আমার নিষিদ্ধ রাতেরও বাদল ধারা, শুনলাম কবির সুমনের কণ্ঠে। এরপর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সুচিত্রা মিত্র এবং অর্ঘ্য সেন।

বৃষ্টির ধ্বনির সঙ্গে পরপর দুটো গান শুনলাম, সুবিনয় রায় আর এখন শ্রাবণী সেন। শান্ত হোক চারপাশ, বৃষ্টি পড়ছে, শুদ্ধ হোক সারা পৃথিবী। এখন শ্রবণা ভট্টাচার্য।

0: যখন বৃষ্টি নামল।
1: গানটা শুনলাম পীযূষ কান্তি সরকারের কণ্ঠে, এরপর রেজওয়ানা চৌধুরী বন্যা।

শেষ হলো আজকের মতন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। সঙ্গে ছিলাম তপোজা মিত্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আপনি কি জানেন ভারতের সংবিধানের যে বিশাল দলিলটিকে আমরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন বলে মানি, সেই সংবিধান তৈরির কাজেও কিন্তু মহিলারা অংশ নিয়েছিলেন? কে জানানি, তাহলে সেই কথা কিন্তু জানাবে আরপি আজকে। কারণ আজকের বিষয় যে সংবিধানে মেয়েরা। গুড মর্নিং সকলকে, আরপি রয়েছে আপনার কানে শুধুমাত্র 107-এ। আজ আজকের বিষয়, আজকের কথা বলা সংবিধানে মেয়েরা। বন্ধুরা, আজ আমরা মেয়েদের স্কুলে যেতে দেখি, কলেজে যেতে দেখি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, বিচারপতি, সেনা অফিসার কিংবা মহাকাশ গবেষক হতে দেখি। এসব কিন্তু আমাদের কাছে খুব এখনকার দিনে স্বাভাবিক মনে হয়। কিন্তু একবার সময়ের চাকা একটু পিছিয়ে যদি আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে, তাহলে সত্যি কি মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এই সুযোগ ছিল? কেমন সুযোগ ছিল? সেই ইতিহাস খুঁজে দেখা, ইতিহাসকে একটু ছেনে দেখা, সেই ছেনে দেখার চেষ্টা কোন গানের পর? বিধিরে। হ্যাঁ, বিধিরে শ্রীকান্ত আচার্য এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107-এ। আর তারপর ইতিহাসের ফ্ল্যাশব্যাক থেকে একেবারে বর্তমানের ফ্ল্যাশব্যাকে, এবং সংবিধানে মেয়েদের ভূমিকা, মেয়েদের অস্তিত্ব ঠিক কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে রয়েছে মেয়েরা জুড়ে জানাবে আরপি।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন একেবারে। আর সেই সাত সুরে কিন্তু বাধা পড়েছে আজকে, আজকের ভোরাইতে। আর কি বাধা পড়েছে, বাধা পড়েছে না আপনি? আর আজকে কোন বিষয় নিয়ে কথা? না, আজকে সংবিধানে মেয়েরা, এই নিয়ে কথা। একটু আগে বলেছিলাম সেই যে সংবিধানে মেয়েরা আজকে নয়, বেশ কিছুদিন আগে ঠাঁই পেয়েছে, তাদের আলাদা করে অস্তিত্বকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছি। কিন্তু তারও আগে বেশ কিছুদিন আগে সত্যি কি এমন অবস্থা ছিল? আমরা যারা একটুখানি ইতিহাসকে আজ ফিরে দেখার চেষ্টা করব, সেই বিদ্যাসাগরের যুগে, রামমোহনের যুগে, সেই সময় সত্যি কি মেয়েরা স্কুলের পথে পাড়ি দিতে পারত? ঘরে বসে তাদের যেটুকু পড়া লেখা, যাদের বাড়িতে চর্চা ছিল না, তাদের তো কোনো কথাই নেই। আজ থেকে 100-150 বছর আগে ভারতের বহু জায়গায় মেয়েদের জীবন ছিল অনেক অনেক কঠিন। অনেক মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ পর্যন্ত পেত না, অল্প বয়সে বিয়ে হয়ে যেত, পরিবারের বাইরে নিজের মতামত জানানোর সুযোগও কিন্তু অনেক সময় থাকতো না। তবু সমাজে কিছু মানুষ ছিলেন যারা বিশ্বাস করতেন, মেয়েদের এগিয়ে না রাখলে, হ্যাঁ মেয়েদের এগিয়ে না নিয়ে গেলে দেশের উন্নতি কোনোভাবে কিন্তু সম্ভব নয়। আর এই ভাবনাই পরে স্বাধীন ভারতের সংবিধানে জায়গা পেয়েছে। বন্ধুরা, 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর নতুন ভারত গড়ার কাজ শুরু হয়েছিল। দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য তৈরি হয়েছিল নতুন সংবিধান। আর সেই সংবিধান কেমন হবে, দেশের মানুষ কী কী অধিকার পাবে, কিভাবে চলবে গণতন্ত্র, এসব নিয়ে কিন্তু আলোচনা করতে গঠিত হয়েছিল সংবিধান সভা। সেই সংবিধান সভায় সত্যি কি মেয়েরা ঠাঁই পেয়েছিলেন, মহিলারা তাদের যোগ্য সম্মান পেয়েছিলেন, সে কথা নিয়ে ফিরবে আরপি আপনার কানে শুধুমাত্র 107-এ। কিন্তু তার আগে কিন্তু বিধির বিধান, কাটবে তুমি এমন শক্তিমান, জিজ্ঞাসা করছেন আর কেউ নয়, কিশোর কুমার।

0: এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বিধিরে বিধিরে আর সে বিধির বিধান সত্যি কিন্তু বিধান হয়ে না বিধানচন্দ্র রায় হয়ে নয় বিধান হয়ে সংবিধানে ঢুকে পড়েছে কিন্তু সংবিধান যখন তৈরি হয়েছিল সেই বিধির বিধান কিংবা সংবিধান তৈরিতে সত্যি কি মেয়েদের ভূমিকা ছিল কতটা জায়গা ছিল কারা ছিলেন সেখানটায় ভাবুন তো তখনকার ভারত কেমন ছিল যখন আমাদের ভারতের সংবিধানটাই তৈরি হয়নি আসলে এই যে সংবিধান সভা সংবিধান সভায় ছিলেন কয়েকজন অসাধারণ মহিলা সংখ্যায় তারা খুব বেশি ছিলেন না ঠিকই কিন্তু কিন্তু তাদের চিন্তা সাহস আর দূরদৃষ্টি ছিল অসাধারণ তাদের মধ্যে ছিলেন হংস মেহতা দুর্গাবাই দেশমুখ রাজকুমারী অমৃত কৌর সুচেতা কৃপালনী পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় বেগম আইজাজ রাসুল সহ আরও অনেকে ভাবুন তো তখনকার ভারত কেমন ছিল মেয়েদের জন্য সমান অধিকার নিয়ে কথা বলা খুব কি সহজ কাজ ছিল সেই সময় কিন্তু এই মহিলারা সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে সেই কথাগুলো বলেছিলেন হংসা মেহতা বা হংস মেহতা তিনি বিশ্বাস করতেন নারী ও পুরুষ দুজনেই কিন্তু আগে মানুষ তাই সমাজে কারো মর্যাদা কম বা বেশি হতে পারে না দুর্গাবাই দেশমুখ মেয়েদের শিক্ষা এবং সামাজিক উন্নয়নের বিষয়ে বারবার বারংবার জোর দিয়েছিলেন আর রাজকুমারী অমৃত কৌর তিনি কি বলেছিলেন জানাবে আর পিছিয়ে কথা আজ ছোট ছোট করে গানের ফাঁকে ফাঁকে সংবিধানে মেয়েদের অস্তিত্ব মেয়েদের ভূমিকা কোন আইনে তাদের নতুন করে তুলে ধরার চেষ্টা হয়েছে বিশেষ ব্যবস্থা হয়েছে ছোট ছোট করে ছুঁয়ে যাওয়া আজ ভোরাইতে সঙ্গে রয়েছে আরবি আর এই মুহূর্তে সেই বিধির কথা কে বলবে বিধির কথা কিন্তু এই মুহূর্তে বলবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ ভোরাইতে কথা সংবিধান মেয়েরা, হ্যাঁ এই শিরোনামে কথা বলতে বসা। কথা বলেছিলাম যারা ছিলেন সেই সংবিধান তৈরির সময় একেবারে মতাদর্শ তৈরি করেছিলেন, কোন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি জোর দিতে হবে, যারা জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন সেই সব মেয়েদের কথা, সেই সব নারীর কথা। হংসা মেহতা, দুর্গাবাই দেশমুখ, রাজকুমারী অমৃত কৌর, সুচেতা কৃপালনী, পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়, বেগম আইজাজ রাসুল সহ আরও অনেকের কথা উল্লেখ করেছে আরপি। ভাবুন তো তখনকার ভারত কেমন ছিল, মেয়েদের জন্য সমান অধিকার নিয়ে কথা বলা না সেই কাজটা মোটেই সহজ ছিল না। বিশেষ করে দুর্গাবাই দেশমুখ মেয়েদের শিক্ষা এবং সামাজিক উন্নয়নের বিষয়ে বারবার জোর দিয়েছিলেন। অন্যদিকে রাজকুমারী অমৃত কৌর স্বাস্থ্য ব্যবস্থা এবং নারী কল্যাণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন। তাদের প্রত্যেকের লক্ষ্য ছিল একটাই, স্বাধীন ভারতের মেয়েরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। বন্ধুরা, এবার আসি সংবিধানের কথায়। সংবিধান আমাদের একটি খুব সুন্দর কথা শিখিয়েছে। কি সেই কথা? আইনের চোখে সবাই সমান। আপনি ছেলে না মেয়ে, ধনী না গরিব, শহরে থাকেন নাকি গ্রামে, এসব দেখে কিন্তু আইন বিচার করবে না, সবাই সমান। ভাবুন তো এই একটি ভাবনার মধ্যে কত বড় শক্তি লুকিয়ে আছে। সংবিধান আরও বলেছে, শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে কাউকে কোনো সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। হ্যাঁ, বঞ্চিত করা কিন্তু কোনোভাবেই যাবে না। আর সেই জায়গা থেকে আমরা বলতে পারি, জাগো নারী, জাগো বন্যী শিখা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে।
1: আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা পৃথিবীর বহু দেশে নারী আর পুরুষ সমান সেই অধিকারের কথা বলি। হ্যাঁ, হুঙ্কার চারি, আমাদের দিতে হবে, করতে হবে, কিন্তু স্বাধীনতার পর থেকে ভারতীয় মহিলারা পুরুষদের মতো সমান ভোটাধিকার পেয়েছেন। রাইট, ভাবুন, তখন বিশ্বের বহু দেশে কিন্তু মহিলাদের ভোটাধিকার নিয়ে বিতর্ক চলছিল, কিন্তু ভারত বলেছিল দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের মূল্য সমান। এটা নিঃসন্দেহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। পৃথিবীর অন্যান্য বহু দেশে যেখানে নারীদের কোনো অস্তিত্ব সেভাবে অন্তত ভোটাধিকারের ক্ষেত্রে আমরা মানতাম না, ভারত সেটা কিন্তু মেনেছে একেবারে শুরু থেকে। সংবিধান শুধু অধিকার দেয়নি, দায়িত্বের কথাও কিন্তু মনে করিয়ে দিয়েছে, কারণ অধিকার তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে যখন সমাজ সেটাকে সম্মান দেয়, সম্মান করে। আজও আমরা খবরের কাগজ দেখি কোথাও কোনো মেয়ে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছে, কোথাও আবার বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পথ এখনও কিন্তু না পুরোটা শেষ হয়নি। তবে আশার কথা হলো পরিবর্তন হচ্ছে দ্রুত, অতি দ্রুত। আজ দেশের প্রত্যন্ত গ্রামের মেয়েও কিন্তু মোবাইল ফোনে অনলাইন ক্লাস করছে এবং যাবতীয় কাজ, দায়িত্ব, ফর্ম ফিল আপ, এই ধরুন এই মুহূর্তে একেবারে দেশ জুড়ে দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে সবেমাত্র নিট পরীক্ষা হয়েছে, রিনিট হয়েছে, সেখানে কার কেমন রেজাল্ট হবে সেই নিয়ে একটা ব্যস্ততা রয়েছে, মনের প্রতি চিন্তা রয়েছে। অন্যদিকে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদেরও কিন্তু ভর্তির পালা। একদিকে জোরসাট কাউন্সেলিং চলছে, কিংবা অন্যান্য প্রাইভেট কলেজে এই যে কাউন্সেলিং, সেখানে মেয়েদের যদি আমরা পরিসংখ্যান দেখি, আমরা দেখব তারা কোনো অংশে ছেলেদের থেকে পিছিয়ে নেই এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার বজায় রাখবার জন্য একটা সার্টেন পার্সেন্টেজ রাখা হয়েছে। এই আইআইটিগুলোতে প্রায় প্রত্যেকটা জায়গায় মেয়েদের আসন সংরক্ষণ করা হয়েছে। তোমরা এসো, এগিয়ে এসো, পুরুষের সঙ্গে সমান তালে নয়, বরং পুরুষকে ছাড়িয়ে তোমরা আরও আরও উঁচুর দিকে তোমাদের বিজয় পতাকা তুলে ধরো। সেই আহ্বান, সেই মন্ত্র কিন্তু আমাদের বুকের মধ্যে, আমাদের আহ্বানের মধ্যে। এমনটা বলতে বলতে অবশ্যই অবশ্যই সেই স্বাধীনতার কথা, কিন্তু স্বাধীনতার কথা বলবে আর কি, কিন্তু মিঠু বলছেন, মিঠু বলতে চাইছে যে নারী তো নই আমি, তাহলে কী

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: নারী তো নই আমি, এক্সট্রা অর্ডিনারি, রাইট? এক্সট্রা অর্ডিনারি করে কিন্তু আমরা ভাবতে থাকি, ভাবতে শুরু করি বাড়িতে ছেলে জন্মালে। দেখবেন আরে ছেলে যখন হয় তখন একদম হই হই আনন্দ। হ্যাঁ, আজকের দিনও কিন্তু আমরা সেটা দেখে থাকি। আবার এমন কোনো বাড়ি আছে যেখানে একটি মেয়ের জন্য হা পিত্তেশ করে বসে থাকে, আছে, তৈরি হয়েছে, সেই মানসিকতা কিন্তু ভীষণ ভীষণ রকম তৈরি হয়েছে আমাদের সমাজে। এটা একটা পজিটিভ পজিটিভ মারাত্মক ধরনের একটা পজিটিভ থিং।

থিঙ্কিং। আরও একটা কথা কখনো ভেবে দেখেছেন, যখন একটা ছেলে শিক্ষিত হয় তখন একজন মানুষ শিক্ষিত হয়, এমনটা আমরা ভেবে থাকি, কিন্তু যখন একটি মেয়ে শিক্ষিত হয় তখন একটি পরিবার, হ্যাঁ তার পরিবার আলোর মুখ দেখে। কারণ একজন শিক্ষিত মা পরবর্তী প্রজন্মকে শিক্ষার গুরুত্ব শেখান। তাই মেয়েদের শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের বিষয় নয়, এটি জাতীয় উন্নয়নের বিষয়। একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে একেবারে সেই স্রোত চলতে থাকে। এই কারণেই সংবিধানের চেতনা বারবার আমাদের শিক্ষা এবং সমান সুযোগের কথা মনে করিয়ে দিয়েছে। বন্ধুরা, আজ ভারতের মেয়েরা মহাকাশেও পৌঁছে গিয়েছেন, বিমান চালাচ্ছেন, সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন, বড় বড় গবেষণাগারে কাজ করছেন, ক্রীড়াক্ষেত্রে দেশের জন্য পদক জিতছেন, পঞ্চায়েত থেকে সংসদ, সর্বত্র তাদের উপস্থিতি আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়েছে। একসময় যে মেয়েদের ঘরের বাইরে বেরোনোর সুযোগ ছিল অত্যন্ত সীমিত, আজ তাঁরাই দেশের ভবিষ্যৎ গড়ার কাজে অংশ নিচ্ছেন। আর এটাই, হ্যাঁ এটাই কিন্তু নতুন ভারতের ছবি। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, কি সেই কথা? সেই কথা নিয়ে ফিরবে আরবি, কিন্তু তার আগে কিন্তু কোন কথা, নারী তুমি দুর্গা, এমনই বলছেন ঈশান মিত্র এবং সেই সঙ্গে ঈক্ষিতা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সংবিধানের মেয়েরা এ নিয়ে আজ কথা ভোরাইতে একেবারে শেষ পর্যায়ে। কিন্তু সংবিধানের পাতায় শুধুমাত্র আইন লেখা নেই, সেখানে রয়েছে একটা স্বপ্ন, একটা দিশা, একটা লক্ষ্য। একটি এমন ভারতের স্বপ্ন যেখানে ছেলে মেয়ে সেখানে ভেদাভেদ নেই, মানুষের মূল্য নির্ধারণ করা হবে, এটাই হচ্ছে শেষ কথা। সেখানে প্রত্যেক মানুষ নিজের প্রতিভা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। আর সেই স্বপ্ন পূরণের পথে ভারতীয় মেয়েরা যেমন সংবিধান থেকে শক্তি পেয়েছেন, তেমনি সংবিধান গঠনের কাজেও কিন্তু নিজেরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই সংবিধানে মেয়েরা মানে শুধু অধিকার পাওয়ার ইতিহাস নয়, এটা অংশগ্রহণের ইতিহাস, এটা সাহসের ইতিহাস, এটা সম্মানের ইতিহাস, এটা নতুন ভারত গড়ার ইতিহাস। শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি আমাদের বাড়িতে, আমাদের স্কুলে, আমাদের সমাজে মেয়েদের সত্যি সমান সুযোগ দিচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমরা সংবিধানের পথেই হাঁটছি, আর যদি কোথাও এখনও বাধা থাকে তাহলে সেই বাধা দূর করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ দেশের অর্ধেক শক্তি হল দেশের মেয়েরা, তাদের এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে ভারতের আগামী দিনের সাফল্য। এই আশাবাদ নিয়েই শেষ করছি আজকের কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু পরে খবর, এবং সে খবরের পরেই কিন্তু নমস্কার কলকাতা নিয়ে ফিরবে আরবি আপনার কানে শুধুমাত্র 107-এ। তবে এই মুহূর্তে খেয়ে রয়েছেন ইমন এবং অন্যান্যরা বলছেন এগিয়ে যাও, কিছু করে দেখাও।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। তারাতলা নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, হাসপাতালে ভর্তি হয়েছে 18 জন, এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সারারাত ধরে চলেছে উদ্ধার কাজ। এদিকে এই তারাতলার ঘটনায় সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। কলকাতা পুলিশের অপরাধ দমন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার কুনার আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর, মেট্রো রেল ক্ষেত্রে 30,000 টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠামোয় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনীয় সংসদীয় নির্বাচন জয়ের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির জেরে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাহায্যের জন্য আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে সম্ভাব্য মাদক তৈরিতে ব্যবহারযোগ্য রাসায়নিক পদার্থ সহ সাফিকুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে 1 কেজির বেশি হিরোইন, স্থানীয়ভাবে পাওয়ার নামে পরিচিত 514 গ্রাম গুঁড়ো পদার্থ, 60 কেজি সোডিয়াম কার্বোনেট আনহাইড্রাস এবং 81 লিটার অ্যাসিটিক আনহাইড্রেট উদ্ধার করা হয়েছে। ঘটনার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার। কিন্তু এই মুহূর্তে নমস্কার কলকাতা রয়েছে আরপি, আর রয়েছে ছোট একটা বিজ্ঞাপন বিরতি।
4: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে। কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে।

0: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, নমস্কার কলকাতা। ওদিকে কিন্তু ঘটিটা চাপ দিয়েছে। এই আমার কথা বললে না তো, আমার কথা তো বললে না। আরে বলছি বলছি বস বলছি, এক মার্কিন, হ্যাঁ এক মার্কিন ভদ্রলোক ঘটিটাকে ফোন করেছে। এ নানা রকম কথাবার্তা হচ্ছে, কাজের কথা হচ্ছে, ব্যবসার কথা হচ্ছে, তার মধ্যে একটা কথা ওই মার্কিন ভদ্রলোক ঘটিটাকে বলে ফেলেছে। কি বলেছে মার্কিন ভদ্রলোক? বলছে, জানো ঘটি, আমাদের দেশে না বিয়ে ইমেলে হয়।
3: ঘটিদা তো ঘটিদা বলছে, জানেন
2: আমাদের দেশে কিন্তু শুধুমাত্র বিয়ে একজন মেলের সঙ্গে
3: ফিমেলের হয়, ইমেলে হয় না।
2: কুচকাটি কুচমিঠি
3: সঙ্গে ঘটি, ঘটি গরম গরমা গরম।
2: আজ খবর খবর রয়েছে কিন্তু, একবারে টাটকা তাজা শুনতে পাওয়া যায় খবর খবর নিয়ে ফিরে আসছে আর পি। কিন্তু তার আগে চুপকে এসে আরে মিষ্টি গান আজ সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়ায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরো নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে একটা মিষ্টি গান সাধনা সাহেবের কণ্ঠে, আর সাথিয়া মুভির গান আজ কিন্তু আরো অন্তত একটা শোনাবে। আহ, সাথী পেতে চাইছে এই সবে, নরম নরম বৃষ্টি পড়ছে, নরম রোদ্দুর, ওদিকে একবারে নরম হৃদয়টা যে গরম বর্ষে চরমে চলে গেছে, কোন ব্যাপারটা বলুন তো, কোন ব্যাপারটা চরমে চলে যাবে এই খবরটা শুনলে, কোন খবরটা? সাত ঘন্টা বন্ধ চিংড়ি ঘাটা উড়ালপুল, কি এটা কি হলো, এটা কি হলো, ষাট ঘন্টা, ওরে বাপ রে বাপ, কিন্তু কেন বন্ধ? আমাদের সুবিধার জন্য, আমাদের সুযোগটা অনেক অনেক বেশি বেড়ে যাবে, একদম ফুস করে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে, তার জন্য কিন্তু এই আপাতভাবে নাজেহাল একটু হতে হবে, কিছু করার নেই, ষাট ঘন্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল। তাহলে বিকল্প কী কী রয়েছে জানাবে আর পিছিয়ে কথা আজ নমস্কার কলকাতায়। ওদিকে আরও একটা বিষয় কিন্তু রয়েছে, বাংলায় শুরু হচ্ছে জনগণনার কাজ, বিএলওর

পর ফের বড় দায়িত্বে শিক্ষকরা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবেন, ঠিক ঠিক তথ্য দেবেন, কিন্তু না হলে কিন্তু কপালে দুঃখ থাকলেও থাকতে পারে। অতএব আমরা কিন্তু ঠিকঠাকভাবে তথ্য দেব, আমাদের দেশের পরিসংখ্যান এমন একটা জায়গায় নিয়ে যাবে যাতে আমরা অনেক অনেক দেশকে সাইড হয়ে যা, হ্যাঁ ওটা বলতে পারি, রাইট? ওদিকে কিন্তু মহরমে মেট্রো কি সত্যি সত্যি মেট্রো সংখ্যা বাড়ছে নাকি কমছে? হ্যাঁ জানতে হবে আগামীকাল সেই দিন। আর সেই দিনে কিন্তু মেট্রো সংখ্যা কি সত্যি সত্যি কমবে নাকি বাড়বে জানবে আর কি, সে কথা আজ নমস্কার কলকাতায়। শুধু তাই নয়, থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট, পুজোর আগে কিন্তু কোথায় কোথায় কলকাতার কোথায় এত কিছু থাকবে, এবং চলছে অলরেডি সংস্কারের কাজ। আজ নমস্কার কলকাতায় কলকাতার সেটি হটস্পট, যে হটস্পটে আমাদের যেতে মনটা আনচান করে, দেখতে ইচ্ছে করে। আচ্ছা ওখানকার পটুয়ারা কিভাবে তৈরি করে এত সুন্দর মূর্তি, কি এইটুকু ক্লু? আহা, রাইট, আপনি বুঝে গেছেন। জানেন কি জগৎ সভায় শ্রেষ্ঠ, বিশ্বের প্রথম যিনি শল্য চিকিৎসক, একেবারে সার্জারি করতেন, আহাহা, সেই সার্জারি যিনি করেছিলেন সুশ্রুত, তার মূর্তি বিশ্বের কোথায় বসছে? বিশাল করে কিন্তু সেই মূর্তি বসেছে। আচ্ছা মূর্তির কথা যখন উঠলো, তখন ও মেসিদা এত গোল দিচ্ছ, আর সেই গোলের আনন্দে আমরা খেলতে না পারি, কিন্তু আমাদের মনটা, আমাদের হৃদয়টা কত বড়, তুমি জানো তো, আর তোমার কত বড় মূর্তি আমরা কোথায় কোথায় বসিয়েছি তুমি জানো তো? ও না, তোমাকে তো আবার কলকাতা যেখানে ছিলে তুমি সেখান থেকে তোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ভেঙে টেঙে পড়লে খুব মুশকিল হতো, কিন্তু আর কোথায় তুমি এত বড় করে এত লম্বা হয়ে রয়েছো, সেই খবরও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। আর শুধু কি এখানেই থেমে থাকবে আরপি? না মোটেই নয়, কোচকাটি কোচবিঠি সঙ্গে আরপি যখন রয়েছে, টাটকা তাজা আরও প্রচুর খবরাখবর থাকবেই থাকবে। আর এই মুহূর্তে মেঘলা বলছেন, ঝিলে ঝিলে রে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা। কলকাতা খবর খবর থাকবে না, হয় নাকি, হয় নাকি বস? জানেন কি, মন ভাঙার দিবস। আহা, আপনার প্রিয়, আপনার ফেভারিট

0: মোহন বাগান, না না না, অনেকে কিন্তু বলে ইস্ট বেঙ্গলের কিংবা মোহামেডানের রয়েছেন যারাও কিন্তু মোহনবাগানের এই যে দিবসটা সেটাকে সেলিব্রেট করেন, অন্তত মনে মনে করেন, মুখে যতই বিতর্ক করুন না কেন, তর্কাতর্কিতে জড়িয়ে পড়ুন না কেন, চিংড়ি আর ইলিশ যতই ফাটাফাটি করুন না কেন, এই ক্লাব তো আমাদের কাছে একেবারে সম্পদ, আমাদের দেশের, আমাদের স্বাধীনতার অন্যতম অগ্রপথিক এই ক্লাব। আর সেই ক্লাবের স্পেশাল ডে মানে আজ এই দিনে কিন্তু নমস্কার কলকাতায় আর পি জানাবে সেই স্পেশাল ডেতে কী হতে চলেছে, আর মোহনবাগান রত্ন এবার কে পাচ্ছেন জানাবে আর পি সে কথা নমস্কার কলকাতায়। জানেন কি, রক্তেই কিন্তু লুকিয়ে রয়েছে বিপদের ইঙ্গিত। হ্যাঁ, কোন ইঙ্গিত, কোন ব্লাড গ্রুপে ডায়াবেটিসের ঝুঁকি সবচেয়ে বেশি আজ, হ্যালো ডক্টর, সেই বিভাগে কিন্তু থাকবে আজ সেই কথা, রক্তেই লুকিয়ে বিপদের ইঙ্গিত, কোন ব্লাড গ্রুপে ডায়াবেটিসের ঝুঁকি সবচেয়ে বেশি জানাবে আর পিছিয়ে কথা আজ, হ্যালো ডক্টর বিভাগে। জানেন কি, নিয়মিত হাঁটার সঙ্গে কি করতে হবে, ওজন তোলার অভ্যেস করতে হবে, তবেই কিন্তু কমবে মৃত্যুর ঝুঁকি বলছে গবেষণা, ইন ডিটেল থাকবে আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, রাত জেগে কি বিশ্বকাপ আপনি দেখছেন? সেই বিশ্বকাপ দেখার মাঝে
1: পিটে একবারে ছুঁচেও ইঁদুর আর চলা কত কিছু রন মারছে তার কোনো ঠিক নেই,
0: তাহলে আপনি কী করবেন, কীভাবে ওই ব্যাপারটা ব্যালেন্স করবেন? হ্যাঁ, তিন খাবারের কথা নয়, একেবারে ছটি খাবারের কথা উল্লেখ করবে আর পি, যেটা কিন্তু আপনার মেদটাকে বাড়িয়ে দেবে না এবং যেমন ছিল তেমন থাকবে। না শুধুমাত্র তাই নয়, আজ এমন একটা খবর দেবে যে গাছে আশ্রয় নিয়েছিলেন বিপন্ন রবিনহুড, মৃত্যু হয়েছে সেই সে রোডের। দুঃখ খবর, কিন্তু সেই দুঃখ খবরটাও কিন্তু আজকে শেয়ার করবে, ইতিহাস হয়ে যাওয়া সেই খবরটা শেয়ার করবে আর পি আজ নমস্কার কলকাতায়। শুধুমাত্র তাই নয়, শহর থেকে মুছবে কাদের কথা, হ্যাঁ শহর থেকে মুছে যাবে আমাদের কলকাতা, শহর থেকে মুছে যাবে কাদের কথা, জিজ্ঞাসা থাকুক, এক্সক্লেমেটরি সাইনটা থাকুক, আর ওদিকে আপনি শুনে ফেলুন মেঘের পালক নট ওভার নট আউট থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: সকালবেলায় কি অবস্থা থাকবে, মেঘ গন্ধ নাকি অন্য রকম? আজও কিন্তু সেই ক্লাউডি স্কাই ডেফিনেটলি থাকবে। বর্ষাকাল বলে কথা, ও বর্ষা দি, হ্যাঁ তুমি থেকো, কি তুমি জমিয়ে থেকো, দেখো এই এলডিএ ফিরো, তাদেরকে গ্লুইলি মারো, তো গুল গুলি গুলি গুলি মারো না, গুলি খাও না, গুলি একবারে মারো, এল নিনো এলে একেবারে দফা রফা। এবং সেই এল নিনোর ফলে কিন্তু রিসেশনের একটা চাপ থাকবে বলে আমাদের মাথার মধ্যে যা তা কাণ্ড। আগামী বছরটা নাকি একেবারে যা তা হবে, গ্লোবাল অর্থনীতি এমনিতে পুরো ধসে গেছে, তার উপর আবার তুমি যদি আসো না, যা তা কাণ্ড হয়ে যাবে। না আসো ঠিক আছে, কিন্তু একটু ওই আমাদের উপর এফেক্ট না পড়লেই হলো আর কি, খুব বেশি। ওকে, আজ কিন্তু এফেক্ট থাকবে কি কি কি কি কি, আজও কিন্তু কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে কত, 32 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 30.8 ডিগ্রি সেন্টিগ্রেড -2.2, মিনিমাম টেম্পারেচার ছিল 28.2 ডিগ্রি সেন্টিগ্রেড +1.4। সেই সঙ্গে ম্যাক্সিমাম হিউমিডিটি, হ্যাঁ সেও কিন্তু, সেও কিন্তু কোনো অংশে কম যায় না, ব্যাপারটা কি, 98% ছিল।

ম্যাক্সিমাম হিউমিডিটি, মিনিমাম হিউমিডিটি 78%। বৃষ্টি না তেমন কিছু দেখা নেই, কিন্তু ওদিকে কিন্তু যেটা বলা হয়েছে, সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য একটু সামান্য একটু সতর্কবার্তা রয়েছে। কি রয়েছে? না, সমুদ্র উপকূলবর্তী এলাকায় 40-50 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে আজকে কিন্তু সেই সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ সমুদ্রে এবং নদীতে যারা মাছ ধরতে চান তাদের জন্য বুঝতেই পারছেন কী সতর্কতা। আপনারা চটপট চটপট কিন্তু ফিরে আসুন, সাবধানে থাকুন, কোনো রকম প্রাণের ক্ষতি যাতে না হয় সেই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জোরদার নজরদারি রাখতে হবে। তাহলে আরও একটা কথা, যারা এই মুহূর্তে ওড়িশায় কিংবা এই মেদিনীপুর গেছেন, দীঘাতে গেছেন, উত্তাল ঢেউয়ের সঙ্গে ভাবছেন আপ কি পাঙ্গা নেব পাঙ্গা, না প্লিজ এমনটা করবেন না, তাতে কিন্তু আমাদের প্রাণের ক্ষতি ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক অনেক বেশি থাকছে, সেই ঝুঁকিটা প্লিজ নেবেন না। এমনটা বলতে বলতে একটা মিষ্টি গান, উড়ি উড়ি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ওরে বাপরে বাপ, কতক্ষণ খাবি, হ্যাঁ কতক্ষণ খাবি, কত ঘন্টা ধরে খাবি? ঘন্টা না, একবার ছিঁড়ে দেবো রীতিমতো করে। এমন কথা আমরা বলি, আমরা অভিভাবকরা বলি, আর বাচ্চাদের শুনতে হয়। আমরা যখন আচ্ছা বাচ্চা কাছে ছিলাম তখনও কিন্তু শুনতে হয়েছে, ও বাপরে বাপ, রাত দিন ধরে খালি খেতেই খেতেই খেতেই থাকছে, কত ঘন্টা লাগে তোর? এমন প্রশ্ন আমরা শুনে থাকি। কিন্তু এই প্রশ্ন যদি অফিসে কেউ করে তাহলে বড্ড ঝামেলা। শোনো শোনো, তোমরা মন দিয়ে শোনো, ঠিক সময় যদি লাঞ্চটা না সারো না, একটা মিনিট যদি দেরি হয় তাহলে কিন্তু এক ঘন্টা অফিসে, এক ঘন্টা অতিরিক্ত থাকতে হবে। তার থেকেও যদি বেশি দেরি হয় একদিন তোমার ছুটি চলে যাবে। হ্যাঁ, এমন বিজ্ঞপ্তি, এমন বিজ্ঞপ্তি জারি হয়েছে কোথায়, আমাদেরই ভারতে। সময়ে লাঞ্চ শেষ না করলে মিলবে না ছুটি, সংস্থার তাড়াতাড়ি খান নোটিস ঘিরে কিন্তু বিতর্কের ঝড়। বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে আসতে বিতর্কের ঝড় উঠেছে, বহু নেটিজেনই কিন্তু নীতিটিকে কঠোর বলে, অত্যন্ত কঠোর বলে সমালোচনা করেছেন। পাশাপাশি এর কতটা প্রয়োজন রয়েছে, কতটা যুক্তি রয়েছে সেই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তাদের মতে, নেটিজেনদের মতে, এই ধরনের পদক্ষেপ কর্মীদের মনের উপর একটা নেগেটিভ এফেক্ট ফেলবে, গোটা বিষয়টাকে নজরদারি করার ব্যাপারটা মধ্যেও কিন্তু অনেকে জুড়ে দিয়েছেন। কিন্তু আপনি কি বলেন? হ্যাঁ আপনি কি বলেন? আরও একবার বলি, নির্ধারিত সময়ের মধ্যে লাঞ্চ শেষ না করলে মিলবে না ছুটি, এক মিনিট দেরি করলে অতিরিক্ত এক ঘন্টা বিনা পরিশ্রম, মানে পারিশ্রমিকে ওভার টাইমের যে আপনি পয়সা পাবেন তা নয়, বিনা পারিশ্রমিকে থাকতে হবে অফিসে, কাজ করতে হবে। সম্প্রতি আমাদের দেশে একটি সংস্থা এমনই নিদান দিয়েছে, এমনই বিধান দিয়েছে, এমনই নোটিশ জারি করেছে। শুধু তাই নয়, এই মর্মে একটা বিজ্ঞপ্তি, ওই যে বললাম নোটিস জারি হয়েছে, যেখানে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তাড়াতাড়ি খান। হ্যাঁ তাড়াতাড়ি খান, বিজ্ঞপ্তিটি সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, ভাইরাল অ্যান্ড ভাইরাল। আপনি এই বিষয়ে কী বলছেন? সত্যি সত্যি কি আপনাকেও এই তাড়াতাড়ি খেতে পারিস না, আর কতদিন লাগবে, দেখ সবাই চলে গেল, সবাই উঠে চলে গেল, তিনি এঁটো পাত নিয়ে বসে আছেন। সত্যি কি আপনার লাইফে আপনাকে সহ্য করতে হয়েছে, নাকি এখনও আপনি বেশ রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া দাওয়া করেন? লিখে পাঠান 9903659। অনেকদিন পরে আমি বাইরে ছিলাম, হয়তো বাইরে আছি, মানে আপনার কথা বলছি, ফিরেছেন গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে, আর সেখানে জমিয়ে খাবেন না হয় নাকি, নাকি আপনাকে এই লেটুস খাবারের জন্য অনেক কথা সহ্য করতে হয়েছে? এখন আর হয় না, এখন আপনি চটপটে হয়ে গেছেন, কি আপনার অভিজ্ঞতা ছোট করে পৌঁছকে করে লিখে পাঠান 9903659992 তে। ও আপনি আবার আইনের বিধান দেবেন, তাহলে এই যে নোটিশ জারি হয়েছে এর পক্ষে নাকি বিপক্ষে সেটাও কিন্তু লিখতে পারেন, আর পাঠাতে পারেন 9903659992। আর ওদিকে ওদিকে কিন্তু গান মিলন্তির রিকোয়েস্ট অবশ্যই এসে গিয়েছে। কার কাছ থেকে এসেছে গান মিলন্তির রিকোয়েস্ট? এসেছে একা একলা মন, হ্যাঁ চিরদিনই তুমি যে আমার টু, এই মুভির গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু ঢাকুরিয়ার বন্ধু শোভিক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কি আজকে টপিকটা জোরদার জমে গিয়েছে, ডেফিনেটলি কাকে না শুনতে হয়েছে বলুন তো, ছোট্টবেলায় পুচকে বেলায় তখন মায়ের উপর বাবার উপর কত রাগ হতো, সারাক্ষণ খালি খা খা খা, আর বলে কি দেখালি তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা খা খা। হ্যাঁ আচ্ছা, আপনি যদি একটা মানে রেস্টুরেন্ট করেন তাহলে তার নাম কি? জলদি খান, তাড়াতাড়ি খান, খান খান খান, নাহলে কিন্তু লাইফটাই খান হয়ে যাবে, মানে খান খান হয়ে যাবে। কি নাম দেবেন সেই রেস্টুরেন্ট? না না, সেটা হচ্ছে উপরি, এটা হচ্ছে প্লাস হয়ে গেল। কিন্তু যে টপিকটা দিয়েছে আর পি, তাড়াতাড়ি খান তাড়াতাড়ি খান, এক মিনিট দেরি হলে কিন্তু এক ঘন্টা অতিরিক্ত থাকতে হবে, কোথায় থাকতে হবে, অফিসে জোরদার কাজ করতে হবে, আর বেশি যদি দেরি করো না তাহলে তুমি ছুটি কাটা যাবে, ছুটি গোল্লা ছুট হয়ে যাবে। আপনি কি ভাবছেন? এটা ভাবতে ভাবতে আপনাকে নিয়ে যাবে আরফি কোথায়, ফ্ল্যাশব্যাক সঙ্গে। কোন ফ্ল্যাশব্যাক সঙ্গ? ঘর সে নিকলতে হি
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সঙ্গ,
4: ফ্ল্যাশব্যাক সঙ্গ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। পাড়তে হবে গান, দিলেন তো রিকোয়েস্ট পাড়তে হবে, এবং একই সঙ্গে কিন্তু ওই যে তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, সেই বিষয়ে কিন্তু আপনাকে জানাতে হবে। আর এই মুহূর্তে আর পি শোনাবে একটা ছোট্ট একটা পুচকে গান, পাগল মন। আর সেই পাগল মনের জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে, সেই রিকোয়েস্টটা এই মুহূর্তে কার রয়েছে, শুভাকাঙ্ক্ষী কে রয়েছে, শুভেচ্ছা এবং সুচিতা, তাদের পছন্দের গান, সেই গানটাই কিন্তু ছোট্ট পুচকে একটা গান

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ তিন দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি ডিসিসি কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সাংস্কৃতিক প্রসারের অঙ্গ হিসেবে রাজধানী দিল্লিতে 82টি দেশের কূটনীতিকদের কাছে উন্নত মানের ভারতীয় আমের বিশেষ উপহার পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারতের অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত জাতের আম, গুজরাটের গির কেসর, অন্ধ্রপ্রদেশের বাগানাপাল্লি এবং উত্তরপ্রদেশের দশেরি ও বেনারসি ল্যাংড়া। বর্ধমানে গত 19 জন শিশু অপহরণের ঘটনায় শহরের কাছারি রোড থেকে শিশু পাচার চক্রের 2 অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শেখ সাজু বাজে প্রতাপপুর মালিরবাগান এলাকার ও কামাল হোসেন ওরফে লালু হটু দেওয়ান পীরতলা এলাকার বাসিন্দা। শিশুটিকে ভিনরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। অভিযুক্তদের গতকাল বর্ধমান আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বীরভূমে 2022 সালের বকটুই গণহত্যা মামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত লালন শেখের ছেলে রোহন শেখ ওরফে কিসমত শেখকে গ্রেফতার করেছে। সিবিআই এর চার্জশিটে নাম ছিল তার। এই নিয়ে ওই কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল 23। এখনও 2 অভিযুক্ত অধরা। লালন শেখ সহ আরেক অভিযুক্তের মৃত্যু হয়েছে। গতকাল কলকাতার মির্জা গালিব রোড এলাকা থেকে রোহনকে গ্রেফতার করে বর্ধমানের 4th অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালতে পেশ করা হলে বিচারক রাজেশ ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী 30 জুন ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন। মহরম উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম ট্রেন চালাবে। আগামীকাল ব্লু লাইনে 260টির পরিবর্তে মোট 216টি, গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92টি ট্রেন চলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জানেন কি, কলকাতা মেট্রোর কাজের জন্য কিন্তু বন্ধ হচ্ছে, হ্যাঁ বন্ধ হচ্ছে চিংড়িঘাট উড়ালপুল। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে উইকেন্ডে 60 ঘন্টা বন্ধ থাকবে এই চিংড়িঘাটা উড়ালপুল নিউ কোরিয়া থেকে এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজের জন্য বিশ্ব বাংলা সরণির সুকান্তনগর সংলগ্ন এলাকায় মেট্রো ভায়াডাক্টের দুটো লঞ্চিংয়ের কাজ রয়েছে, আর সেই কারণে কিন্তু 60 ঘন্টা উড়ালপুল বন্ধ থাকবে। তাহলে এই সময়টা আপনি কোন দিকে যাবেন সে খবর নিয়ে ফিরবে আর কি, কিন্তু তার আগে দুর্গম গিরোয় কান্তার মরু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: যে কথাটা বলছিলাম, ওই যে কলকাতা উড়ালপুল, চিংড়ি ঘাটা উড়ালপুলের কথা, কতক্ষণ বন্ধ থাকবে সেটাই তো কথা। 26 জুন অর্থাৎ আগামীকাল শুক্রবার রাত 8টা থেকে কিন্তু বন্ধ থাকবে 29 জুন সোমবার সকাল 8টা পর্যন্ত চিংড়ি ঘাটা উড়ালপুল বন্ধ থাকবে, ফলে সেই উড়ালপুল দিয়ে যান চলাচল করবে না। তাহলে বিকল্প রুট কী রয়েছে? না, উড়ালপুল দিয়ে উত্তর দিকে যাওয়া সব গাড়ি বেলেঘাটা মেন রোড এবং ইএম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর কয়েকদিন আগেই কিন্তু চিংড়ি ঘাটা ক্রসিং বন্ধ করা হয়েছিল। মে মাসে দু দফায় চিংড়ি ঘাটা ক্রসিংয়ের দুই লেন বন্ধ রাখা হয়েছিল 60 ঘন্টা করে। এবার কিন্তু আবারও সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এটা আমাদের এই মুহূর্তে হয়তো অসুবিধে হবে, কিন্তু আগামী দিনের জন্য কতটা যে পথটা মসৃণ হয়ে যাবে, কতটা যে খুব কম সময়ে আমরা হুশ করে পৌঁছে যেতে পারবো এয়ারপোর্টে, সে তো বুঝতেই পারছেন। এমনটা বলতে বলতে হ্যাঁ সেই কথা মনে করিয়ে দেওয়া, হয়েছে খান, দ্রুত খান, দ্রুত না খেলে কিন্তু কী হবে, আপনাকে 1 ঘন্টা বেশি, 1 মিনিট যদি দেরি করেন তাহলে 1 ঘন্টা বেশি অফিসে থাকতে হবে, আর তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু ছুটি না পাবেন না, এমন বিজ্ঞপ্তি জারি করেছে আমাদের দেশের একটি সংস্থা। আপনি কি এর স্বপক্ষে নাকি বিপক্ষে? আপনি ছোট্টবেলায় যখন খেতে বসতে তখন বলতে কতক্ষণ ধরে খাচ্ছে, কানটা না মুলে দিতে ইচ্ছে করে, ছিঁড়ে দিতে ইচ্ছে করে, এমন কথাবার্তা আমাদের অনেককেই শুনতে হয়েছে। কাদের শুনতে হয়েছে আর কারা আজকের দিনে বলে থাকেন অভিভাবক হিসেবে, ছোট করে পুঁচকে করে শেয়ার করুন 9903653992। আর এই মুহূর্তে কিন্তু মনকা রেডিও

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খানা পিনা এন্ড গানা, খানা পিনা এন্ড গানা, এবং সেটি কিন্তু খুব সুখের। সেই খেতে বসে যদি কেউ সারাক্ষণ বলে এই তাড়াতাড়ি খাবি, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে না এল না কোনো দেখিয়ে নেবো, এমনটা যখন বলে তখন সে খাওয়া কি আর সত্যি খাওয়া থাকে নাকি যা তা কাণ্ড হয়ে যায়, নিম তেঁতুর মতো হয়ে যেতে পারে। কী লিখছেন আপনারা, আমাদের বন্ধুরা কী লিখছেন 9903653992 কী লিখেছে এই মুহূর্তে? কসবাহালতু থেকে সৌভিক লিখেছে, হস্টেলে থাকার সময় কিন্তু এমন হতো যে এতটা রসিয়ে খেতাম, বসে বসে খেতাম, বকার শুনতে হতো খুব, কারণ রামকৃষ্ণ মিশনে সবসময় কিন্তু নিয়মে চলে, তাই দেরি যাতে না হয় সেই কারণে বকা দিতেন মহারাজরা। এখন ওই বকা খেতে খেতে শুধরে গেছে, সময় একেবারে মেপে ঝুঁকে আমি ঠিক করে নিয়েছি, এমনটি লিখে পাঠিয়েছে সৌভিক কসবা হালতু থেকে। সত্যি তাহলে সেই বকা ঝোকার কিন্তু প্রয়োজন ছিল। আজকের দিনে বকা ঝোকা যদি কেউ করে না, কেন আমার ছেলেকে কেন বকা ঝোকা করেছে? নর্থ বেঙ্গলে ইতিমধ্যে তেমন একটা কাণ্ড ঘটেছে, এমনকি স্যারের নামে FIR হয়েছে, আর সেই FIR হওয়ার পর স্যারকে উপস্থিত থাকতে হয়েছে কোর্টে। কোর্টে বিচারক এমন বকাঝকা দিয়েছেন গার্জেনদের, সেটা আর বলার নয়। প্লিজ এটা যেন আমরা মাথায় রাখি, এমন কিছু কাণ্ড করব না যেটা একজন শিক্ষকের প্রতি আমাদের বাচ্চাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব কিছু একবারে তুচ্ছতা ছিলের জায়গায় পৌঁছে যায়। তাহলে কিন্তু সমাজ বিগড়বে, আমাদের বাচ্চারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেগুলোও কিন্তু বিগড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। সৌভিকের জন্য এই যে বকুনিটা আজকে কতটা কাজ দিয়েছে আমরা বুঝতে পারছি। এই মুহূর্তে কিন্তু কার কথা, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়ের হাওড়া থেকে পাঠিয়েছে, শুভ সকাল দাদাভাই, খাবার জন্যই তো রোজগার রোজগার, টিফিন টাইম, টিফিন টাইম আমার কুল হয় না,

যদি ছুটি হয়ে যায় মাইনে দেবে তো, তাহলে বাড়িতেই বসে আরাম করে বসের টাকায় সবাই খেতে পারত। না না না, চাকরি বাকরি করতে গেলে সেখানকার নিয়মকানুন তো আমাদের মানতেই হবে। শুধুমাত্র খালি বসে খেলে কি আর চলবে? না, বসেই তো আমরা খাবো, কিন্তু সেটা টাইম মেপে খাবো। ওকে ওকে ওকে, অমল দাস কি লিখছেন হুগলি থেকে, আমি কিন্তু পক্ষে মত দিচ্ছি। আর আমার ব্যাপারে কি বলবো, এত খেতে দেরি হয়, এত খেতে দেরি হয়, এত খেতে দেরি হয়। বাবা মা বকতো, আগে বকতো, এখন বউয়ের মুখ ঝামটা পর্যন্ত সহ্য করতে হয়। কি এমন কনফেস কি আপনিও করবেন, লিখে পাঠান 9903653992 তে। আর তুই যখন ছুঁয়ে দিয়েছিস, তুমি যখন ছুঁয়ে দিয়েছ, তখন এটা বসে বসে রসে কষে হ্যাঁ খাবোই খাবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর আগামীকাল মহরম উৎসব রয়েছে, আর সেই কারণে মহরমে কিন্তু মেট্রোয় কার চার্জ, ব্লু গ্রিন ইয়েলো লাইনে পরিষেবায় সময়সূচি ঠিক কেমন জানিয়ে দিচ্ছে আর কি আজ নমস্কার কলকাতায়। শুক্রবার মহরম ছুটির দিনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন, ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে কম মেট্রো চালানোর ব্যাপারে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখান থেকে যেটুকু দরকার আমাদের কাছে, যেটুকু প্রয়োজন, সেখানে বলা হয়েছে যে শুক্রবার মহরমের দিন

0: ব্লু লাইনে 260টি মেট্রোর বদলে 216টি মেট্রো চালানো হবে, তবে প্রথম এবং শেষ মেট্রো সময় কিন্তু কোনো বদল হবে না। অন্যদিকে ইয়েলো লাইনে 120টি মেট্রোর বদলে 92টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই লাইনেও কিন্তু প্রথম এবং শেষ মেট্রো সময়ে নো রদ বদল। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত 7টি সরাসরি পরিষেবার পরিবর্তে 4টি পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি গ্রিন লাইনেও কিন্তু পরিষেবার সংখ্যা কমানো হয়েছে, 228টি পরিষেবার বদলে 186টি মেট্রো চালানো হবে। অন্যদিকে মেট্রোর কাজের জন্য চলতি মাস এবং আগামী জুলাই মাসে চিংড়িহাটা ফ্লাইওভার যে বন্ধ থাকবে সে কথা তো শেয়ার করেছে আরপি। তাহলে কালকে একটুখানি সময় হাতে নিয়ে মেট্রোতে মেট্রোর সুড়ঙ্গে আপনি ইন করবেন। আর এই মুহূর্তে ফ্ল্যাশব্যাক সঙ্গে কোন গান রয়েছে আপনার জন্য?
1: FM Rainbow-তে Rainbow Flashback Song,
0: কোই মিল গয়া সেই বোবির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
5: হাই কলকাতা, হ্যালো কলকাতা। আপনাদের পার্সোনাল মেসেজ পড়ে রয়েছে, বাসি হয়ে যাচ্ছে, না এক্ষুনি পড়ছে, এক্ষুনি পড়ছে। আর পি অমল দাসের লাস্ট মেসেজ পড়েছে হুগলি থেকে, যিনি পাঠিয়েছিলেন। আর এই মুহূর্তে কার মেসেজ? ওকে, যাদবেন্দ্র পর্দা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। কী লিখেছেন? নমস্কার আরজে আরপি দাদা ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। আপনার উপস্থাপনা মানে একরাশ মুগ্ধতা, এই কথা বলার অপেক্ষা রাখে না, খুবই তাড়াতাড়ি লিখছি। কিন্তু এবার টপিকে বলি, স্কুল জীবনে মায়ের তাগিদে আর এখন অফিসের তাগিদে বাধ্য হয়ে তাড়াতাড়ি খেতে হচ্ছে, যেটা আমি পারি না। এই তাড়াতাড়ি খাওয়া নিয়েও কিন্তু অনেক কথা শুনতে হয়েছে। তবে ছুটির দিনে বাড়িতে ধীরে ধীরে জমিয়ে তাড়িয়ে খাই, এবং সেই সঙ্গে ভোরাইতে আজ সংবিধানে মেয়েরা সেই বিষয়ে কথা বলেছিল আর পি, সেই বিষয়টাও কিন্তু তাঁর মন ছুঁয়ে গিয়েছে, এটাও কিন্তু লিখেছেন যাদবেন্দ্রবাবু। থ্যাংক ইউ দীপক, আজকে পুঁচকে, দীপক যতটা লম্বা তার থেকে আজ কিন্তু পুঁচকে করে একটা মেসেজ পাঠিয়েছে। গুড মর্নিং আর পি, খাওয়ার সময় কোনো তাড়াহুড়ো বা কোনো এক্সকিউজ চলবে না, চলতে নেই, খাবো আরাম করে, খাওয়া শেষ হলে তবেই কিন্তু অন্য কাজে যাব। গিন্নে কি বলে না, কি গো তোমার তো একেবারে লস্করি চাল, 18 মাসে বছর, কখনো কি তোমার গিন্নি বলেনি? দীপক মেসেজ পাঠিয়েছে কোথা থেকে, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। আপনি পাঠিয়ে দিন এমন মেসেজ, ঘরে বাইরে কতটা জ্বালাতনে পড়তে হয় এই খাওয়া নিয়ে, ফ্যামিলি সে তো লেগেই থাকে। কি সে ফ্যামিলি শেয়ার করবেন নাকি? 9903653।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

দুর্গাপুজো দুর্গাপুজো দুর্গাপুজো, হ্যাঁ বৃষ্টিটা কাটলেই তো শরতের সেই হিমেল হাওয়া, আহা হা, মা দুর্গা আসবেন সেই নিয়ে কত প্রতীক্ষা আমাদের থাকে। আর এই মা দুর্গা আসার সঙ্গে অন্যান্য দেবদেবীদের সঙ্গে জড়িয়ে রয়েছে ভীষণভাবে একেবারে অলিতে গলিতে পাকস্থলিতে জড়িয়ে আছে কুমোরটুলি। দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কুমোরটুলি আর কুমোরটুলি সংলগ্ন এলাকাতেই রয়েছে কিন্তু কুমোরটুলি ঘাট। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এই ঘাটে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় 10

কোটি, প্রায় 10 কোটি টাকা ব্যয়ে ঘাট সংস্কারের কাজ হবে। চলতি বছর পুজোর আগেই কিন্তু এই কাজ শেষ হবে। ঘাটের ঐতিহ্য এবং সাংস্কৃতিক গুরুত্বকে অক্ষুণ্ণ রেখেই কিন্তু সংস্কার করা হচ্ছে। আর ঘাট চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা মঞ্চ, ফুড কোর্ট, অত্যাধুনিক শৌচাগার, সেগুলো কিন্তু তৈরি হবে। 2025 সালের 11 জুলাই কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অর্থাৎ SMP এবং আরেকটি স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের মধ্যে কুমোরটুলি ঘাট সংস্কারের জন্য একটি মৌ স্বাক্ষর হয়েছে। এই প্রকল্পের আওতায় বর্তমানে কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজ চলছে। ধাপে ধাপে এই কাজ শেষ হবে। এর আওতায় ঘাট, ঘাট সংলগ্ন মন্দির এবং অন্যান্য ঐতিহ্যবাহী নির্মাণের সংস্কার এবং সংরক্ষণ সেসব করা হবে। শিল্পীদের জন্য ঘাটে নির্দিষ্ট স্থান তৈরি করা হচ্ছে। এছাড়া থাকবে, যে বললাম, সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট, অত্যাধুনিক শৌচালয়। এবার এই ঘাট থেকে বোটিং এর আনন্দ কিন্তু এনজয় করতে পারবেন। আপনার বাড়ির লোকজন, আমার বাড়ির লোকজনও, তাহলে জয় করো, এনজয় করো, লেলে বাবু চুয়ানা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
2: লেলে বাবু, লেলে লেলে লেলে ও দাদা, নিনি না, নিনি না, খেয়ে নিন না। এমনটা শুনতে শুনতে বোধ হয় আমাদের বন্ধু রুকমা, হ্যাঁ রুকমা, রুকমানি, রুকমানি না, সেই রুকমানি নয়, বরং রুকমা সে শুনতে চাইছে কোন গান? ওই তো ওপেন টু বায়োস্কোপ, ওই মুভির আরেকটা গান শুনতে চাইছে।

বাবা প্লিজ প্লিজ প্লিজ, লে লে বাবু এটা শুনলে কি তো মনটা আনশান করে ওঠে। ওপেন ডিভাইস গো, ও হো হো, ফাটাফাটি ফাটাফাটি বন্ধু, চল তার পছন্দের গান, সেই গান আফটার কারে অনুপমের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানোর মেসেজ টুকটুক টুকটুক করে একেবারে ইন করে দিচ্ছে আর কি, জাস্ট গুঁজিয়ে দেওয়া, না গুঁজিয়া নয় বস, গুঁজিয়া নয়, একেবারে গুঁজিয়ে দেওয়া, না না না আর কি তো নয়, একেবারে বরং স্পষ্ট করে বলা। নিভু আমাদের বন্ধু নিবেদিতা শেওড়াপুরি থেকে, আজকে যদি ভুল করে না তাহলে ওর একদিন কি আমার একদিন, ও ইচ্ছে করে, জানি আমি জানি, আমাকে কত বিখ্যাত করার চেষ্টা করে গো। গুড মর্নিং আরপিরা, নারীদের অনেক কথা শুনলাম, ভালো লাগলো। আগে তো পুরুষতান্ত্রিক, দেখো সেই ঠিক তান্ত্রিক করেছে, ধারণাতান্ত্রিক বানিয়ে দেবো তোমাকে আমি। পুরুষতান্ত্রিক সমাজে স্বাধীনতা ছিল না, এখন বিরাট পরিবর্তন, পাইলট থেকে অটো সব জায়গাতে আছে নারীদের নাম। টপিকের বিষয় সেটা করছে ট্রপিক করেছে, দাঁড়াও ট্রপিক্যাল সায়েন্স আমি করে দিচ্ছি, টপিকের বিষয়ে বলেছে কি না, জল খাবার অল্প সময়ে হয়ে যায়, এরপর তো কাজ আছে, গল্পের মধ্যেই হয়ে যায়। কি হলো মানে খাবার দাবার কি খেতে গিয়ে ওর অনেকটা সময় লাগে কি, জানা গেল না, বোঝা গেল না, কি আর করা যাবে, না বোঝা গেলে সেটা তো বোঝা হয়ে গেল। রজত কি পাঠিয়েছে, বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড মর্নিং দাদা, ভোজ বাড়িতে একটা ব্যাচে খেতে বসলে যদি খুব ভিড় হয় তাহলে শেষের দিকে পরবর্তী ব্যাচ এসে খুব তাড়াহুড়ো করে, তখন একটু ওই ডান হাতের কাজটা একটু তাড়াতাড়ি করতে হয়, এই আর কি, জমিয়ে ঠিক খাওয়া যায় না, কি আর করা যাবে। আর ওদিকেই তো উৎপল কি লিখেছে, বেহালা থেকে লিখেছে, হায় আর্পিতা, বাবা সবসময় সময়কে গুরুত্ব দিতেন, আমিও সময়কে গুরুত্ব দিই, দুপুর একটায় লাঞ্চ আর রাত আটটায় ডিনার, এখনও এই নিয়ম বাড়ির সবাই আমরা পালন করি, শরীর ফিট অ্যান্ড ফাইন থাকে এতে, এই নিয়ম সবসময় সমর্থন করি, যে অফিসে এই নিয়ম চালু হয়েছে, যে রাজ্যে চালু হয়েছে এই নিয়মটা, সেই রাজ্যকে সাধুবাদ জানাই, এই নিয়মটা যদি অন্য রাজ্য ফলো করতে পারে দেশের জন্য কিন্তু খুব ভালো। ওকে পজিটিভ থিঙ্কিং, হ্যাঁ পজিটিভ থিঙ্কিং আমাদের বন্ধু উৎপলের ক্ষেত্রে, আর সেই পজিটিভিটি নিয়ে কিন্তু

আমরা এগিয়ে যাব কোন দিকে, আমরা এগিয়ে যাব এই মুহূর্তে গানের দিকে, কোন গান, কোন গান এই মুহূর্তে আপনার কানে হয়ে যাক। আসো না অরিজিৎ এবং প্রশ্মিতা।

এই গানটা শোনার পর আপনি কি বলেন? গুড ফর নাথিং, গুড ফর নাথিং, গুড ফর নাথিং। আরে আমিও বলছি গুড ফর নাথিং না।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। উদ্ধার কাজ এখনও চলছে, হাসপাতালে ভর্তি রয়েছে 18 জন, এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে এই ঘটনায় সিট গঠন করেছে কলকাতা পুলিশ, তারা তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। কলকাতা পুলিশের অপরাধ দমন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার কুণাল আগরওয়ালের নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তারাতলা থানা 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর করেছে। ইতিমধ্যে এফআইআরে নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে কমল সামন্ত ওই নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং অপর ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। বাজেট অধিবেশনের 6ষ্ঠ দিনে আজও বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। গতকাল ও আজ 2 দিন ধরে মোট 10 ঘণ্টা এই আলোচনা চলবে। গতকাল প্রথম দিনের আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। পাঞ্জাবে আজ থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 3রা আগস্ট। ওই দিন থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ওই খসড়া তালিকার ভিত্তিতে আপত্তি জানানো যাবে। চলতি বছরের 1লা অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক অনিন্দিতা মিত্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক উড়ান বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে সংযুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। ভেনেজুয়েলার কারাকাস এবং আশেপাশের এলাকায় ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার পর সেদেশের উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ সকালে রিখটার স্কেলে 7.2 এবং 7.5 মাত্রায় পরপর 2টি ভূমিকম্প হয় ওই অঞ্চলে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, জরুরি কাজ ছাড়া অন্য সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা করেন তিনি। এই মুহূর্তের খবর এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: FM Rainbow-তে 3-1-3, 3-1-3, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
4: গানের হাটকে একবারে শুরু থেকে তো তুমি কে, জিজ্ঞাসা, কৌতূহল, প্রশ্ন, আরও কত কিছু। অনুপম এবং সৃজিতা, তার দুজনে জিজ্ঞাসা, তুমি কে?

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: অনুপম গিয়েছিলেন আরো গভীরে যাও, না না গো মানে গভীর ভিতরে আপনি যাবেন না, বরং গেহরা হুয়া, এটাই বলেছেন অরিজিৎ। যদি হোক বাঙালি তো ভাই তো।

0: খাঁচা মুভির গান, সত্যি খাঁচায় বন্দি জীবন, নাকি আমরা সেই জীবনটাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে আরও একবার জানতে চাই, পড়তে চাই, বুঝতে চাই, একা দোকা খেলতে চাই মনে মনে? হ্যাঁ, সে কথা নিয়ে ফিরবে আরবি, কিন্তু তার আগে
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
0: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় রয়েছে আরপি। আর আপনাদের পাঠানোর মেসেজ 9903653992 এই নাম্বারে টুটি পুই পুই চুই চুই করে আসা আপনাদের মেসেজ। হ্যালো আরপি, গান মিলন্তিতে ধূমকেতু মুভির গান শুনতে চেয়েছে, গানে গানে আহম গানে গানে, হ্যাঁ তোমার কানে কানে পৌঁছে দেবে শুধুমাত্র 107। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। কিন্তু কে লিখেছে? লিখেছে সোমনাথ, আমাদের বন্ধু দমদম ক্যান্টনমেন্ট থেকে। ও লিখেছে ভেরি নাইস টপিক, অমনি ভীষণ ঠান্ডা মাথার ছেলে, ওকে আমি ভীষণ ঠান্ডা মাথার ছেলে, তাই তাড়াতাড়ি করে কোনো কাজ করি না। তার মানে খাওয়া দাওয়াটাও কিন্তু সে তাড়াতাড়ি করে না, এটাই জানিয়ে দিয়েছে সোমনাথ। আরে ভাই সোমনাথ, তুমি শিবের অন্য নাম, তোমার মাথা তো ঠান্ডা কিন্তু যখন খেপে যাও তখন যে কী করো? তার ভিডিওগ্রাফি আমাদের কাছে নেই, কী আর করা যাবে? এই মুহূর্তে কার মেসেজ? প্রিয় আরপি দাদা ভাই, শুরুতেই জানি বর্ষণ স্নাত বসুন্ধরায় সদ্য ফোটা বেলফুলের সৌরভ ভরা একদাস ভালোবাসা। ওরে বাপরে বাপ, কীসব কথাবার্তা লিখেছেন! যে ব্যক্তির জন্য নোটিশ টাকানো হয়েছে, এক মিনিট লেট করা যাবে না, আমি এই টাইম মেনটেন্স করার পক্ষে। ওকে, কারণ টাইমের কাজ টাইমে করাই ভালো, আর বাড়িতে তাড়াতাড়ি খাওয়াটা যে যার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার খুব তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস, যার জন্য গিন্নির কাছে মুখ ঝামটা সহ্য করতে হয়। ওরে বাপ রে বাপ, কেউ দেরি করে খায় মুখ ঝামটা খায়, কেউ স্পিডে খায় সেও মুখ ঝামটা খায়। গিন্নি নারী চরিত্র বেজায় জটিল, কি গাইবে নাকি? ওকে, বাউল সুপ্রিয় গিয়েছেন নারী চরিত্র বেজায় জটিল। আর কি চেষ্টা করবে আজ সেই গানটা শুনিয়ে দেওয়ার জন্য?

মুখ ঝামটা আমরা খাচ্ছি এত কিছু, তো যাই হোক কেন একটু ধীরে সুস্থে খাওয়া যায় না? গিন্নি জিজ্ঞেস করে এমনটাই, কি এমন রাজকার্য পড়ে আছে তোমার, হ্যাঁ অত তাড়াতাড়ি খাচ্ছ? কোনো কোনো পরীর সঙ্গে দেখা করার জন্য, আচ্ছা কেন কোনো পরীর সঙ্গে দেখা করার জন্য কথা দেওয়া আছে নাকি? এমন ব্যঙ্গ শুনতে হয় কাকে? আমাদের বন্ধু মাধাইকে। বড় ঘোষপাড়া থেকে যে মেসেজ পাঠিয়েছে, হায় মাধাই, না না তোমার দলে কিন্তু আমি নেই, আমি মোটামুটি একটা ব্যালেন্স ওয়েতে চলি। তবে গিন্নি কিন্তু অনেক স্পিডে খেতে পারে, আরবিও খেতে পারে, ডেফিনেটলি খেতে পারে, বুঝতেই পারছো। আর এই মুহূর্তে কোন গান চিনে ফেলেছি রাস্তাঘাটে, অরিজিৎ এবং অনিশা তেমনটাই বলছেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কি রয়েছে আপনাদের জন্য? এই মুহূর্তে কিন্তু রয়েছে দিনের ডায়েরি, বা
4: না না ডায়েরি নয়, ডায়েরি বস।
3: আজ দিনের ডায়েরিতে কি কি রয়েছে? ভারতের ইতিহাস যদি আমরা একটুখানি তাকাই, তাহলে দেখবো 1975-এ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। ওকে, 1983-তে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ঐতিহাসিক লর্ডসে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়ে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। আর এই যে এই কি বলবো, এই ঘটনাকে কেন্দ্র করে, এই জয়কে কেন্দ্র করে 1983 সেই মুভিটাও কিন্তু হয়েছে। ওকে ওকে ওকে ওকে, শুধুমাত্র তাই নয়, আজকের দিনে কিন্তু 2014-তে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ভেঙে নতুন আলিপুরদুয়ার গঠিত হয়েছিল। আমি যদি বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, কিংবা একটু ভারতবর্ষের ইতিহাস মিক্স হয়েছে যদি দেখি, 1529-এ মোগল সম্রাট বাবর বাংলা বিজয়ের পর তার রাজধানী আগ্রায় ফিরে এসেছিলেন। 1950-এ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরীয় যুদ্ধের সূত্রপাত হয়েছিল। শুধুমাত্র তাই নয়, 1975-এ পর্তুগালের কাছ থেকে মোজাম্বিকে স্বাধীনতা লাভ করেছিল। জন্মের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কার জন্মদিন? 1974-এ জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের জন্ম হয়েছিল আজকের দিনে। এবং শুধুমাত্র তাই নয়, 1908-এ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের সুচেতা কৃপালনী, তার কিন্তু জন্ম হয়েছিল আজকের দিনে। হ্যাঁ, 1908-এ আজকের দিনে। তাহলে যেহেতু আমরা বললাম আজ করিশ্মা কাপুরের জন্মদিন, এবং আমাদের এক বন্ধুর রিকোয়েস্টে ছিল, সেই বন্ধু কোথাকার বন্ধু, অনেক দূরের বন্ধু, জানি না সে এতক্ষণ শুনছে কিনা, কিন্তু তার একটা রিকোয়েস্ট ছিল আজ করিশ্মা কাপুরের জন্মদিন। অতএব অতএব সেই কারণে কিন্তু গানটা শোনাতেই হবে। ওকে, কি লিখেছিল আমাদের বন্ধু, টুডে ইজ দ্য বার্থডে অফ করিশ্মা কাপুর অ্যান্ড আফতাব শিবদাসানি, প্লিজ প্লে এনি সং ফ্রম দেয়ার মুভি। ওকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে কিন্তু এমন রিকোয়েস্ট পাঠিয়েছিল সকাল সকাল। প্রসেনজিতের সেই অনুরোধ নয়, এমনি বার্থডে থাকলে, হ্যাপি বার্থডে থাকলে আমরা তো গান শোনাই, তাহলে কোন মুভির গান এই মুহূর্তে শোনাচ্ছে? আপনি চিন্তা করুন, কিন্তু গানটা জাস্ট ফাটাফাটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। এবার থেকে তো কার রিকোয়েস্ট, কে লিখেছে, অনেক কথা লিখে পাঠিয়েছে। হাই আরপিদা, নমস্কার কলকাতায়, তোমায় সুপ্রভাত জানে। ওকে, বিষয়ের কথায় বলি, আমার মেয়ে ছোট্টবেলায় খুব খুব দেরি করে খেত, স্কুলে যাওয়ার সময় অসুবিধা হতো, তখন কিন্তু খুব রাগ হতো। এখন অনেক বলে চলে তাড়াতাড়ি খায়,
3: ওকে অনেক বলে বলে তাড়াতাড়ি খায়।
2: মেয়েকে এমনটা কে শিক্ষা দিয়েছে? কে দিয়েছে? রিঙ্কু। রিঙ্কু কোথেকে পাঠিয়েছে? বাউরিয়া থেকে পাঠিয়েছে। মেয়ের নাম ঈশানি সাপই। ওকে, আর গান মিলানিতে কোন গানে রিকোয়েস্ট পাঠিয়েছে আমাদের বন্ধু রিঙ্কু?
3: রিঙ্কু, টিঙ্কু, পিঙ্কু।
2: আহা, তিন বোন যদি হতো তাহলে নামটা কিন্তু এমন হতে পারতো। তো যাই হোক, ও কিন্তু শুনতে চেয়েছে কোন গান, ওর গানের রিকোয়েস্ট আর পি শোনাচ্ছে শুধুমাত্র FM রেইনবোতে, গান মিলান্তিতে রিঙ্কুর রিকোয়েস্ট।
4: গান মিলান্তি, গান মিলান্তি,
3: দিব্যি গেলে বলছি, দিব্যি গেলে বলছি,
2: ও রিকোয়েস্ট সঙ্গটাই শোনাচ্ছে আর পি, গীত বিতানে দিব্যি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট,
3: ইন্ডি পপ প্লেলিস্ট বাড়ি কেতু ওয়াচালি ওয়াচালি আর পেশ ফেভারিট সেই গান আপনার কানে শুধুমাত্র 107 এ। What?

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কলকাতার খবর এবং সেই সঙ্গে কলকাতার সঙ্গে জুড়ে যাওয়া খবর। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ, ও হো হো হো, ফুটবলের বিশ্বকাপ চলছে, আর ওইদিকে আমাদের নজরই হতে পারে নাকি? কিন্তু সেই সূত্রে জুড়ে গেছে কে না, মাসি নয়, মাসিও খেলা দেখছে আমি জানি, কিন্তু মেসির কথা বলছি, গোট গোট গট, ওহো, এখন দেখবেন স্কুলের প্রচুর বাচ্চার একেবারে গায়ে লেখা থাকে গট। অনেকে বলে কি দেয় নিচে ছোট্ট করে, বাংলা সংস্করণে ছাগল কোথাকার, ছাগল গোটে ফুল ফর্ম জানিস, এই নিয়ে কত তর্ক বিতর্ক চলছে। কিন্তু তর্ক বিতর্কটা অন্য লেভেলে। লেক টাউনের মোড় থেকে 70 ফুট উচ্চতার মেসির বিশাল মূর্তি এই তো কিছুদিন আগে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইকো পার্কে। বিশ্বকাপের মধ্যে মেসি আদৌ এই খবর রাখেন কিনা এর জবাব পাওয়া কে জানে বাপু, মুশকিল, খুব মুশকিল। তবে মেসি ম্যানিয়াতে কিন্তু সারা পৃথিবী এতটাই ডুবে রয়েছে যে সুদূর আর্জেন্টিনার কোথরাল কোথরাল কোথরাল, হ্যাঁ, এই শহরে কিন্তু বিশ্বের সবচেয়ে বড়, প্রায় 85 ফুট উঁচু উচ্চতা

0: আর মেসির ভাস্কর্যটি প্রতিষ্ঠিত হয়েছে একেবারে সম্প্রতি, আর এটাই কিন্তু এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সবচেয়ে বড় মেসি ভাস্কর্য। ওয়াও ওয়াও ওয়াও! আর এই মুহূর্তে গান মিলনতিতে কোন গান রয়েছে আপনার জন্য? গান মিলনতির রিকোয়েস্টকে পাঠিয়েছে শাশ্বতী এবং লীনা। কোথেকে পাঠিয়েছে? পূর্ব মেদিনীপুরের খড়াই থেকে।
1: গান মিলনতি, গান মিলনতি,
0: বিহার সরকারের জলপুরীর গান, তাদের পছন্দের গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কোন খবর রয়েছে আপনার জন্য? না, খবর নয়, আপনাদের পাঠানোর মেসেজ, এক গাদা মেসেজ জমে রয়েছে। চটপট করে কিছু মেসেজের কথা বলতেই হয়। খাওয়া নিয়ে কোনোদিন কখনো তাড়াহুড়ো করিনি, ওভাবে খেলে খাবারটাকে এনজয় করে যায় না বস, এমনটাকে লিখে পাঠিয়েছে শাওন বারাসাত থেকে। এমনটাই লিখে পাঠিয়েছে, ওকে শাওন, রাতে যদি তুমি খাবার দেরি করে খাও যদি, আহা কি হবে কি হবে। অরুণিমা মেসেজ পাঠিয়ে

0: যে কোথেকে বৈশিক রাম হুগলি থেকে সুপ্রভা দাদাভাই ছোটবেলায় ঠাকুমার সঙ্গে প্রতিযোগিতা করতে করতে তাড়াতাড়ি খাওয়াটা শিখেছে, কিন্তু ঠাকুমাকে কোনোদিন
1: বিশ্বাস করো হারাতে পারিনি।
0: ঠাকুমা আজ নেই, কিন্তু অভ্যেসটা রয়ে গেছে। এখন হস্টেলের ছোট বোনেদের তাড়াতাড়ি খাওয়ার জন্য বলি, তবে ছুটিতে বাড়ি এলে মা বাবার সঙ্গে বসে গল্প করতে করতে আস্তে আস্তে খাওয়া হয়। অরিমা, তোমার কথা না জাস্ট আমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। আমার ঠাকুমার সঙ্গে কিন্তু এই একই বিষয়ে নয়, আরও অনেক বিষয়ে কম্পিটিশনে নামতাম আমরা। আমার ঠাকুমাও বহুদিন চলে গেছেন এবং তুমিও তোমার ঠাকুমাকে মিস করছো, খেতে বসে হয়তোবা প্রতিদিন তোমার ঠাকুমাকে মনে পড়ে। ওকে, থ্যাংক ইউ এমন একটা টাচি একটা মেসেজ পাঠানোর জন্য থ্যাংক ইউ আরও একবার। সুপ্রভাত দাদা, অনুষ্ঠান বাড়ি খেতে গিয়ে যখন পরের ব্যাচ পিছনে দাঁড়িয়ে থাকে তখন নাকে মুখে গুঁজে খেতে হয়, চিত্তব্রত এমনটাই তার চিত্তের কথা হৃদয়ের কথা জানিয়েছে। কোথেকে? জয়রামপুর হাওড়া থেকে। ওকে, বিকাশ কি লিখেছে? বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে লিখেছে, সুপ্রভাত আরপি, আমি যখন সার্ভিস করতাম তখন খুব তাড়াতাড়ি খেতে হতো, এখনও অবসর জীবনে অপুরন্ত সময়, তাই ধীরে সুস্থে খেতে কোনো অসুবিধে নেই।
2: আর দাঁতগুলো তো
0: বুঝতে পারছি। ওকে, তো হয়। ওইদিকে শঙ্কর লিখেছে কি, বসে বসে রসিয়ে যত খাই না মাছ ভাত, দিন খাবার করি না তো করি না খাবার রাত, উপাদেও যতই খাবার থাক না আমার পাতে, রসিয়ে খেলেও দেরি করা নেই তো আমার ধাতে, বকুনিটা ঠিক জোটে মোর, যতই হই না ভালো ছেলে, খাবার সময় পার করে বেশি দেরি করে খেলে, আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা রয়েছে ইত্যাদি ইত্যাদি জানিয়ে শঙ্কর। শঙ্কর চন্দ্রতে বারসাত থেকে পাঠিয়েছে। না, গানের রিকোয়েস্টটা রাখলাম না, গানের রিকোয়েস্ট বরং আগামীকাল আরপি থাকবে বোরাইতে এবং রত্নগড়ভা নিয়ে নয়, বোরাইতে রত্নগড় হবে তো বুধবার। ওকে, না আগামীকাল শুক্রবার থাকবে বোরাইতে এবং নমস্কার কলকাতায় শুনিয়ে দেবে তোমার গান। এ মুহূর্তে কার মেসেজ? সুখেন্দুবাবু মেসেজ পাঠিয়েছেন গৌরপল্লী শান্তিনিকেতন থেকে, শুভ সকাল আরপি, পেট্রোল লাগে ডিজেল লাগে শুনেছ মোবিলের নাম, স্মুথলি চালাতে ইঞ্জিন আছে মোবিলের দাম, ঢেঁড়স রাখি পুঁই রাখি আর কচু সেদ্ধ মাখা, খেতে দেরি হবে না ভাই চাই এটা মনে রাখা, থাকতাম তখন একা একা ঠিক সময়ে ব্যাংকের গেটে, যেটুকু খাবার থাকতো বাকি নিতাম টিফিন বাক্সে সেটে। ওয়াও, থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর ছন্দের জন্য, বিষয়ের জন্য। আমি নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছি, শুভ সকাল মনের মেলোডি এবং গোপাদেবী, না এটা ভুল করে রেইনবোতে চলে এসেছে, গুড মর্নিং, শুধুমাত্র এইটুকু লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু, নামটুকু পর্যন্ত লেখেনি। গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, আর যে ফ্রেন্ড আরপিদা, আজকে টপিকের ওপর মেসেজ আমি SMS করে পাঠিয়েছি, প্লিজ পড়বেন। তিনি কী লিখেছিলেন? আমার অনুরোধ না, কোথায় মেসেজ না ভুলভাল জায়গায় পাঠিয়েছে, আমার কাছে পৌঁছয়নি, কী আর করা যাবে। সুপ্রভাত, আমি নদিয়ার শান্তিপুর থেকে বাবুল বলছি, আমার খাবার খেতে সময় লাগে পরিস্থিতি বুঝে, যখন বাড়িতে খাই তখন খাবারের মেনুটা দেখে নিয়ে সেই বুঝে সময় নিই, ঘিন্নিকে নিয়ে হোটেল বা রেস্টুরেন্টে খেতে গেলে তখন খুব তাড়াতাড়ি খাই। ওকে, যত সময় নেব ততই বিল বাড়বে যে। ওয়াও, গোপন কথাটা কিন্তু ওপেন হয়ে গেল আজকে। সবচেয়ে সময় লাগে শ্বশুর বাড়িতে গিয়ে খাবার সময়, হবেই তো, শাশুড়ির হাতের রান্না বলে কথা। কি এমন মেসেজ পাঠিয়েছে, নামটা লেখেনি, কিন্তু ডিপি বলছে রুকসা। ওকে, থ্যাংক ইউ রুকসার কথা শুনলাম, কিন্তু এই মুহূর্তে SSG কে পাঠিয়েছে? শ্যাম সুন্দর দাস পাঠিয়েছে, প্রত্যেকে নারকে বাগান লস্করপুর গড়িয়া কলকাতা থেকে পাঠিয়েছে। ওকে, তার লেখাটা কি, ধীরে ধীরে শান্তভাবে অথবা খেলে আরামে, ডাক্তারবাবু সদাই বলে বাদ সাজে না হজমে। ওকে, দুপুর রাতে খাবার সময় গল্প জমে আরও, গিন্নি বলে তাড়াতাড়ি খাও, শুনছো কি বুড়ো, কি করব, উপায় নেই যে, তখন শুধু গিলে গিলে খাই, এই বয়সে উপায় কি, কোথায় পালাই, সময় মতো করি কাজ তাই আজ সফল, আর অর্ডার ভালোই লাগে, আসলে রাধার প্রেমে এখনো শ্যামসুন্দর পাগল। ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। আরও বেশ কিছু মেসেজ থেকে গেল, কিচ্ছু করার নেই আজকে এই মুহূর্তে। কোন গান চাপাকে উঠতে দিলাম তোকে নাকি জাদু। জাদু। ওকে, এমনটা বলতে বলতে বরং মোহনবাগান দিবসের কথা বলি। দুদিন ধরে উদযাপিত হবে আসন্ন মোহনবাগান দিবস। এবার কিন্তু মোহনবাগান রত্ন সম্মান ভূষিত

পাবেন প্রয়াত অঞ্জন মিত্র। গোষ্ঠপাল সরণির সবুজ মেরুন ক্লাব তাবুতে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সমিতির ষষ্ঠ বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলার মাঠ থেকে একসময় প্রতিবাদের বীজ অঙ্কুরিত হয়েছিল মোহনবাগানের হাত ধরে, আর সেই এগারো মুভির গান, ওহো ওকে ওকে ওকে আহা, সেই মুভির গান একটুখানি শুনে আমরা অন্য গানে যাবো।

সেই ইতিহাস যারা তৈরি করেছেন, যারা রচনা করে গেছেন, তারাই তো মোহনবাগান রত্ন। তেমনই এক মোহনবাগান রত্ন অঞ্জন মিত্রের, না অঞ্জন মিত্রের স্মরণে তাঁকে দেওয়া হবে এই সম্মাননা। এমনটা বলতে বলতে আমরা চলে যাই সেই জাদু তৈরি করা মানুষগুলোকে, আরও একবার আমাদের কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে সম্মাননা জানাতে, জাদু অ্যান্ড জাদু। আর এই গান শুনতে শুনতে আরপি বলছে জয় গুরু, এনজয় গুরু, আগামীকাল ভোরবেলায় ভোরাই এবং সেই সঙ্গে নমস্কার কলকাতা নিয়ে থাকবে আরপি আপনাদের কানে শুধুমাত্র 107-এ। অতএব জয় গুরু, এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় তারাতলা থানা অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা গুলজার হোসেন, কমল সামন্ত, শম্ভুনাথ বেহেরা, দিবাকর ভান্ডারী এবং আব্দুল হামিদ। ইতিমধ্যেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট, আহতের সংখ্যা কুড়ি। ভারত আজও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানির সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনার জন্য ব্রিক্সের ১১টি সদস্য দেশের শক্তিমন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। ভেনেজুয়েলার কারাকাস এবং আশেপাশের এলাকায় ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার পর সেদেশের উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, জরুরি কাজ ছাড়া অন্য সব কার্যক্রম স্থগিত রাখার কথা ঘোষণা করেন তিনি। উদ্ধার কাজ শুরু হয়েছে। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়াতে প্রিফেকচারের হাশিকামি শহরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওয়াশিংটন ডিসি ন্যাশনাল মলে আয়োজিত এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে তিনি দাবি করেন, এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি বজায় থাকবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। আইডিএফ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনী একটি হামলা চালায়। এই হামলায় হামাসের সামরিক শাখার সদস্য আকরাম মুহাম্মদ মাহমুদ আবু মাজি নিহত হয়েছেন। উল্লেখ্য, এর আগে আইডিএফ আলি আল তাহের রিজ এলাকায় হিজবুল্লার দুই সশস্ত্র সদস্যের ওপর হামলা চালায়। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে 3-0 গোলে পরাজিত করেছে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল, মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। তারাতলা গুদাম বিপর্যয়ে মৃত বেড়ে আট, আহতদের মধ্যে 20 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে রয়েছেন রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী, পাপ্পু রজক,

0: স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, ওই গুদামের শ্রমিক সরবরাহকারী দিবাকর ভান্ডারী, জমির ইজারাদার শম্ভুনাথ বেহেরা এবং পুরসভার দালাল আব্দুল হামিদ, যদিও আব্দুল হামিদের নাম এফআইআর তালিকায় ছিল না। ভেনিজুয়েলার কারাকাসে তীব্র ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত কমপক্ষে 700 জন। ইতোমধ্যেই সেদেশের উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়াতে প্রিফেকচারের উপকূল থেকে দূরে মাটির 50 কিলোমিটার গভীরে। ভারত আজ ও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠক জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানির সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব ও উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করার লক্ষ্যে ব্রিক্স 11টি সদস্য দেশের শক্তিমন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপের দুটি খেলাই হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: গানদরিয়ার একেবারে শুরুতেই যে সুরটা আপনারা শুনতে পেলেন, সেই সুরটাই বলে দিল যে আজকে আমরা কোন পথে হাঁটতে চলেছি। সেই মেঠো পথে যেখানে বাউল একতারা হাতে নিয়ে উদাস হয়ে এগিয়ে চলে, তার কণ্ঠে থাকে গান। সে গান উদাত্ত কণ্ঠে গান, সে গান কাউকে শোনানোর জন্য নয়, সে গান শুধু নিজের জন্য, আত্মপলব্ধির সেই গান, নিজের ভালো লাগার গান, নিজের মনের দুঃখ কষ্টকে প্রকাশ করার গান, সেই সমস্ত গান আমাদের বাংলার লোকগান।
7: আজকে আমরা গানদরিয়ায় ভেসে যাব লোকগান শুনতে শুনতে এবং আপনাদের লোকগান শোনাতে শোনাতে। বিভিন্ন শিল্পীদের কণ্ঠে শুনবো, কিন্তু তার আড়ালে আরও একটা কথা আছে, সেটা এখন বলবো না, কারণ আমরা গান শুনি, ভালো লাগে, আমাদের যন্ত্রানুষঙ্গ বাদ্যযন্ত্র ভালো লাগে, শিল্পীকে ভালো লাগে, তার গায়কী ভালো লাগে, কিন্তু গানটা কার, গানটা শেষমেশ কার হয়ে ওঠে? যিনি লেখেন তার, যিনি গানটা গান তার, নাকি যারা শোনেন তার? সুতরাং আমরা আজকে গান একটা প্রথমে শুরু করি, মানে শুনতে শুরু করি, তারপর কার গান সেই নিয়ে কথা বলবো।

0: মন যা করো তরাই করো এইভাবে, কারণ এই যে মানব জন্ম আমরা পেয়েছি, সেই মানব জন্ম তো আর পাবো না। ঠিক সেই কারণেই দেবদেবতাগণও কিন্তু আরাধনা করছেন যাতে মানব রূপে অবতীর্ণ হতে পারেন। এমন অনেক দেবদেবতার গল্প আমরা জানি যারা মানব রূপে পৃথিবীতে এসেছেন, আর সেই তো কত ভাগ্যের ফলে হয়তোবা আমরা এই মানব তরণী পেয়েছি। আর সেই তরণী যদি আমরা ঠিকঠাক করে বেয়ে যেতে না পারি, তাহলে এই মানব জন্ম তো বৃথা, তাই না? আর এই কথাই, এই দর্শনই লিখলেন কে? লিখলেন স্বয়ং লালন ফকির।
1: একটু আগে আমরা কথা প্রসঙ্গে বলছিলাম সোমা, যে গানকার যিনি লেখেন, যতক্ষণ সেটা অন্য কেউ কণ্ঠে না ধারণ করেন ততক্ষণ তার, তাই তো? তারপর যিনি গাইলেন, তখন আমরা বলি না শিল্পীর গান, ওটা অমুক শিল্পীর গান, ওর গান, বা আরও যদি কেউ গান মানে মিউজিকটা যদি অন্যরকম করে করেন অ্যারেঞ্জমেন্টটা, কিন্তু শ্রোতা যখন শোনেন তখন কিন্তু তারা বলে ফেলেন বা বোঝেন বা জানেন বা মানেন, এটা আমার গান, আমার অন্তরের গান, আমার আত্মার গান, আমার প্রাণের গান। সুতরাং সৃষ্টিকর্তা সৃষ্টি করেন, লিখে, তারপর কিন্তু তা হয়ে যায় সবার। কিন্তু আজকে আমরা এরকমই লোকগানের বেশ কয়েকজন সৃষ্টিকর্তার নাম বলবো এবং তাদের লেখা গান আমরা শুনবো। শুনলেই বোঝা যাবে, আমরা হয়তো অনেকে জানিই না যে এইটার সৃষ্টিকর্তা বা লিখেছেন অমুকজন, তাই না? আমরা প্রথমে লালন ফকিরের গান দিয়ে কিন্তু শুরু করেছি।
0: আর ঠিক সেই কারণে দেখো, লালন ফকিরের গান বাংলার এই যে লোকগানের জগৎ, সেখানে লালন ফকির তো অধিকাংশটা জুড়ে আছেন, ফলে লালন ফকিরকে সবার আগে সম্মান জানাতেই হয়। আর ঠিক সেই কারণে তার একটা অনবদ্য সৃষ্টি, এমন মানব জন্ম আর কি হবে, আমরা শোনালাম। পরবর্তীতে আরও একটা অসামান্য গান, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, সেটাও কিন্তু এক গম্ভীর দর্শন তার মধ্যে, একটা গভীর দর্শন তার মধ্যে রয়েছে। এবং যিনি সেই গানটি কণ্ঠে ধারণ করলেন তিনি হচ্ছেন গোষ্ঠ গোপাল দাস, তিনিও এক অসামান্য শিল্পী। আসুন এই যুগল সম্মিলনের গান আমরা শুনি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

দুটোই কিন্তু গভীর তত্ত্বের গান। লালন ফকিরের গানের মধ্যেই আছে তত্ত্ব। তো প্রথম যে গানটা আমরা শুনেছিলাম, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, সেই গানটার মধ্যে মানে অদ্ভুত কিছু কথা রয়েছে, যে কথাগুলো কিন্তু জটিল এবং দুর্বোধ্য লাগে মানুষের কাছে। বাউলেরা অধিকাংশই গানে কিন্তু এই ধরনের বিষয়টা ব্যবহার করে থাকেন, মেটাফর ব্যবহার করে থাকেন, এবং বাউলদের নিজস্ব শব্দার্থ থাকায় তাদের গানের যে অর্থ সেটা অনেক সময় সাধারণ মানুষের কাছে কিন্তু দুর্বোধ্য, সাধারণ মানুষের কাছে এটা সাধারণ কিছু প্রকাশ পাচ্ছে, কিন্তু তার ভেতরে যে গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে সে তত্ত্ব পাওয়া যায় না, অর্থাৎ ব্যর্থবোধক এই গান। যদি মনে হবে যে আমরা এই গানের অর্থ বুঝতে পারছি এবং শেষ পর্যন্ত গিয়ে মনে হবে যে না, বোধহয় কোথাও কিছু মানে কিছু অধরা রয়ে গেল, অজানা হয়ে গেল, তবে জ্ঞানী সাধকদের লেখা গানগুলো নিজে আত্মস্থ করে সেই গানকে বোঝার মধ্যে একটা তৃপ্তি আছে, তাই না? এই যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, শ্রোতাদের কাছে বা যারা মানে হয়তো গানটা শুনছেন বা গাইছেন, তাদের এই যে গানের প্রথম দিকটাতেই ঝিয়ের পেটে মায়ের জন্ম, হ্যাঁ, একটা জটিল ধাঁধা তৈরি করে না? তো মনে রাখতে হবে যে বাউলরা তাদের তত্ত্বকথা প্রচলিত শব্দের মধ্যেই গোপন রেখেছে, তাই এ ধরনের যে বিশেষ বিশেষ শব্দ বা বিশেষ বিশেষ শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু এখানে হয়তো একটু অন্য কথা বলছে, কিন্তু আমরা বুঝছি অন্য। ঝি মানে কন্যা, মেয়ে সন্তান, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বাউলদের আত্মদর্শনে ঝি মানে মানব দেহ, মানে কায়া বা শরীরকে বোঝায়। এবার সেই অর্থ ধরে যদি আমরা সামনে এগোই, তাহলে ঝিয়ের পেটে মায়ের জন্ম, এখানে মায়ের অর্থ বলতে বাউলদের অন্য কোনো অর্থ আছে। হ্যাঁ, এখানে মা বলতে যা সন্তান জন্ম দেয় সেই হচ্ছে মা। তো এভাবেই কিন্তু এই শুধুমাত্র একটা গানের ব্যাখ্যা করলেই অনেকটা সময় চলে যাবে, এভাবে প্রত্যেকটা গানেরই ব্যাখ্যা রয়েছে। হয়তো সব গানের ব্যাখ্যা আমাদের কাছে নেই, আমরা হয়তো এতটাও সেই গভীর তত্ত্বের মধ্যে ঢুকবো না আজকে, কারণ আজকে তো আছেন অনেক লোককবি, তাই সবাইকেই অল্প বিস্তর ছুঁতে হবে, তাই তো? তো আমরা লালন সাঁইজির কথায় আছি যখন, আর একটা অসামান্য গান দোহারের কাছ থেকে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

আমরা লালন ফকিরের গান শুনছি আজকের লোকগানে গান্দরিয়া অনুষ্ঠানে। আমরা বলছি লালন ফকিরের দর্শনের কথা। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাঁটা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই, মানে

লালনের গানের মধ্যে কিন্তু আমরা মানুষ এবং সমাজ এরাই কিন্তু মূল, এবং মানুষের অন্তরের মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছেন তিনি। এবং তিনি বলছেন, বিশ্বাস করতেন যে সব মানুষের মধ্যেই কিন্তু বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় সাধনার মাধ্যমে, মানে আত্মসাধনার মাধ্যমে। সুতরাং জাত পাত হিংসা দেশ এগুলো বড় কথা নয়, মনুষ্যত্ববোধ মানবতাবোধ এটাই কিন্তু বড় কথা।

মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের

0: ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ধন্য ধন্য বলি তারে। গানটি আমরা শুনলাম লালন ফকিরের সৃষ্ট এই গান। আর এই গানটার আগে যে গানটা শুনেছিলাম আমরা দেখেছি রূপসাগরে, গানটি নবনী দাস খ্যাপা বাউল তাঁর রচিত। আমরা এই অংশটায় মূলত লালন সাঁইজির গানে ছিলাম। লালন ফকির যিনি ছিলেন একজন মানবতাবাদী সাধক, ধর্ম বর্ণ গোত্র সহ সমস্ত প্রকার জাতিগত বিভেদ থেকে তিনি সরে এসে মানবতাকেই সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান এবং দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথের মতো স্রষ্টাকে, কাজী নজরুল ইসলাম, এমনকি অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালন ফকিরের এই গানগুলো উচ্চারিত হয়েছে। এমনকি গান্ধীজিরও আগে, 25 বছর আগে, ভারত উপমহাদেশের সর্বপ্রথম লালন ফকিরকে মহাত্মা উপাধিতে ভূষিত করা হয়। সেই লালন ফকিরের গান যা আমাদের বাংলার লোকগানকে সমৃদ্ধ করেছে এবং যার গান ছাড়া বোধহয় এই বাংলার লোকগান কোথাও সম্পন্ন হয় না, তার গান ছাড়া। সেই লালন ফকিরের গান দিয়েই আমরা শুরু করেছিলাম আজ এই গান দরিয়া। সোমা এবং মৌসুমি আপনাদের সঙ্গে রয়েছে। এবার আমরা লালন ফকিরের একটা অসামান্য গান শুনব।
1: এই যে তুমি নাম বললে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললে, বিদেশি কবিদের কথা বললে, যেমন সুনীল গাঙ্গুলি বলেছিলেন যে শ্রেষ্ঠ লোককবি লালন ফকির, রবীন্দ্রনাথও বলেছিলেন যে আমি তার অনেক গানে অনুপ্রাণিত হয়েছি, তাই না? তো সেক্ষেত্রে মানবতাবাদের কথা বললে, ধর্ম ছাড়া যে মানুষই আসল, মনুষ্যত্ববোধই আসল, তার কথাও বললে তুমি, মানে লালন ফকিরের গানে সেটাই ফুটে ওঠে। তার দর্শন, তার চিন্তাধারা, তার মনন সেটাই বলে। এবং রুনা লায়লার কণ্ঠে যে গানটি আমরা শুনব, এই গানেরও কিন্তু একটা অন্য মানে রয়েছে।
0: অবশ্যই
1: আমাদের অন্তর রয়েছে, তার মধ্যে যে আমাদের প্রাণবায়ু তাকে কিন্তু মানে তুলনা করা হচ্ছে, অন্তর হচ্ছে খাঁচা আর আমাদের প্রাণবায়ু হচ্ছে একটা পাখি, অচিন পাখি, আজ আছে কাল নেই।
0: একদমই। আর এই অচিন পাখি বা পরমাত্মা তা যেন মনের মানুষকে অনুধাবন করার এক আকুতি। এই গানটি দিয়েই আমরা লালন ফকিরের এই পর্ব থেকে বিদায় নিয়ে পরবর্তী পর্বে ঢুকব।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

দোহারের কণ্ঠে গান আমরা পেলাম। এই গানের স্রষ্টা কিন্তু হাসন রাজা, অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী, তার ছদ্মনাম ছিল এটাই। তিনি ছিলেন বাংলাদেশের একজন অত্যন্ত মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম ওই যে বললাম, দেওয়ান হাসন রাজা। তো এই হাসন রাজা, যিনি একজন মরমী কবি এবং বাংলাদেশের সেই সময়কার দর্শন চেতনার সাথে সঙ্গীতের একটা অদ্ভুত অসামান্য একটা সংযোগ ছিল, এবং বেশিরভাগ বিশেষ

0: বিশেষজ্ঞদের মতে যে লালন শাহের প্রধান পথিকৃত যদি বলতে হয় তাহলে অবশ্যই সেই হাসন রাজার কথাই বলতে হয়।
1: এবং তার দর্শন, তার মানসিকতা একটু অন্যরকম ছিল। মানুষের মধ্যে থেকেই তিনি ঈশ্বরকে খুঁজে বার করার চেষ্টা করতেন। ছোটবেলায় যখন খুব দুরন্ত ছিলেন আর কি, তখন বাবা মা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলেন এবং সেখানকার পড়া শেষ করে তিনি যখন আবার তার মায়ের কাছে ফিরে আসেন, কিন্তু তার মনের মধ্যে কিন্তু ছিল এই এই সৃষ্টি, অর্থাৎ এই যে গানের কথা বলছি এই সৃষ্টির কথা। আর ধরতে গেলে রাজপুত্রের মতোই তার চেহারা ছিল, যে মানে অনেক লোকের ভিড়েও কিন্তু তাকে চোখে পড়তো। জমিদারের সন্তান তো, মা চেয়েছিলেন যাতে আবার জমিদারের কাজকর্ম তিনি বোঝেন, তার মধ্যে তিনি যান, কিন্তু না, তিনি কিন্তু তিনজন মানুষ কিন্তু তার জীবনে অভিভাবক হয়ে তার চারপাশে ঘিরেছিলেন, তার বাবা, তার মা এবং তার এক ভাই উবায়দুর রাজা। তো তার ফলে তিনি কিন্তু চলে গেলেন মাদ্রাসায় পড়াশুনো করা সত্ত্বেও তার কিন্তু মন চলে গেল সেই গানের দিকে, সেই দর্শনের খোঁজে তিনি কিন্তু গান লিখতে শুরু করলেন।
0: চলে যাব হাসন রাজার কণ্ঠে, কণ্ঠে বলছি হাসন রাজার সৃষ্ট আরও একটি গানে। তো আজকে প্রথমে লালন শাহজি এবং আমরা নবনী দাস খ্যাপা বাউল তার গান আমরা, সৃষ্ট গান আমরা শুনেছি এবং এখন হাসন রাজা। এর পরবর্তীতে কিন্তু আছেন আরও বহু লোককবি যাদের গান আমরা শুনব, কিন্তু এই মুহূর্তে হাসন রাজার সৃষ্ট একটি গান।

আজকের গান্ধরিয়ায় সময় এবং মৌসুমি রয়েছে আপনাদের সঙ্গে, এবং আমরা লোকগীতির যে স্রষ্টা যারা রয়েছেন তাদের কথা বলছি, মানে তাদের গান শুনছি, তাদের গান আমাদের খুব পরিচিত, জনপ্রিয়, কিন্তু অনেক সময় আমরা মনে করতে পারি না বা জানি না যে কারা লিখেছেন। সেরকমই লালন ফকিরের পরে আমরা হাসান রাজার লেখা গান শুনছি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গ্রিক দর্শন, পার্সিয়ান দর্শন, ইউরোপীয় দর্শন খুঁজে পেয়েছিলেন, অনেক বড় বড় দার্শনিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তাদের পেয়েছেন, তাদের দর্শনে অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু তিনি জানতেন না তার ঘরের পাশে সুনামগঞ্জের অজপাড়াগায় আরও একজন বিস্ময়কর দার্শনিক রয়েছেন, অভিভূত হয়েছেন তার গানের দর্শনের পরিচয় পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং মাটির যে মানুষের আসা যাওয়া, ঘর বানানো, তার যে ঘর ভেঙেছে, তিনি অনেক মৃত্যু দেখেছেন প্রিয় মানুষদের তার চোখের সামনে, তার মধ্যেই কিন্তু একজন স্রষ্টার অস্তিত্ব বিরাজ করেছে। এবং হাসান রাজার একটি গানকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, করে বৈদিক মহর্ষির সাথে তুলনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই গানটি, মানে সেই গানের কথাটি এরম: বিচার করে চাইয়া দেখি সকলেই আমি, সোনামামি সোনামামি গো আমারে করিলায় বদনামি, মরণ জীবন নাই রে আমার ভাবিয়া দেখো ভাই, ঘর ভাঙিয়া ঘর বানানি এই দেখিতে পাই, পাগল হইয়া হাসান রাজা কিসেতে কি কয়, মরব মরব দেশের লোক মোর কথা যদি লয়, জিওয়ায় বানাইয়া আছে মিঠা আর তিতা, জীবের মরণ নাই রে দেখো সর্বদাই জিতা, আপন চিনিলে দেখো খোদা চিনা যায়, হাসান রাজায় আপন চিনিয়ে এই গান গায়। সত্যি তো, নিজেকে যদি আমরা চিনতে পারি তবেই তো আমরা নিজেকে চিনলেই তো অন্যকেও চিনতে পারি, জানতে পারি, তাই না? আমরা হাসান রাজার লেখা আরও একটি গান শুনে নেব।

0: এই গানটা কিন্তু হাসন রাজার একটা অত্যন্ত জনপ্রিয় গান। সমস্ত লোক গায়করা, গায়ক গায়িকা তারা কিন্তু এই গানটা সাধারণত করে থাকেন। তো আমাদের এই পর্বের গান্দরিয়ার প্রথম পর্ব কিন্তু প্রায় সমাপ্ত হতে চলেছে, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 11:56 অলরেডি হয়ে গেছে। আমরা ঠিক 12:00 একটি সংবাদ বিরতিতে যাব এবং তারপরে আবার মৌসুমী সোমা ফিরে আসব গান্দরিয়া নিয়ে। আর হাসন রাজার গানে ছিলাম, আমরা আরও দু একটি গানে থাকতেই পারি। এবং হাসন রাজার জীবনে তার যে অধ্যাত্ম চেতনা সেটা কিন্তু পরে আসে, তার আগে এসেছিল তার বিলাসী জীবন, ভোগবিলাসময় জীবন, এবং কীভাবে তিনি অধ্যাত্ম চেতনার মধ্যে ঢুকলেন আমরা সেই দিকটা একটুখানি ছোঁব, কিন্তু সেটা এখন না, সেটা পরবর্তী যে পর্ব সেই পর্বে এসে।
1: ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে আমাদের এখন সংবাদ বিরতিতে যেতে হচ্ছে, এবং যাবার আগে আমরা হাসন রাজার আরও একটি গান রেখে যাচ্ছি আপনাদের জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। তারাতলা গুদাম বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9, আহতদের মধ্যে 20 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। বিধানসভায় আজ তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করার পাশাপাশি তিনি ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন। ঘটনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে

আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ভারত আজ ও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তিমন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানি সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 7.2 এবং 7.5

0: কারাকাস ও তার আশপাশের এলাকায় আজ সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। কারাকাসে তীব্র ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত কমপক্ষে 700 জন। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আওমোরি প্রিফেকচারের হাশিকামি শহরে এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামী মঙ্গলবার পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতিভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে গ্রুপ এর ম্যাচে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে আজ 3-0 গোলে পরাজিত করে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

একেবারে সরাসরি গান নিয়ে, হাসন রাজার গান নিয়ে আমরা গান দরিয়ার পরবর্তী পর্বে ঢুকে পড়লাম। সোমা এবং মৌসুমি, হাসন রাজার কথায় ছিলাম। হাসন রাজা কিন্তু তিনি মানে তার বছরের অন্তত ছটা মাস তিনি চলে যেতেন কোথায়, প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে তিনি নাচ গানের ব্যবস্থা করতেন নৌকায় এবং সেখানে চলে যেতেন। বেশ কিছুদিন ধরে তিনি ভোগবিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতেন এবং সেইখানেই প্রচুর গান রচনা করতেন এবং নাচ আর বাদ্যের সহযোগে তিনি সেই মানে সেই সমস্ত গান তখনই গাওয়া হতো। তো এই রকম ভোগবিলাসের মধ্যে তিনি তো ছিলেন, কিন্তু এছাড়াও তার পাশাপাশি তার ছিল কুড়া, ছিল তার সবথেকে প্রিয় পাখি, আর তিনি ঘোড়া পুষতেন। তার প্রিয় দুটো ঘোড়ার নাম ছিল জং বাহাদুর এবং চাঁদ মুস্কি। তো এভাবে হাসন রাজা তিনি মোট 77টা ঘোড়ার নাম তিনি দিয়েছিলেন। মানে তার প্রচুর এরকম মানে আনন্দের মধ্যে তিনি থাকতেন, ভোগবিলাসের মধ্যে থাকতেন এবং তাকে অত্যাচারী নিষ্ঠুর রাজা হিসেবেও কিন্তু চিহ্নিত করা হয়েছিল।

0: কিন্তু সেই যে দাপট, সেই দাপটটা কিন্তু এক সময় চলে গেল এবং তিনি একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে পরিণত হলেন। প্রথমে তাকে বলা হতো চণ্ড হাছন এবং তারপরে তাকে বলা হতো নম্র হাছন। তো তিনি কিভাবে তিনি অধ্যাত্ম জগতে গেলেন সেই কথা ছোট্ট করে থাকবো, তারপরে আবার পরবর্তী গানে অবশ্যই যাব।
1: আমরা বলেছিলাম যে মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন 4 বছর, কিন্তু সেই অর্থে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ততটা তার ছিল না, তা সত্ত্বেও তিনি ছিলেন কিন্তু একজন স্বশিক্ষিত ব্যক্তি। আর এই যে বলছিলেন না খুব ভোগ বিলাসের মধ্যে তিনি থাকতেন, কিন্তু পরবর্তীকালে যৌবনে তিনি সেরকম ছিলেন শৌখিন, ভোগবিলাসী
0: এবং অত্যাচারী।
1: পরিণত বয়সে গিয়ে সমস্ত বিষয় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দরবেশ জীবনযাপন করেন এবং তারই উদ্দেশ্যে সুনামগঞ্জে হাসান এমি স্কুল, অনেক ধর্ম প্রতিষ্ঠান, আকরা এবং অনেক বিদ্যালয়, অনেক সময় থাকে না খুব মেধাবী ছাত্র, তাদের পড়ার ক্ষমতা নেই, সেরকম আর্থিক সঙ্গতি নেই, তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু তিনি করেছিলেন এবং প্রায় 1000 আধ্যাত্মিক গান তিনি রচনা করেছিলেন আঞ্চলিক ভাষায়। স্থানীয় যে বাউল ফকির সেসব গান গেয়ে অবশ্যই তাকে পরিচিত করে তোলে। গান লিখলে তো হবে না, সেই গানগুলো গাইতে গাইতে লোকে শুনতে শুনতে তবে তো তার পরিচিতি বাড়বে, তাই না? এবং তিনি প্রেমে মাতোয়ারা হয়েই কিন্তু গানগুলো রচনা করতেন আর তার গানে প্রেম, বৈরাগ্য, আধ্যাত্মিক চেতনা সব কিছুর কিন্তু একটা প্রকাশ ঘটেছে। সবার জন্যই কিন্তু তিনি গান, যে হিন্দু মুসলিম এরকম আলাদা, এরকম সাম্প্রদায়িক মানসিকতা তার ছিল না। যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ভারতীয় দর্শন কংগ্রেসের একটা অধিবেশনে তিনি সভাপতির ভাষণে বলেছিলেন, পূর্ববঙ্গের একজন গ্রাম্য কবির গানে দর্শনের একটা বড় তত্ত্ব পাই, সেটি এই যে ব্যক্তিস্বরূপের সঙ্গে সম্বন্ধ সূত্রেই বিশ্ব সত্য। এইটা কিন্তু উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। কিন্তু আমরা পরের গানে যাবার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা একটু আপনাদের বলে দিই।
0: একদমই গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে যে আমরা জানি যে প্রায় প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো দিন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো সেরকমই একটা খবর নিয়ে চলে এসেছি। আবহাওয়া দপ্তরের সূত্র থেকেই খবর পাওয়া গেছে পুরুলিয়া জেলার কিছু কিছু অঞ্চলে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং সবাই অবশ্যই পুরুলিয়া জেলার মানুষ সতর্ক থাকবেন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শাহ আব্দুল করিম, তার গান আমরা শুনলাম, তার লেখা গান। তার গানের মধ্যে আছে একটা অদ্ভুত ছন্দ, আছে সরল অথচ গভীর যা আধ্যাত্মিকতার কথা বলে, সাথে আছে অকৃত্রিম আবেগের মিশ্রণ, গ্রামীণ জীবনের সারমর্ম যেখানে আছে সেখানে। দারিদ্র পীড়িত একটি পরিবারে ছয় ভাই বোনের মধ্যে তিনি একমাত্র সন্তান হিসেবে জন্ম নেওয়া সেই আব্দুল করিম, শৈশবে যিনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু তারপর ধীরে ধীরে তিনি কত বাহুলের সঙ্গে তার পরিচয় হয়েছে এবং তিনি তার জীবনে সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ তার ভেতরে জন্ম নিয়েছে এবং ধীরে ধীরে তিনি এক অসামান্য স্রষ্টায় পরিণত হয়েছেন।
1: শাহ আব্দুল করিম আরও একজন সৃষ্টিকর্তা বলা যেতে পারে এই লোকগানের, এবং তিনি কিন্তু প্রথম জীবনে এই যে গান লিখেছেন যেগুলো উজ্জীবিত হয়েছিলেন কিন্তু গণসঙ্গীত শুনে, জানো, এবং তার সঙ্গে সঙ্গে আবার বাউল গানও শুনতেন। এই দুটোই তার মধ্যে কিন্তু খুব একটা প্রভাব ফেলেছিল এবং তারপরে গণ এবং বাউল এই দুটো গানের জন্যই কিন্তু তার মাধ্যম ছিল এই দুটোই। এবং বাউল ঘরানার যে অন্যান্য শিল্পীরা হন তাদের চেয়ে কিন্তু আব্দুল করিমের যে শিল্পী সত্তা বলো, তার যে শিল্প সৃষ্টি বলো, সেটা একটু স্বতন্ত্র ছিল, একটু বৈশিষ্ট্যময় ছিল। মানে এই গান শুনলেই বোঝা যেত যে এটা কিন্তু আব্দুল করিমের লেখা গান। আমরা আরও একটি গান শুনে নেব,

0: আমরা শুনছিলাম আব্দুল করিমের গান, অসম্ভব সুন্দর সুন্দর গান, অপূর্ব গান, এবং বাংলাদেশের আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ লোককবির এখনকার সময়ের তকমা দেওয়া যায়, মানে লালন ফকিরের যুগের পরবর্তীতে যদি আমরা দেখি। তো তারপরে চলে যাচ্ছি আরেকজন অদ্ভুত মরমী কবি, তিনি হচ্ছেন বিজয় সরকার। তার আসল নাম বিজয় কৃষ্ণ অধিকারী। কবি তার ভক্ত এবং স্থানীয়দের কাছে কি ছিলেন, ছিলেন বিজয় পাগল বা পাগল বিজয়। সেই পাগল আসলে যারা এমনই স্রষ্টা হন, যারা ডুবে থাকেন, মগ্ন হয়ে থাকেন, তারা বোধহয় পাগল নামেই আখ্যায়িত হন, তাই না? 1929 সালে বিজয় সরকার নিজের একটা গানের দল তৈরি করেন এবং কবিয়াল হিসেবে তিনি পরিচিত হন এবং অবশ্যই অত্যন্ত জনপ্রিয় তিনি। তিনি তার গানের কথা এবং সুর দুটোই তিনি করতেন, ভাটিয়ালি সুরের ওপর ভিত্তি করে তার যে গানগুলো সেগুলো কিন্তু বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এবং তিনিও রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, আব্বাসউদ্দিন আহমেদ এদের সান্নিধ্যে আসেন। বিজয় সরকার প্রায় 400টা মতো সখী সংবাদ লিখেছেন বা তৈরি করেছেন এবং ধুয়া গানও রচনা করেছেন।
1: এই যে বিজয় সরকারের নাম তুমি বললে, বিজয় বৈরাগী আগে ছিল অধিকারী, তারপরে হয়েছে সরকার। একবার ছোটবেলায়
0: বৈরাগী

0: আগে উপাধিও তিনি পেয়েছেন।
1: তেঁতুল গাছ থেকে পড়ে গিয়ে ঠোঁটটা কেটে গিয়েছিল, সেই কারণে ঠোঁট কাটা বিজয় নামেও কিন্তু তাকে সবাই, যদিও বিজয় সরকার নামেই তিনি পরিচিত ছিলেন, কিন্তু তিনি হচ্ছেন দশম সন্তান আর কি, শেষ সন্তান বাবা মার। দিদি তাকে মানুষ করেছিলেন, এবার দাদা তাকে লেখাপড়ায় ভর্তি করে দেন, মানে উৎসাহী অতটা মন ছিল না অভয়চন্দ্র বৈরাগে, এই দাদার কাছেই লেখাপড়ায় তার হাতে খড়ি বলা যেতে পারে। তারপর স্থানীয় পাঠশালায় পড়ার সময় তার যে শিক্ষক ছিলেন নেপাল বিশ্বাস, তার কাছে, মানে নেপাল পণ্ডিত আর কি, যখন পণ্ডিত বলেই বলা হতো, তিনি কিন্তু খুব সঙ্গীতে পারদর্শী ছিলেন, সেই সূত্রে এই বিজয় সরকারের কিন্তু সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল এই শিক্ষকের কাছ থেকে। এবং নেপাল পণ্ডিত বিজয় সরকার সহ তার চারজন ছাত্রকে যাত্রা গানের একটা কিন্তু তালিম দিয়েছিল, বুঝতে পেরেছ, এবং আরও যারা ছিলেন তারাও এর মধ্যে ছিলেন। এবং পাঠশালার পড়া শেষ করে কিন্তু তিনি তারপরে যে বড় স্কুল সেখানে তিনি ভর্তি হন, কিন্তু সব কিছুর পরেও কিন্তু তার মন মর্জি সব সময় কিন্তু এই সৃষ্টির মধ্যেই ঘুরে বেড়াত।
0: অবশ্যই আমরা বিজয় সরকারের একটি গান শুনবো, কিন্তু তার আগে আমাদের একটা বিরতিতে যেতে হবে। একটা বিরতির ওপারে সরাসরি বিজয় সরকারের গান নিয়ে আমরা ফিরে আসছি, সোমা এবং মৌসুমী।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর। বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ভবেন্দ্র মোহন রায়চৌধুরী,
1: বাবা,
0: যিনি ভবা পাগলা নামে বিশেষভাবে পরিচিত, সেই গীতিকার, সুরকার এবং দেবী কালীর ভক্ত ভবা পাগলা, বাংলা লোকসঙ্গীতে তার অবদান অসামান্য, অসামান্য কিছু সৃষ্টি। ইচ্ছা করলে ভবা পাগলাকে নিয়ে গোটা একটা গান্ধরিয়া করা যায়, কিন্তু আজকে যেহেতু বিভিন্ন লোককবিকে নিয়ে আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলেছি, তাই ভবা পাগলার হয়তো একটি বা দুটি গান, একটি গান শুনিয়েছি, আরও হয়তো একটি বা দুটি গান আমরা শোনাতে পারবো। তো
1: এবং এই যে ভবা পাগলা, দুম করে একটা মানুষকে পাগলা বলা হচ্ছে কেন? তার টাইটেল তো ছিল চৌধুরী, কিন্তু ঈশ্বরের প্রতি, বিশেষ করে কালীর প্রতি, কালী ঠাকুরের প্রতি এতটাই ভালোবাসায় পাগল ছিলেন, সেজন্য আর কি সবাই কি পাগলা পাগলা পাগল করতে করতে ভবা পাগলার নাম হয়ে গেছে। তুমি যদি তার পুরো নামটা বলো হঠাৎ করে কারোর সামনে, যে ভবেন্দ্র মোহন রায়চৌধুরীর গান আপনারা কি শুনবেন বা গাইবেন, সে কে? কিন্তু ভবা পাগলা বললে কিন্তু এক বাক্যে সবাই বলবেন, এবং ঈশ্বরের প্রতি তার যে ভালোবাসা, আকর্ষণ, তার গান রচনা করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তাকে অনুপ্রাণিত করেছিল। তাহলে আমরা আরও একটা গান শুনে নিই।
0: অবশ্যই।

আমরা গানটা শুনছিলাম ভবা পাগলার এবং অনুরূপের কণ্ঠে যে গান আমরা শুনছিলাম, কেন নিজে তরি বাও বাও রে। হ্যাঁ, এখন কিন্তু একটু তরি বাইতে গেলে চিন্তা করতে হবে। তার কারণ হচ্ছে আবহাওয়া দপ্তরের কিছু রিপোর্ট আমাদের কাছে আছে, সেটায় বলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রামের বেশ কিছু অংশ কিন্তু এফেক্টেড হতে পারে আগামী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার বেগে। সুতরাং যদি কেউ মনে করেন যে তরি বাইবেন, তাহলে কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে। অবশ্যই জীবনে তরি বাইতে গেলেও কিন্তু সতর্ক হয়েই বাইতে হয়, যেমন তেমনভাবে তরি বাইলে সে তরি ডুববেই ডুববে, কোনো মানে এখানে কোনো দ্বিমত নেই, আর কিছু করারও নেই। দেখো, আমরা রয়েছি মৌসুমী আর সোমা, আর দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে আর তো বেশি সময় আমাদের হাতে নেই। এখনও রয়েছেন প্রচুর লোককবি যাদের কথা বলা হলো না, এমন বহু কবি আর রয়েছেন। আমরা বিভিন্ন সময়, যেমন ধরো ময়মনসিংহ গীতিকার যদি কবিদের কথা বলি, তাহলে সেখানেই একগুচ্ছ কবির নাম আসে। হ্যাঁ, আবার ধরো

0: যদি তুমি সেই সময়কার কথা বলো, দেখো আমরা বলছিলাম দূরবীন শাহ, দুদ্দু শাহ, পাঞ্জ শাহ বা জালাল শাহ, এরাও কিন্তু আমাদের এই লোকসঙ্গীতের জগতে, বাংলার লোকসঙ্গীতের জগতে অত্যন্ত উল্লেখযোগ্য কিছু নাম। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে তাদের লেখা গান আমরা যে খুব এখন পাই বা সেই গানগুলো যে খুব প্রচলিত তা কিন্তু নয়, বা হয়তো তারা এমন কিছু গান রচনা করেছেন যেগুলো প্রচলিত গান হিসেবেই আমরা শুনে আসছি, কিন্তু তার যে অ্যাকচুয়াল কারা লিখেছেন, অ্যাকচুয়াল তাদের গীতিকার কে, সুরকার কে, এটা সম্পর্কে আমাদের কোনোই ধারণা নেই, কারণ সেগুলো কেউ লিপিবদ্ধ করে যাননি। এই নিয়ে অনেক গবেষণা চলছে, কিন্তু সব গবেষণার যে ফসল পাওয়া যায় তা তো নয়, গবেষণা চলতে থাকে বছরের পর বছর।
1: আসলে তখন ওই প্রচলিত হিসেবেই আমরা ধরে নিই, অনেক গান আছে সেখানে যে কি গীতিকার হিসেবে যদি দেখা যায় তখন দেখা যায় যে প্রচলিত, শুনে শুনে লোকমুখে শুনে শুনে এবং সেখান থেকেই জনপ্রিয়তা অর্জন করা, সেখান থেকেই পরিচিত হওয়া, তারপর সেই গান গাওয়া হচ্ছে। কিন্তু কে লিখেছেন, যাদের গান আমরা আজকে শোনালাম যেসব সৃষ্টিকর্তা লোকগানের, এবং তুমিও যাদের নাম বললে, হয়তো তাদের মধ্যে কেউ একজন থাকলেও থাকতে পারেন।
0: প্রচুর লোককবির কথা বলা হলো না, হয়তো অন্য কোনো অনুষ্ঠানে তাদের নিয়েও আমরা চেষ্টা করব করার। তবে সিলেটের কবির কথায় ছিলাম এর আগেও, আবারও সিলেটে যাব, কারণ হচ্ছে রাধারমণ দত্ত। রাধারমণ দত্তকে, দত্তর জন্য আমাকে সিলেটে যেতেই হবে। তিনি বাংলা লোকসঙ্গীতের একজন সত্যি কিংবদন্তি তুল্য মরমী সাধক, বাউল, বৈষ্ণব বাউল এবং ধামাইল নাচের প্রবর্তক তিনি, সেই রাধারমণ। তার ধামাইল বাউল গান, অসংখ্য গান, সেগুলো কিন্তু আমাদের সমৃদ্ধ করেছে। তো সেই ধামাইল গান সিলেট এবং সমগ্র বাংলায় প্রচলিত ঐতিহ্যবাহী এই ধামাইল গান এবং নাচের প্রবর্তক তিনি, এবং তার অত্যন্ত জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে একটি গান, যে গানটা আজকে আমরা শোনাবো ঠিক করেছি এবং ভাবছিলাম যে কার কণ্ঠে শোনাবো, সে গানটার কথা বলছি। তার আগে বলি, মধুয়া নিদ নাহি আসে চোখে বা শ্যামকালিয়া শোনা বন্ধুরে, এগুলো কিন্তু অত্যন্ত সমাদৃত। আর যে গানটার কথায় এখন যাচ্ছি সেটা জয়তীর কণ্ঠে আমরা শোনাবো গান, এই গানটা।
1: আমরা কিন্তু আবার দুপুর 2:02 নাটকের দুপুর নিয়ে সোমা মৌসুমী আসবে FM রেনবোতে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। তারাতলা গুদাম বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়, আহতদের মধ্যে 20 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা জানিয়েছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে 11 ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। বৈঠকের সূচনা করে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে বলেও জানিয়েছেন তিনি। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণের তদন্তের দাবি

দায়িত্বে একটি জনস্বার্থ মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময়ে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তর নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত একদিনের জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয় উন্নয়ন

যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণে মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। সকাল থেকে গুমোট গরমের পর কিছুক্ষণ আগে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদিকে সিকিম ও কালিম্পংগামী NH10 এর বাগপুল সংলগ্ন কালীমন্দির এলাকায় আজ সকালে ধসের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে রাস্তা পরিষ্কারের পর ফের যান চলাচল শুরু হয়েছে। কলকাতা তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 20 জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে 15 জন স্থিতিশীল, 4 জনের অবস্থা গুরুতর এবং 1 জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। মহরম উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম ট্রেন চালাবে। আগামীকাল ব্লু লাইনে 260টির পরিবর্তে মোট 216টি, গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92টি ট্রেন চলবে। পার্পল ও অরেঞ্জ লাইনের পরিষেবা অপরিবর্তিত থাকবে। সব ক্ষেত্রেই প্রথম ও শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর। পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ডক্টর কৃষ্ণগুপ্ত। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে কর্মরত ডক্টর কৃষ্ণগুপ্ত অবসর গ্রহণের পর আগামী 30 জুন থেকে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
2: নাটকের দুপুর
1: 107 FM রেইনবো তে। নাটকের দুপুর,
2: নাটকের দুপুর।
3: আজকের নাটক বন্ধন কাল, রচনা বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ। নাটক বন্ধন কাল।

0: আরে উঠু ডালে উঠে যাচ্ছে, মা ও মা।
1: কানু, আরে আয় কানু, নেমে আয়। আহ কানু আয় বলছি, বৃষ্টি পড়ছে।
2: আগে চায় না দেবী বলো।
1: আরে তুই নেমে আয় বলছি।
2: দেবী বলো চায় না।
1: আচ্ছা বাবা, দেব দেব, তুই নেমে আয় বাবা, বৃষ্টি পড়ছে।
2: যাচ্ছি।
3: তুমি দাদাকে চায়না দেবে মা?
2: আমাকেও তাহলে দিতে হবে কিন্তু।
1: অমনি অমনি তোর বায়না শুরু হয়ে গেল মালা।
4: মালা, এই মালা, এই কানু।
2: ওই যে বৃষ্টি ভিজে বাবা আসছে, মা ছাতাটা দাও, বাবাকে নিয়ে আসছি। যাচ্ছি বাবা।
1: একেবারে চান করে ফেলেছো যে গো।
5: ঝাঝর বৃষ্টি বিয়েছো সরজু, কি বলবো। দে দে গামছাটা দে।
1: আগে জামাটা খোলো না বাপু। না জামাটা খোলো খোলো, এ নাও হাত পা মুছে ফেলো, আমি তোমার কাপড়টা এনে দিচ্ছি।
5: টাকার নোট কটা কেমন ভিজে গেছে দেখো।
2: চলবে না বাবা?
5: হ্যাঁ হ্যাঁ চলবে না কেন, একটু উনুনের পাশে শুকিয়ে নিলেই চলবে। সরজু তুমি বরং এই নোটগুলো একটু সেঁকে দাও। আর শোনো, ওর থেকে দুটো টাকা তোমার লক্ষ্মীর ঘটে ফেলে দিও। একটা একটা ভালো কাজের কথাবার্তা যখন হলো, তখন আর মা লক্ষ্মীকে কেন বঞ্চিত করি।
1: হ্যাঁ গা, আবার কিসের কথা হলো? নতুন কাজ পেলে বুঝি?
5: হ্যাঁ, তবে আর বলছি কি, চিরাটা কাল বুঝি এই কচি পাতা গায়ে পড়ে থেকে ইঁট বালি চুনের কন্ট্রাক্টরি করবো। ভগবান এবার সুযোগ দিচ্ছেন, তাকে কাজে লাগাবো, কলকাতা যাব, ওখানেই কারবার করব। জানলে সরজু, আজকের দিনটা আমার পক্ষে ভালো, মনে হচ্ছে ভগবান এবার সত্যি সত্যি মুখ তুলে তাকাবেন, যাকে বলে অদৃষ্ট ফিরে যাবে। অবশ্যই সব কিছু ঠিক মতো গুছিয়ে তুলতে পারলে।
1: কেন পারবে না গো, খাটতে হবে, চেষ্টা করতে হবে, তবেই তো সব হবে। বিনা খাটনিতে আর কিছু হয় না কি?
5: হ্যাঁ ঠিক কথা বলেছ, এই তো খাটবার সময় গো।
1: নিজে ইট বালির কারবার করো, একবার রান্নাঘরটার অবস্থা দেখেছো? কখন যে হুড়মুড় করে ঘরে এসে ভেঙে পড়ে তা কে জানে। শুনছো? ওটা কিন্তু আগে ঠিক করে দিতে হবে।
5: দেব দেব, এইবার এক ফাঁকে করে দেব, সব আমার মনে আছে। পাকা দেওয়াল করে উপরে অ্যাসবেস্টাল লাগিয়ে দেব, ধোঁয়ায় কিচ্ছুটি হবে না। জানো সব শুনে সাধু মল্লিক আজ কি বললে?
1: কি?
5: জব্বর পরামর্শ দিয়েছে একখানা।
1: সে আবার কি বললে?
5: বললে কলকাতা শহরের কাজ, পয়সা বিস্তর, পয়সা পাবে আর কাজে ঢালবে, দুদিনেই কারবার নাকি ফুলে ফেপে উঠবে, কার পয়সা তখন কে খায়।
1: দেখো বাপু, আমারও তো পয়সার আশ নেই, যেমন চলছে তেমনি চললেই ভালো, আমার ছেলে মেয়েরা দুটো কষ্ট না পায়। এই যা
5: আমার কিন্তু পয়সা কামাবার একটা নেশা এসে গেছে সরজু।
1: পুরুষ মানুষের এই নেশা না থাকলে চলে?
5: হ্যাঁ বীরজু প্রসাদও তাই বলছিল গো। যাগে দুজনের কথা যখন এক হয়ে গেল, তখন আর ভাবনা কি, এবার কাজে লেগে পড়তে হবে। কাল সকালের গাড়িতেই ওর সঙ্গে কলকাতা যাব। জয় মা কালী, মান রেখো মা, মান রেখো।
1: হ্যাঁ গো, ওই কাল সকালেই যাবে, তা ফিরবে কখন?
5: কথা শোনো, গেলামই না আর আগেই ফেরার কথা।
1: ও তা থাকবে কোথায়?
5: কোথায় আবার, বীরজু প্রসাদের গদি ঘরে, সেই বাগবাজারে।
1: খাবে কোথায়?
5: কলকাতার পথে ঘাটে খাবার হোটেল।

0: জড়িয়ে আছে গো, পাত দেখে শুধু বসে হুকুম করো, আলু ভাতে থেকে পোনা মাছের কালিয়া অবধি পলক পড়তে না পড়তে হাজির।
1: যাই করো বাপু, গিয়ে কিন্তু সব খবর জানিয়ে একটা চিঠি দেবে, ঠিক মতন খাওয়া দাওয়া করবে, কেমন? আর শোনো, তুমি তুমি যখন বাইরে থাকবে তখন তো আমার সব সময় চিন্তা হবে না।
0: আর আমার বুঝি থাকবে না ভেবেছো? হ্যাঁ, মালা মায়ের কথা, কানুর কথা, তোমার কথা আমার বুঝি মনে পড়বে না? ওদের ছেড়েছে, আমিও কখনো থাকিনি গো।

0: কপিল ভাই, আরে ও কপিল ভাই, আরে কত রাত অবধি ভাই হিসাব জুড়বে? ওসব এখন রেখে দাও, কাল সকালে হবে।
1: না বিরজু বাবু, ও আজকের হিসেব আজই শেষ করে ফেলবো। কাঁচা পয়সার ব্যাপার একবার ফসকালে আর নজরে আসবে না, শেষে বদনাম শুনতে হবে।
0: তো হ্যাঁ, বদনামের কাম করলে তো শুনতেই হবে ভাই।
1: ওসব কাজে কপিল মিত্তির নেই, এ আপনি সব জানবেন। পালবাবুর মাল কিন্তু অনেক কম ছিল বিরজু বাবু, আজও বলেছি, ও কিন্তু শুনতে চায় না, বলে তোমার কি চালিয়ে দাও কোম্পানিতে, দস্তুরি পাবে।
0: দেখো দেখো কপিল বাবু, ওই একবার অমনি দু নম্বর ব্যাপার হলে না সব মাল ঘুরিয়ে দেবে, রাতে আমি হিসাব করে পয়সা মিটিয়ে দেবো, ওর সাথে আর কারবার হবে না।
1: সে কি যাদবপুরে অত বড় বাড়ির কাজ ধরেছেন, পালবাবু মাল সাপ্লাই না দিলে কাজ তুলবেন কি করে? ছ মাসে শেষ করতে হবে যে।
0: আরে বাবা, মাল তোলার ডেরা তো তুমি জানো, তুমি সাপ্লাই করো, পয়সা বুঝেলো।
1: আমি?
0: হ্যাঁ,
1: আমি অত টাকা পাবো কোথায় বিরজু বাবু, হাজার হাজার টাকার ব্যাপার।
0: তো আমার কোম্পানি থেকে আগাম লো, কাম শুরু কর দো, কারবারি হয়ে ওসব পালবাবুর ফালতু ঝামেলা আমি চাই না, কাল থেকে তুমি শুরু কর দো।
1: কাল?
0: হ্যাঁ
1: কাল, যে আমার দেশে যাবার কথা আছে।
0: ভালো কথা, তো ফির পরশু থেকে শুরু করো। আমার যাদবপুরের কামে যত বালি গিট্টি লাগবে সব তুমি সাপ্লাই করো, নিজের কারবার নিজে বানিয়ে লো, ঠিক মতন কাম করলে বহুত আচ্ছা বিজনেস আছে এই কন্ট্রাক্টরি বিজনেস টা, বুঝলে?
1: নিজের কারবার, বেশ ভালো কথা বিরজুবাবু, ভালো যুক্তি দিয়েছেন।
0: আর রাত করো না কপিল ভাই, না হয়ে শুয়ে পড়ো, আমারও বহুত ঘুম পেয়ে গেছে, লো তারা উলা বন্ধ করে একবার শুয়ে পড়ো। জয় রাম।

0: বাবা এসেছে, বাবা এসেছে, উমা বাবা এসেছে। আমার জন্য কলকাতা থেকে কি এনেছো বাবা?
1: আমার মায়ের জন্য এই এই পুতুলটা এনেছি। কেমন সুন্দর তো?
0: খুব সুন্দর হয়েছে বাবা। মা এই দেখো বাবা কি সুন্দর পুতুল এনেছে আমার জন্য।
2: কেমন আছো গো? শরীর ভালো আছে তো?
1: হ্যাঁ হ্যাঁ, শরীর কখনো খারাপ থাকলে চলে? এক মিনিট কি ফুরসত আছে? রাত দিন শুধু ছোট আর ছোট, থামাটি নেই, থেমেছো কি শেষ?
2: এত পরিশ্রম সইবে তোমার? সময় মতন খাওয়া দাওয়া করেছো তো নাকি আবার উপোস দিয়েছো?
1: উপোস দেব? হ্যাঁ গন্ধুককে শুনি, কত রকম খাবারের সব ব্যবস্থা সেখানে জানো? যা চাও তাই খাও। আচ্ছা কানু কোথায়?
2: কোথায়? আবার মাঠে গেছে খেলতে।
1: সন্ধে হয়ে গেল এখনো বাড়ি ফিরছে না সে? আচ্ছা এই দেখো, ছেলেটার জন্য একটা লাল গেঞ্জি এনেছি। কলকাতায় নতুন উঠেছে গো, এই দেখো। আচ্ছা এই সাইজটা ঠিক আছে না? কানুর হবে তো? এইসব জিনিস এই জিয়াগঞ্জে নেই। কেমন রং? ডিজাইনটা কেমন?
2: দেখো আবার আমার জন্য এসব কেন আনতে গেলে? আমি কি কচি খুকে নাকি?
1: খুকি কেন? খুকির মা তুমি। ওই বিরজুবাবু বললো, ওই কপিল তুমি বাড়ি ফিরছো, শুধু হাতে যাবে না কিন্তু, বউ বাচ্চাদের জন্য কিছু নিয়েছে। হ্যাঁ তা ভাবলাম, সত্যি তো ওদের জন্য কিছু কেনা দরকার, বেচারা সব পথে বসে থাকবে।
2: যাক গে যাক, এবার তুমি হাত মুখ ধুয়ে নাও তো, আমি তোমার জন্য মুড়ি আর বাতাসা নিয়ে আসছি।
1: মুড়ি বাতাসা এই টাইমে? রামো রামো, তুমি বরং একটু চা করে আনো সরজি।

0: দাদা, এ দাদা ওঠ, বাবা চলে যাচ্ছে রে। এই দাদা,
1: ডাকছিস কেন?
0: বাবা চলে যাচ্ছে কলকাতা।
2: এই যে উঠেছিস, বাবা চলে যাচ্ছে, একটা হুঁশ নেই তোদের? আবার কতদিন পরে মানুষটা আসবে, একটু মায়া মমতা নেই তোদের?
3: থাক থাক, ওদের আর বকো না ওরম ভাবে। ভালো করে পড়াশোনা করিস কানু, হ্যাঁ তোকে আমি ভালো ফুটবল কিনে এনে দেবো, 5 নম্বর সাইজ।
0: আমার জন্য কিছু আনবে না বাবা?
3: হ্যাঁ নিশ্চয়ই মা, তোমার জন্য আনবো। বলো বলো বলো, তোমার কি চাই বলো?
0: গলার হার আনবে বাবা।
3: ঠিক আছে, তাই হবে। দাও আমার ওই সাইড ব্যাগটা দাও তো। অনেক দেরি হয়ে গেল, গাড়ি ফেল করলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। গাদা গাদা কাজ রয়েছে, সব মেটাতে হবে।
2: এই নাও তোমার ব্যাগ। আর শোনো, এই কৌটোটা কিন্তু ওর মধ্যে ভরে নিতে হবে।
3: ওতে আবার কি দিয়েছো?
2: আ বাবা, সে কখন গিয়ে পৌঁছবে? তুমি কখনো পরোটা দিয়ে দিয়েছি, সময় মতো খেয়ে নিও, কিন্তু ভুলে যেও না আবার।
3: আচ্ছা বাবু, তাই খাবো।
2: এই নাও তোমার পান। মালা, বাবার জন্য একটু চুন এনে দে তো মা।
0: দিচ্ছি মা।
3: শোনো সরজু, এই টাকা কটা রাখো, একটু বুঝে সুঝে চালিও, হুঁশে থেকো, কেমন?
2: হ্যাঁ গো, কবে আসবে আবার?
3: এবার মনে হচ্ছে একটু দেরি হবে, যা কাজের ফিরিস্তি আছে সামলাতে সময় লাগবে। চলি চলি গো।
2: দুগ্গা দুগ্গা দুগ্গা দুগ্গা।
4: নাও নাও নাও, আর একটা সিগারেট খাও কপিলদা।
3: আবার সিগারেট?
4: আরে খাও দোস্ত খাও।
3: এত ঘন ঘন সিগারেট আমি খাই না নন্দু ভাই, মাথা গরম হয়ে রাতে আর ঘুম আসবে না। যে
4: কি যে সব কথা বলো দোস্ত, বিছানায় শুয়ে পড়বে ঘুম ভিয়েসে যাবে, আরে আমার তো 1 মিনিট সময় লাগে।
3: সে তুমি সুখী মানুষ, ঘুম এসে যায়।
4: সুখী মানুষ? আর আর তোমার কি দুঃখ আছে বলো, আমি সব দুঃখ সারিয়ে দিবে।
3: দুঃখ দুঃখ আবার কি, এই তো খাচ্ছি দাচ্ছি কাজকর্ম করছি, বেশ আছি।
4: আমার মতো কবি নেই দোস্ত, কবি নেই। দেখো তো কেমন সব চান্স নিচ্ছি, বিজনেস ইজ বিজনেস, টাকা লাগাও রিটার্ন ভি তুলে নাও।
3: নন্দু ভাই নন্দু ভাই, বিরজু বাবু আসবার টাইম হয়ে গেল, কাজগুলো একটু শেষ করে নি।
4: তুমি একটা বুদ্ধ হয়ে যাচ্ছ কপিলদা, এখন তো তুমি আর বিরজুর আন্ডারে কাম করছো না, ও তো সব ভাবছো কেন?
3: এসব কি নন্দু ভাই তোমার ব্যাগে?
4: হ্যাঁ ভাই, ইয়ে টাইম আমার গলা ভেজাবার টাইম আছে, দিন ভোর কাজ কামের পর রাতে একটু। দাও দাও দোস্ত গিলাসটা দাও।
3: এই নাও। একটাতেই ঢালো নন্দু ভাই, ওসব আমি খাই না।
4: কি যে সব কথা বলো না কপিল দা, লাজ লাগে। নাও নাও ধরো ধরো। পিও পিও পিও।
3: না নন্দু ভাই, ওসব গন্ধে আমার মাথা ঝিমঝিম করছে।
4: হায় রাম, ওসব কথা ছেড়ে দাও কপিলদা, বিজনেস করছো, পয়সা কামাচ্ছ, এবার খরচ করতে শিখো, একদিন চোখ বন্ধ করে উপরে চলে যাবে, সব জিনিস পড়ে থাকবে। না ব্রেন ঠান্ডা করে নিতে হয়, জানো যত রকম ট্যাক্স আছে না সব আমি ম্যানেজ করতে পারি, সব জায়গায় আমার দোস্ত আছে।
3: ওসব ঝামেলা এখন তো আমার আসেনি।
4: আরে দোস্ত আসেনি তো আসতে কতক্ষণ, ছোট ভাই তোমার জন্য জান লড়িয়ে দেবে। আর না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না

0: ব্যাস
1: হয়ে গেল,
0: তোমার গুরু সেবা হয়ে গেল।
1: গুরু? কিসের গুরু? আবার কিসের লাইনের?
0: তোমার দোস্ত বুদ্ধি আছে, কাজে ঠিক তুমি সাইন করতে পারবে। না না না, আর একটু খাও।
1: আমার আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে নন্দু ভাই, এ তুমি আমি কি করলে? ঘুম ঘুম পাচ্ছে, ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে আমার। আরে ও কপিল ভাই, আরে সব কি কাম করছো? হ্যাঁ, সব বিল পত্তর ইধার উধার। ও বুঝেছি, নন্দু এসেছিল তাই না?
2: হ্যাঁ বিরজু বাবু।
1: তো তোমার সঙ্গে বিজনেস করতে চাইলো তো?
2: হ্যাঁ, অনেক বিজনেসের কথাই তো বললো। নন্দু ভাইয়ের খুব জানাশোনা আছে, কত সব লোকের কার্ড পকেটে, সব দামি দামি লোক।
1: হ্যাঁ বিজনেস তো ভালোই ছিল, কিন্তু সব কিছু। হ্যাঁ কপিল ভাই,
2: হ্যাঁ
1: আরে শুনো, তোমার ওই বড় বাজারের কামটা তুমি পেয়ে যাবে। এবার ওই এক কামে তোমার 10 কাম হয়ে যাবে।
2: আমার আমার কি মনে হয় জানেন বিরজু বাবু, ও জন্মে আমি আপনার কেউ ছিলাম।
1: হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিকই আছে। হ্যাঁ শুনো কপিল ভাই, আমি তো জানি আমার ছোটা ভাই সূর্য প্রসাদ, ও আজ বেঁচে থাকলে তোমার মতোই হতো। ওকে দেখতেও ঠিক তোমার মতোই লাগে, ওর জন্যই তো আমি তোমাকে দেখে সূর্যপ্রসাদকে ভুলে আছি ভাই।
2: বাবু,
1: নন্দু আর সূর্য একসাথে খেলা করত, ওদের কত দোস্তি ছিল, কিন্তু ভগবান সূর্যকে।
2: কিন্তু বিরজুবাবু, আপনার রিক্সা এসে গেছে, গঙ্গা চানে যাবেন তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো ভাই যাবো। তো আমার লাঠিটা, আমার লাঠিটা কোথায় গেল? ওই যে ওখানে রেখেছি,
2: দিচ্ছি,
1: দাও তো ভাই। হ্যাঁ
2: এই নিন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলি।
3: উমা বাবা, চিঠি এসেছে, চিঠি।
4: কই কই, দেখি দেখি তো, ভালো আছে তো? পড় না চিঠিটা দেখি।
3: সরজু, আমার এখানে কাজের খুব চাপ চলছে, কবে যেতে পারবো জানি না।
2: তোমরা আমার জন্য খুব বেশি চিন্তা করো না, আমি ভালো আছি। মানি অর্ডারের টাকা পাঠাচ্ছি খরচের জন্য, কানু আর মালাকে আমার আদর জানিও।
3: এখানে একটুও সময় পাচ্ছি না। ইতি কপিল মিত্র।
4: চিঠিটা দে তো কানু।
3: বাবার কোম্পানির নামের কাগজে চিঠি লিখেছে বাবা, দেখো কোম্পানির নাম মালা এন্টারপ্রাইজ।
4: কবে কবে আসতে পারবে তাও জানি না, এত এত কাজ, ছেলে মেয়েগুলো রাত দিন বাবা বাবা করছে, একটু হুঁশ নেই তোমার।
3: মা, ও মা, বাবা কবে আসবে বলো না মা। আমার জন্য কি আনবে লিখেছে? বাবা এখন আসবে না, আরো অনেক দেরি হবে আসতে।
5: মিথ্যে কথা, বাবা আসবে, ঠিক আসবে, এই শনিবারই আসবে। আমার জন্য দেখিস না কত কিছু নিয়ে আসে বলো মা।
4: জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না।

গো নন্দ ভাই, এ তোমার কেমন দোস্তা? মুখ তুলে তাকাতেই যে পাচ্ছি না গো। এই যে কপিল বাবু, দেখুন যে আমি বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবো। আরে ঘরের ছেলে ঘরেই ফেরত পাঠাবো গো, জমা রাখবো না।

0: জবাব দিও, জবাব দিও কবিলদা, লোকে মনে কি বলছে? তোমায় জমা রাখবে না। আর একটু ঢেলে দাও তো লক্ষ্মী, দাদার আমার গিলাস ফাঁকা হয়ে গেছে।
1: না না না নন্দু ভাই, আমি আর খেতে পারবো না, হাত পা সব অবশ হয়ে আসছে। তুমি আর আমাকে
2: ঠিক আছে বাবা, ঠিক আছে। নন্দু ভাই, আমি তোমার দোস্তের হাত মালিশ করে দিচ্ছি গো, দেখি দেখি দাও দেখি এদিকে হাতখানা। কি নরম হাত গো তোমার, যেন মেয়ে মানুষের হাত।
0: কেমন লাগছে কবিলরা?
1: কথা কথা বলতে ইচ্ছে করছে না নন্দু ভাই?
0: সাবাস সাবাস, এই তো মেজাজ দোষ
2: শাসালো তো।
0: তুমি তো জানো লোকি, ফালতু পার্টি আমার কোনো দোস্ত নেই।
2: আমি তোমার ফালতু পার্টি, তাই না নন্দু ভাই?
0: কি যে বলো লক্ষ্মী, আমি চলি আমি চলি, পাশের ঘরে থাকছি। হুম, পাশের ঘরে থাকছি।
2: এই যে ঘুমিয়ে পড়লো। ও কপিল বাবু, কপিল বাবু, আরে ও কপিল বাবু,
1: ডাকছি কেন? আমার বিরল ঘুম ঘুম পেয়েছে।
2: ঘুম পেয়েছে তো ভালো করে শুয়ে পড়ো না বাপু, ঘুমো ঘুমো।
1: হ্যাঁ ঘুমাচ্ছি। তুমি তুমি আমার কপালটা একটু টিপে দাও না লক্ষ্মীমণি, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে।

0: ঘুমুচ্ছে। উফ, কি ঘুমে বাবা! ও কপিলবাবু, কপিলবাবু উঠে পড়ুন, আরে 7:30 বেজে গেল যে। ও কপিলবাবু,
1: তাই তো, অনেক বেলা হয়ে গেছে, আমার ডাকলে না কেন?
0: আরে তুমি নাক দেখে ঘুমুচ্ছ, আর আমি কখনো তোমাকে ডাকতে পারি? যাও হাত মুখ ধুয়ে এসো তো, চা হয়ে গেছে।
1: চা?
0: হ্যাঁ, কেন তুমি চা খাবে
1: না? না না, সে কথা নয়, ভাবছি রাতটা কেমন কেটে গেল, কিছুই টের পেলাম না।
0: আচ্ছা, সারা রাত তো উহ আহ করছিলে কেন? গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে তবে তোমার ঘুম হলো।
1: আচ্ছা, নন্দু ভাই চলে গেছে?
0: সে তো কাল রাতেই চলে গেছে, যাবার আগে ট্যাক্সি ভাড়ার টাকা চেয়েছিল আমার কাছ থেকে, আমি বাবু দিইনি, তোমার ব্যাগ আমি লুকিয়ে রেখেছিলাম।
1: তুমি তুমি তুমি এত সব করেছো?
0: হ্যাঁ গো, নন্দু বাবু লোকটা খারাপ নয়, কিন্তু ওই টাকার গন্ধ পেলে ওর আর মাথা ঠিক থাকে না।
1: এরই মধ্যে অনেক টাকা ও ধার বলে নিয়েছে, আবার কাজ দেবার জন্য আগাম কমিশনও আদায় করেছে।
0: তবু জানবে, নন্দু একটা পাক্কা জুয়ারি, ওর কাছে টাকা হলো গে জলের ঢেউ, এই আছে এই নেই, ওসব তোমরা ভালো মানুষেরা বুঝবে না। ওই যে বলে না সাপের হাঁচি।
1: তাহলে নন্দুর সঙ্গে বিজনেস করব না বলো?
0: পাগল হয়েছো? ওসব বেশি পাত্তা দেবে না। সেই ও বছর নন্দু একজনকে তোমার মতোই এনেছিল আমার কাছে, তাকে এমন সব কথা বললাম, ব্যাস নন্দুকে ছেড়ে আমার কাছেই পড়ে রইল। তার এখন কত বড় কারবার জানো, উড়িষ্যায় থাকে গো, লাখ লাখ টাকার মালিক।
1: কিন্তু নন্দু কিছু বলেনি তোমায়?
0: বলবে আবার কি, কিছু টের পেলে তো। সেই বাবু এখনো কত কথা এসে বলে, লক্ষ্মী তুই আমার সত্যিকারের কারবারের লক্ষ্মী, তুই বুদ্ধি না দিলে ওসব আমি করতাম নাকি?
1: ঠিক কথা, বুদ্ধিটা ঠিক মতো পেলে কারবার মানে বিজনেস ভালো করে করা যায়। ভাবছি কি জানা, ভাবছি ওই কারবারের সব ঘুঁত ঘাঁত যখন বুঝে গেছি, এবার একটু বেশ জমিয়ে বিজনেস করবো।
0: সে তুমি পরে ভাববে, খুন এখন যাও তো, চা এসে গেছে, হাত মুখ ধুয়ে এসে চা খাও আগে, তারপর দুপুরে কি খাবে বলো, ছিদামকে আমি বাজারে পাঠাবো তো।
1: না না, ওসব তুমি করতে যাও না লক্ষ্মী, আমি বিরজু বাবুর ওখানেই ফিরে যাব।
0: যাও না যাও, দেখি তোমার কত ক্ষমতা আছে, সারা

0: কে এলো রে মালা?
1: বাবা, বাবা এসেছে মা, রিকশা করে। দাদা, এই দাদা, বাবা এসেছে, চলে আয়।
2: হ্যাঁ না, এই নাও তোমার 4 টাকা ভাড়া আর এই 1 টাকা টিপস। হ্যাঁ, এবার ওই কিডস ব্যাগটা একটু ভেতরে নিয়ে এসো।
1: ও থাক বাবা, আমি নিয়ে যাচ্ছি।
2: না, ওকে নিয়ে আসতে দে।
1: তুমি তুমি এতদিন আসনি কেন বাবা? আমি কত তোমার জন্য কেঁদেছি।
2: এই দেখো দেখো দেখো, নাস্তি কাজ দিলে তোমার প্যান্টায় মাথা তেল লাগিয়ে, একটু যদি সেন্স থাকে। যা যা ওদিকে যা, ওদিকে সরে যা, জামা প্যান্টে মাথা লাগাস না একদম। যা যা ওদিকে। এই আচ্ছা কানু, কানু কোথায়? এই কানু,
3: যা ওদিকে যা, এখানে দাঁড়িয়ে সুখ কান্না কাটতে হবে না। যা।
1: কি বলছো বাবা?
2: আরে ওই জুতোর ব্রাশ আছে।
1: জুতোর ব্রাশ?
2: হ্যাঁ হ্যাঁ। কি রে, ব্রাশের কথাটা যেন শুনিস না মনে হচ্ছে একবারও জীবনে। যা তবে ওইখানে একটা ন্যাগেরা নিয়ে আমার শুটা মুছে রাখ। শোন, ডাস্টি ধুলোতে একেবারে সর্বনাশ হয়ে গেছে।
1: দিচ্ছি বাবা।
2: কি হলো, মুখে কথা নেই কারো? হ্যাঁ বলি, একেবারে বোবা হয়ে গেল নাকি? কিন্তু একটা কেমন যেন গন্ধ আসছে, পাচা পাচা গন্ধ।
0: ও ঘুঁটের গন্ধ, উঠোনে দিয়েছি তো।
2: ঘুঁটে বাড়ির মধ্যে? যত সব গৃহবধূদের কাজ ওসব সরিয়ে দাও, নয়তো রাতে আবার ঘুম হবে না। কিন্তু
0: ঠিক আছে, ওই ঘুঁটেগুলো সব সরিয়ে রাখছি। তুমি চা খাবে তো?
2: হ্যাঁ খেতে পারি, তবে ওই চিনি ছাড়া চা।
0: আচ্ছা তাই করে দিচ্ছি।

0: বলি সব শুদ্ধ এইভাবে সব শুয়ে ঘুমালে হবে? ছেলে মেয়ে দুটো না হয় ঘুম পেয়েছে, তোমার কি তাই নাকি?
1: এই জন্য সারা বিজনেস করে লোকেদের বাড়ি থাকতে নেই, একটা সামান্য ব্যাপারে সাহায্য নেই, এক বছর বাদে বাড়িতে আসার চান্স হলো।
0: কি হলো, ঘুমালে নাকি?
2: না আমি ঘুমাইনি, জেগেই আছি। কি করতে হবে তাই বলো।
0: এক ঘটি জল চাই।
2: আচ্ছা তাই দিচ্ছি, এই না।
1: প্রাণেশ্বর একটু বেশি জল আনতে পারলে না, বলি আরি বাবা।
0: যাও আরো একটু জল আনো, যাও আর সঙ্গে একটা গ্লাস আর একটু আদা কুচিয়ে নাও।
2: এই নাও গ্লাস নাও, আর এই নাও আদা কুচো রইল।
1: আহ ও চললে কোথায়?
0: বসো, এসো এসো, বসো বসো।
1: এসব জিনিস একা জমবে নাকি?
2: হায় ভগবান, এখন ঘরে বসে বসে মদ খাচ্ছে, ছি ছি ছি ছি, লোকটা কলকাতায় গিয়ে কিরকম হয়ে গেছে।
1: এই দেখো আবার বিবির করছে এখানে। যা আরে বাবা, জলে ঘড়িটা ওপাশে সরিয়ে তুমি এই পাশটায় বসো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার মুখে একটু আদার কুচো দিয়ে দাও তো।
1: ফাইন, যাকে বলে ক্লাস ওয়ান, বুঝলে কিছু? মেজাজ, বুঝলে? মেজাজই হলো মানুষের রাজা।
2: অনেক রাত হলো কিন্তু শোবে না।
1: এখন এখন এই তো মোটে 10টা, এই সময় কোনো ভদ্রলোক শুয়ে পড়ে?
0: বাড়ি থেকে আসছি ঘুরে।
2: আচ্ছা ঠিক আছে, আমি বিছানা পেতে রাখছি এই তক্তা পোষে। কি হলো, কি হলো, লাগিনি তো, ওঠো না।
0: আচ্ছা
2: শোনো, তুমি একটু শুয়ে পড়ো বিছানায়, আমি তোমার হাত বুলিয়ে দিচ্ছি। হ্যাঁ
1: তাই যাও, তাই দাও লক্ষ্মী মনে, আমি একটু একটু ঘুমিয়ে পড়ি। আমাকে আমাকে তুমি একটু ঘুম পাড়িয়ে দাও, চোখ তুলে চোখ তুলে তাকাতে পারছি না।
2: ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমো। কি ওষুধ ওষুধ গন্ধ রে বাবা, সারাটা ঘর একবারে গন্ধে ভরে গেছে।
1: চোখে চোখে কিসে আলো পড়ছে গো লক্ষ্মী মনে। হ্যাঁ চাঁদের আলো মনে হচ্ছে। এখন কি এখন কি দারুণ লাগছে জানো লক্ষ্মীমণি।
2: লক্ষ্মীমণি আরো কত আমাকে লক্ষ্মীমণি লক্ষ্মীমণি বলে ডাকছে। বাবা বাবা, কলকাতা থেকে কত সব শিখেছি গো।
1: লক্ষ্মীমণি ডাকছি শুনতে পাচ্ছ না? আমার আমার বুকে পিঠে একটু হাত বুলিয়ে দাও তো।
2: এইটা দিচ্ছি,
1: দাও দাও, ভালো ভালো করে দাও।
2: এই তো,
1: বেশ লাগছে। তুমি তুমি ফাইন, সুপার ফাইন।
2: আরে হাত ছাড়ো না, হলে
1: না ছাড়ব না, না কোনো দিন ছাড়ব না, কখনো ছাড়ব না।
2: একে অমন করছো কেন? এই শুনছো শুনছো
1: না? আর কিচ্ছু শুনবো না, কিচ্ছু না কিচ্ছু না লক্ষ্মী মানে, কিচ্ছু না কিচ্ছু
2: না। আবার সেই ডাক, বাবা বাবা কত কিচ্ছু শিখেছে।

0: সম্পত্তি চলে গেল তোমার?
1: না, লাখ টাকার হবে কেন, ওটা আমার খুব ভালো ফিতে তো তাই।
0: মানুষ চলে গেল তাতে হুঁশ নেই, আবদার যত ফিতের বেলায়। জল দাও, হাত মুখ ধোবো।
1: চা খাবে তো?
0: তোমার দয়া, ভাগ্যিস মশারি খাটিয়েছিল, বেশ ভালো ঘুম হয়েছে কাল রাতে।
1: ঘুমলে আর কোথায়, সারাক্ষণ শুধু তো আমায় লক্ষ্মীমণি লক্ষ্মীমণি করে দেখে গেলে। বাবা বাবা, কত ঢং যে তুমি জানো। ওকে আবার চলে কোথায়, খেয়ে দিয়ে বেরোবে তো?
0: না, হোটেলে খেয়ে নেবো, তাড়াতাড়ি গাড়ি ধরতে হবে। যাবার পথে আবার ওই সাধু মল্লিকের বাড়ি যেতে হবে একবার।
1: সাধু মল্লিক? না না না, ওখানে তোমাকে যেতে হবে না, তোমার কোনো কাজ নেই। ও লোকটা
0: কি যে বলো, এখন তো ওকেই দরকার। ভাবছি শালা ওই টিনের ঘর আর রাখবো না, বুঝেছ, এই দালান দালান করবো ওখানে, আর বড় বড় ঘর, বুঝেছ, তারপর ইলেকট্রিক আলো। ভাবছি সব কন্ট্রাক্ট ওই সাধু মল্লিককেই দেব, সবকিছু সবকিছু সেই করে দেবে।
1: দালান ঘর, ইলেকট্রিক আলো, খুব খুব ভালো হবে, আমাদের দালান ঘর হবে।

0: বৌঠান কোথায়? রাধা মাধব রাধা মাধব। আরে ওরে নিকঞ্জ, ওরে যাতে
1: সাধু মল্লিক এই সাত সকালে কে? বসুন বসুন।
0: না না, বসলে চলবে না বৌঠান, রাজ্যের কাজ নিয়ে এসেছি, বসে থাকলে চলবে? নিকুঞ্জ যতে, তোরা ভালো করে ঘরের মাপজোকটা দেখে নে, ঠিক ঠিক বসে যেন।
1: কবে থেকে কাজ শুরু করবেন মল্লিক মশাই?
0: এই ভাঙা ভাঙির কাজ, এই দিনক্ষণটা একটু দেখাটা ভালো। তবে আমার যে আর সবুর সইছে না বৌঠান, কপিলের সঙ্গে সেই মতোই তো কথা হয়েছে। হ্যাঁ দেখি দেখি আবার ওদিকটায় আবার নিকুঞ্জরা কি করছে। অনিকুঞ্জ অনিকুঞ্জ,
2: আমাদের দালান ঘর হবে মা? দুতলা বাড়ি?
3: না একতলা, এখন পরে বাবা দুতলা করে দেবে। আমার কিন্তু আলাদা পড়ার ঘর চাই মা।
0: রাধা মাধব রাধা মাধব। তা এ ঘর ভাঙলে তোমরা কোথায় থাকবে ঠিক করেছো বৌটান? পাশে অবশ্যই ওই রান্নাঘর আর ওই ভাঙা গোয়াল ঘরটা আছে।
1: হ্যাঁ কটা দিন তো ওই রান্নাঘরে ছেলে মেয়েকে নিয়ে থাকবো খন, কিন্তু দেখবেন একটু খুব আবার দেরি করবেন না যেন।
0: রাধা মাধব রাধা মাধব, দেরি করব কেন, বরং বাড়ির সঙ্গে একটু কথা বলে দেখি, তারপর যেদিনটা ভালো পাবো কাঁচা ঘর তুলে নিয়ে যাব। সব হয়ে যাবে বৌঠান, কিচ্ছুটি ভাবতে হবে না। রাধা মাধব রাধা মাধব। আরে অনিকুঞ্জ যতে, তোরা আবার কি করছিস? আবার আবার আবার সেই বিড়ি ফুঁকছিস? কাজের থেকে তোদের বিড়ি খাওয়াটাই বেশি দেখছি।
2: ইটের গাড়ি কবে আসবে জেঠু?
0: গাড়ি তো রাস্তাতে চলছে, ইট বালির কারবারি আমি, গাড়ি আসার কি আর দিনক্ষণ আছে রে, এলেই আসবে। রাধা মাধব রাধা মাধব। ওরে যতে, আরে নিকুঞ্জ নিকুঞ্জ, আরে শোন, চল চল চল, আবার তো ওই সীমান্তপুরের ওই ঘোষদের বাড়ি যেতে হবে। তা চলি বৌঠান, তাহলে ওই কথাই রইল, রাধা মাধব রাধা মাধব।

0: জেঠু জেঠু
1: কে কপিলের বেটা কানু, তুই তুই আবার এসেছিস, কি ব্যাপার? তোকে না আমার কাছে আসতে বারণ করে দিয়েছি, আবার সেই সাধু মল্লিকের উঠানে পা দিয়েছিস।
0: মা পাঠালে যে বললে 6 মাস হয়ে গেল, আপনি দালান ঘর কবে শুরু করবেন? রান্নাঘরের মধ্যে আমি যা থাকতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে।
1: থাকতে পাচ্ছি না, লাট সাহেবের বাড়িতে থাকবে যা, আমার কাছে এসেছিস কেন?
0: আপনি দালান করে দেবেন বলেই তো আমাদের টিনের ঘর ভেঙে নিয়েছেন।
1: দালান করে দেব? দালান একেবারে হাতের মোয়া, হ্যাঁ, আর বাপের রেস্ত আছে, রেস্ত দিয়ে যেতে বল, তবে তো ওসব হবে। দালান করে দেব? টিনের ঘর বেচে পয়সা বগল দাবা করে কলকাতায় পালিয়েছে, সে আবার দালান করে দেবে।
0: মাকে কি বলবো?
1: বলবি বলবি সাধু মল্লিকের কাছে আলাদিনের প্রদীপ নেই, এই এই ছোঁয়ালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ওসব ভ্যান তারার কথা ওই কচি খোকার সঙ্গে আমি বলতে চাই নে। যা যা, পালা পালা, আমার আন্নিকে সময় নষ্ট করিস নে। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব।
2: এই সরজু, আমায় খবর পাঠিয়েছিস কেন? কি হয়েছে তোর? আমাদের জামাইয়ের কোনো খোঁজ খবর পেলি?
3: দাদা দাদা, একবার তোমাকে কলকাতায় যেতে হবে, ওর খোঁজটা আনতে হবে। আর তুমি ওকে বলবে আমাদের এই অবস্থার কথা, রান্নাঘরে যে আর থাকতে পারছি না দাদা।
2: সাধু মল্লিকে দালান করে দেবার কথা ছিল না, কি হলো তার?
3: হ্যাঁ, তোমাদের জামাই তো আর তার কাছে টাকা গচ্ছিত রেখে যায়নি, উল্টে ঘর বেচে টাকা নিয়ে চলে গেছে।
2: বলিস কি সরজু, তোদের ঘর বেচে টাকা অবধি নিয়ে গেছে?
3: হ্যাঁ, সব নিয়ে গেছে। তুমি তুমি কালই একবার কলকাতায় যাও দাদা।
2: বলছিস যখন যাব, তবে ওখানকার পথঘাট সব তো আমি জানি না, বরং পবনকে সঙ্গে নেব, ও তো অনেকদিন শ্যামবাজারে ছিল, রাস্তাও ও চেনে।
3: আচ্ছা দাদা, তাই করো।

0: দেখ পবন, আমি কিন্তু কলকাতার ঘোধঘাট কিচ্ছু জানি না। ও যা করার তুই করবি। সরোজে যখন বলে দিয়েছে জামাইকে খুঁজে বের করতেই হবে।
1: ঠিক আছে, চেষ্টা করব। কিন্তু কাকুরগাছির ঠিকানায় তো কপিলদাকে পাওয়া গেল না। এবার চলো ওই দর্জি পাড়ায়।

0: ওখান থেকে যা বলল তাতে, হ্যাঁ ওই তো, ওই পাশের গলিটা দিয়ে গেলেই সামনে পড়বে। রিক্সা দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ চলো, বাস বাস বাস, এই তো এই তো 10 নম্বর বাড়ি, দাঁড়ো কড়া নেড়ে দেখি আমি। হ্যাঁ
1: কে কে ডাকছে রে, কাকে চাই?
0: কপিল বাবু বাড়ি আছেন?
1: কপিল বাবু আমে কে ডাকছে, ডাকো জামাইকে। আ লক্ষ্মীমণি, লক্ষ্মীমণি
2: কাকে চাই? সে তো নেই এখন। তা আপনারা কোত্থেকে আসছেন?
0: আমরা ওই বড় বাজার থেকে এসেছি বুঝলেন। কপিল বাবু নেই তাহলে? না
2: না, ফিরতে সেই রাত হবে, কিছু বলতে হবে। আমি ওর স্ত্রী।
3: হ্যাঁ স্ত্রী মানে, হ্যাঁ তাকে বলবেন, খুব দরকার ছিল তার সঙ্গে। আপনি বলবেন তাকে,
0: বলবেন ওই রামকানাই এসেছিল বুঝলেন, ওই কারবারের ব্যাপারে খুব জরুরি দরকার আছে।
2: আচ্ছা বাবু বলে দেবো খন, রামকানাই বাবু বললেন তো?
0: হ্যাঁ
2: ঠিক মনে থাকবে, ঠিক মতো না বলতে পারলে আবার এসে খচখচ করবে, মেজাজ তো আপনারা জানেনই।
3: আর বলবেন?
0: না না বাবু, এই আর কিছু বলতে হবে না, শুধু ওই রামকানাই নামটা বললেই হবে।
2: আচ্ছা বাবু ঠিক আছে, তাই বলবো খন। যাই, মেয়েটা আবার কাঁদছে, আমি যাই বাবু।

0: তালগুল পাকিয়ে যাচ্ছে পাবন, এসব কি সরজকে কি কি বলবো বলতো? সেখান থেকে
1: ওটা খারাপ পাড়া,
0: ওটা খারাপ পাড়া,
1: তার মানে
0: আমাদের জামাই এখানে আবার আরেকটা ঘর সংসার পেতে বসে আছে।
1: হ্যাঁ, আবার তোমার ভাগ্নে ভাগ্নিও আছে।

বড় বেইমানিটা তুমি করতে পারলে আমার সঙ্গে, তোমাকে আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছি, এটা ফল হলো। কানু আর মালাকে পাঠিয়েছি দাদার ওখানে, ওরা কিচ্ছু বোঝেনি, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না এই জীবন। আর আমি কে, কে ওখানে? না না না, কেউ না, কেউ আসেনি। এই তো, এই তো সময়, এই তো সময়। আমি আমি ওকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই ওর মুখ আমি দেখবো না। জ্বলে যাচ্ছে বুকের ভেতরটা, জ্বলে যাচ্ছে। তাহলে বোধহয় এতক্ষণে কাজ শুরু হয়েছে। শিশিটা সবটাই খেয়ে নিয়েছি, কেউ কেউ আর আমাকে বাঁচাতে পারবে না। আমার আমার ঘুম পাচ্ছে, কাকা কা।

0: সরজু, সরজু তুই এ কি করলি সরজু? কেন তুই এভাবে বিষ খেয়ে মরতে গেলি?
1: জামাইবাবুকে একটা টেলিগ্রাম করতে হবে রামকানাইদা।

0: কলসি ভাঙা এ গেছে কেন, আর পেছন ফিরে তাকাসনি?
1: মাকে আর কোনো দিন দেখতে পাবো না মামা, আমাদের কি হবে মামা?
0: তাড়াতাড়ি চল, অনেকটা কত যেতে হবে, আয় আয় চলে আসছে।

0: বাড়িতে গেলাম, কেউ নেই। শুনলাম সরজুকে নিয়ে শ্মশানে গেছে সেই বিকেলে। এখানে এলাম, তাও নেই। সব কাজ শেষ করে ওরা চলে গেছে। টেলিগ্রাম পেতে দেরি হলো। আর আর কি করব, আমার জন্যে সরজুকে নিয়ে কেউ অপেক্ষাও করেনি। ঠিক আছে ঠিক আছে, আমিও কারোর জন্যে কি ঝড় বৃষ্টি দেব, যাই ওই ওই বাড়ির বারান্দায় গিয়ে উঠি। কি জানি কাদের ঘর বারান্দা, ঘরের ভিতরে কারা যেন মশারির মধ্যে ঘুমোচ্ছে, জানলা খোলা। জানলাটা তো চেনা চেনা লাগছে। হ্যাঁ সেই জানলা, কপাট, আমার ঘরের চালের সেই টিন, এগুলি আমার ছিল। এখন এখন সাধু মল্লিকের ও সব কিনে নিয়েছে। ওই ওই জানলায় সরজুর সেই ছেঁড়ার চুলের ফিতেটা এখনো গিট পড়ে আটকে আছে।
1: সরজু না সরজু, চিতের আগুনে তুমি শেষ হয়ে যাওনি সরজু।

0: বসন্ত ভট্টাচার্য রচিত বন্ধনকাল নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সরজু সন্ধ্যা চক্রবর্তী, মালা রূপা ভট্টাচার্য, কানু দেবরাজ ভট্টাচার্য, লক্ষ্মীমণি সোমা মল্লিক, বন্ধু সমীর চরিত, সাধু মল্লিক অশ্রুজিৎ বন্দ্যোপাধ্যায়, পবন কৃষ্ণপদ দাস, সরজুর দাদা বিমল রায়, বীর্জু প্রসাদ সন্তু বসু ও কপিল শ্যাম বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন নির্মল গুহ।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এতক্ষণ শুনছিলেন নাটকের দুপুরে বাংলা নাটক, এখন আধুনিক গান, শিল্পী পরমা।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। সকালের অস্বস্তিকর ঘর্মাক্ত পরিবেশের পর দুপুর থেকে আকাশ কালো করে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের বিস্তীর্ণ এলাকায় জল জমে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির সঙ্গে শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত। আগামী কয়েক ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে অনেককে নিরাপদে উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দুপুর থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারাতলা বিপর্যয়স্থলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের ওপর দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। মোট 5 ঘণ্টার আলোচনায় শাসক বিরোধী মিলিয়ে 41 জন সদস্য অংশ নিচ্ছেন। শাসক বিরোধী উভয় পক্ষের অনেক সদস্যই রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিতে সরব হয়েছেন। আলোচনা শেষে জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নৌবাহিনীর তরফে দুর্যোগ, ঝড় বা খারাপ আবহাওয়ায় সমুদ্রে কিভাবে নিজেদের জীবন রক্ষা করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা নেপালের জাতীয় ফুটবল সংস্থা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ANFA কে সাসপেন্ড করেছে। ফিফার থার্ড পার্টি অংশগ্রহণ সংক্রান্ত নিয়মবিধি লঙ্ঘন করার দায়ে 24 জুন থেকে এই নির্দেশ বলবৎ হয়েছে। এর ফলে নেপালের জাতীয় দল ও ক্লাবগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা এবং AFC প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে পারবে না। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: इस कार्यक्रम के बाद अब हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अब अपने मित्र अजीत को उमंग की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए। नमस्कार।
1: उमंग उमंग उमंग उमंग
2: मन की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार, मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 28 जून सुबह 11 बजे मन की बात आकाशवाणी, दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। इसके अतिरिक्त आकाशवाणी और दूरदर्शन के YouTube चैनल और प्रसार भारती के ऐप न्यूज ऑन एयर और OTT प्लेटफॉर्म वेव्स पर सजीव प्रसारण लाइव स्ट्रीमिंग के माध्यम से। तो याद रखें, रविवार 28 जून सुबह 11 बजे मन की बात।
3: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ দুপুরের পরে কিছুক্ষণের ভারী বর্ষণে কলকাতা ও তার আশেপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত। কলকাতায় প্রবল বজ্রপাত এবং আলিপুরে 70 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। পাশাপাশি পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় বাঁকুড়া জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির লাল সতর্কতা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। শিক্ষামন্ত্রক জাতীয় শিক্ষক পুরস্কার 2026-এর জন্য অনলাইনে আবেদন ও মনোনয়ন আহ্বান করেছে। আগামী মাসের 10 তারিখ পর্যন্ত জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে উৎকর্ষ, উদ্ভাবনী শক্তি ও নিষ্ঠার পরিচয় দেওয়া শিক্ষকদের সম্মান জানাতে প্রতিবছরেই জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কোভিড-19, সন্ত্রাসবাদ অথবা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের উপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার পঙ্ক্তি পাঠ করেছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
4: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
6: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
5: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
6: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
7: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
8: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর ক্যাফে কলকাতার আড্ডা মানি মানে তোমরা সবাই জানো যে প্রচুর প্রচুর আড্ডা হবে, ভীষণ আনন্দ হবে, ভীষণ মজা হবে। আর 9903653992 থাকবে তুমি, ঠিক আছে? কিন্তু আজকে এই যে তোমার সাথে আড্ডা দিচ্ছি, মানে যে বৃষ্টি, ঝরঝরে বৃষ্টির একটা মেজাজ রয়েছে, মানে একদম পুরো জলে ডুবে যাওয়ার মতন চারপাশে অবস্থা হয়ে রয়েছে, এই রকমের মধ্যে স্টুডিওতে ভেসে ভেসে হাজির হয়ে গেছি আমরা কারা?
3: হ্যাঁ, মানে আমি উষাশী, আর আমার সঙ্গে মধু, আর যে মধু। কিন্তু এই যে একটা শব্দ তুমি এক্ষুনি বললে, ঝরঝরে বৃষ্টি, ঝরঝরে বৃষ্টিতে মোটামুটি আমি আর মধু ঝরঝরে হই, মানে পুরো ঝোড়ো কাকের মতন অবস্থায় আমরা দুজনে এক কোমর জল পেরিয়ে মোটামুটি আকাশবাণীর সামনেও প্রচুর জল পড়ে গেছে। মানে তুমি যদি জলপুরি হতে চাও বা তুমি সাঁতার কাটা প্র্যাকটিস করতে চাও, আকাশবাণীর সামনে মোস্ট ওয়েলকাম, এসে কয়েক ঘন্টা আশা করা যায়, এখনো হয়তো সেই জলটা থাকবে। কি
2: একদম একদম
3: মোটামুটি ওয়েদার আপডেট এই মুহূর্তে কি বলছে? কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি কি দাঁড়াতে চলেছে?
2: কয়েক ঘন্টার মধ্যেও কিন্তু ধরা যাক, মানে কয়েক ঘন্টা বলতে ধরো 2-3 ঘন্টার মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের তো সম্ভাবনা রয়েছে, তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আর বৃষ্টিপাত

0: বলতে হালকা থেকে একটা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় রয়েছে, কিন্তু এই মুহূর্তে শহর কলকাতায় যারা বাইরে বেরিয়েছো, যারা বাইরে রয়েছে, তারা সাবধানে থাকো। কারণ জানি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যে ঠিক যে ঘটনাটা ঘটেছে, মানে যে পরিমাণ জল রাস্তায় দাঁড়িয়েছে, তাকে ঠিক তুমি কতটা মাঝারি বলবে সেই নিয়ে আমার মনে হয় একটু ডাউট আমাদের সবারই থেকে যায়। তবে হ্যাঁ, তার পাশাপাশি 40-50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, কিন্তু সেটা আপাতত এই যে তোমাকে আপডেটটা দিলাম সেটা পশ্চিম, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকের কথা আমি বলছি। 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে পারে, তাই বজ্রপাতের সময় নিজেকে সাবধানে রাখো, নিজেকে একটা সুন্দর শেডের তলায় দাঁড় করিও, কোনো গাছ বা কোনো কিছুর তলায় দাঁড়িও না, খোলা থেকো না। জল জমে থাকলে বজ্রপাত হওয়ার সময় তুমি সেখানে বেরিও না, কারণ সেফটিটা সবার আগে।
1: একেবারেই তাই, এবং বেশ কিছু কিছু জেলায় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় কমলা সতর্কতা, কিছু জায়গায় হলুদ সতর্কতা, এই সমস্ত জারি হয়েছে। এবং জমা জলে যেটা হয়েছে, জমা জলে বিভিন্ন রাস্তায় কিন্তু গাছ পড়েছে, এবং গাছ পড়ে খুব স্বাভাবিকভাবেই ট্রাফিকও বিঘ্নিত হয়েছে। সেই ট্রাফিক আপডেটও তোমাদের দেবো, কিন্তু তার আগে যেটা ভীষণ ভীষণভাবে আমরা বলছি, এই ভীষণ গরমের পরে বৃষ্টিটা খুব জরুরি ছিল,
0: একদমই তাই
1: ঠিক। কিন্তু এই ভীষণ বৃষ্টিতে আমাদের সতর্কতাটাও কিন্তু ভীষণ জরুরি,
0: একদম। কিন্তু ধরো যারা জল জমে থাকলে বেশ খুব মজা লাগে, তারা ওই রোমান্টিসিজম কাজ করে, তারা কি বলবে?
1: তারা মোটামুটি এই রিমঝিমে ধারাতে নৌকা ভাসাতে চাইবে, কিংবা মন ভাসাতে চাইবে। ভাষাও আর সঙ্গে থাকো 107 FM রেইনবোতে, সঙ্গে রয়েছে উষসী আর মধুরিমা 6:30 পর্যন্ত।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, মানে পরিস্থিতিটা এখন যারা যারা মোটামুটি জলে জ্যামে যানজটে মানে তোলপাড় অবস্থা হয়ে গেছে যাদের, তারা এখন আকাশের দিকে তাকিয়ে নান্নারে নান্নারেই বলছে। হ্যাঁ, আমরা প্রচণ্ড গরমে বৃষ্টিকে প্রচণ্ডভাবে মানে আসুক এমনটাই চাই, কিন্তু আবার এই প্রচণ্ড বৃষ্টি যখন ওয়ার্কিং আওয়ার্সে এবং ভয়ানকভাবে জমা জলে আমাদেরকে একেবারে আটকিয়ে আমাদের জীবন নাজেহাল করে দেয়, তখন আকাশের দিকে তাকিয়ে বিশ্বাস করো নানারে নানারে বলা ছাড়া
2: আরো একটা পয়েন্টে নানারে বলতে পারি। আমি যেটা ভাবলাম, ধরো এরকম বৃষ্টি পড়ছে, ঠিক আছে, মানে আমার মতন আর কি মানুষ যারা, তাদের মনে হয় যে হ্যাঁ যে কোনো পরিস্থিতিতে বাইরে বেরিয়ে চলে যাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ধরো আমার এখন যেরকম খুব ইচ্ছে করছে যে বেশ ক্যাফে কলকাতার, না না মানে ক্যাফে কলকাতার আড্ডা দিচ্ছি, এই সময় দাঁড়িয়ে যদি একটু বাইরে গিয়ে কোথাও কফি খেয়ে আসা যেত, কিংবা একটু বার্গার বা ধরো এই ধরনের আর কি খাওয়ার আর কি যদি খাওয়া যেত, তাহলে আমি যাকেই বলতাম আমাকে সে এই রিপ্লাইটাই করতো আর কি,
1: না না রে না না রে না না রে না না রে।
2: কিন্তু আমি জানি তুমি নানা আমাদের বলবে না, কারণ 9903653592 তে তুমি আমাদের সাথে আড্ডা দিতে নানা বলবে, আমি জানি কখনো ওটা হতেই পারে না।
1: এই আর একটা কারণেও নানা বলা যায়, সেটা হচ্ছে আজকে তো 25th of June, মানে জুনের তো মাসের শেষ, যেহেতু এই সময় বার্গার বা একটা ক্যাফেতে গিয়ে মোটামুটি তুমি যদি 150-200 টাকার কফি খেতে চাও, তোমার পকেটও বলবে না না রে না না না না রে না না রে। আমি ঠিক বলেছি কিনা আমি জানি, ঠিক বলেছি, কিন্তু তোমরা হ্যাঁ বলবে যে বিষয়টা, সেটা হচ্ছে 9903653592 তে উষসী আর মধু একটা ছড়া কাটিং দেবে তোমায়। কিন্তু ছড়া কাটিং দেওয়ার আগে আমরা একটু বাজনা বাজিয়ে নেবো, তাই তো? বাজনাটা বাজিয়ে নাও, তারপর

0: টপিকটা বলছি।
1: ছড়া কাটিং
0: একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, তারপর একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, তারপরে কি?
2: হ্যাঁ, তারপরটা আমরা বলবো না, কিন্তু
0: তারপরটা তোমরা বলবে।
2: এক্স্যাক্টলি,
0: এবং অবভিয়াসলি তোমরা সেটা দু লাইন বা চার লাইনের মধ্যে বলবে। হ্যাঁ, প্লিজ, উই ডোন্ট নিড কাব্যগ্রন্থ,
2: একদম।
0: হ্যাঁ, দুই লাইন থেকে চার লাইন, এবং যেহেতু আমরা ছড়া চাইছি তাই জন্য একটু অন্তমিল দিয়ে ছড়াই লিখে পাঠিয়ে।
2: আমি জানি যে দারুণ এখন অন্তমিল পড়তে চলেছি, ঠিক আছে। 9903653992, 9903653992 তোমাদের জন্য খোলা রয়েছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো, আর চটপট এই বৃষ্টি ধারাতে রিমঝিম করে তোমার কবিতা একদম জাস্ট বর্ষণ ঘটাক আমাদের ফোনে, এটাই চাইছি। আর আপাতত তোমার কানে আমরা একটু গানের বর্ষণ দিচ্ছি।
0: হ্যাঁ, আর এই গানের বর্ষায়, মানে
2: আজকে কিন্তু এটা, এই যে গানগুলো বাজছে এটা কিন্তু গানের প্লেলিস্ট, ঠিক আছে। আজকে গানে গানে সত্যি বর্ষা নেমেছে,
0: আর সেই গানের বর্ষায় আপাতত তোমার জন্য জল
2: ছাতা ধরছে আয়ুষ্মান খুরানা।
0: হ্যাঁ, ছাতা ধরছে আয়ুষ্মান খুরানা, আর ভেসে যাচ্ছে জল রঙ।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর তার পাশাপাশি পাল্লা দিয়ে কি চলছে বলতো?
3: কি চলছে? বৃষ্টি?
2: না,
3: তাহলে তুমি কি খেলা দেখছো? এই যে গোল বললে, মানে তুমি কি খেলা দেখছো?
2: গোল হলে দেখি,
3: গোল হলে দেখো, আচ্ছা চৌকো হলে দেখো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোন টিমের সাপোর্টার?
2: আর্জেন্টিনা।
3: ও
2: আমি না অ্যাকচুয়ালি ছোটবেলায় ব্রাজিল ছিলাম, ঠিক আছে,
3: ছোটবেলায় ব্রাজিল ছিলাম।
2: তারপরে ব্রাজিলে মোটামুটি সেই নেইমার টেইমার মানে এমন একটা ব্যাপার হলো। আমি না আগে ভাবতাম যে নেইমার হয়তো এই কারণে মানুষ বলছে যে ব্রাজিল বোধহয় ভালো করে গোল করতে পারছে না।
3: হ্যাঁ মানে নেইমারে নেইমার,
2: হ্যাঁ নেইমার, আমি এটা ভাবতাম।
3: না রিসেন্টলি নেইমার ভালো খেলে দিয়েছে, কিছু বলার নেই। আর আমি তো জন্ম থেকে একজনেরই, মানে আমি তখন ফুটবলের, মানে ফুটবলটা গোল হয়, এর বাইরে আমি কিছু বুঝতাম না। কিন্তু ছোটবেলায় আমি অঙ্ক খাতায় একজনের ছবি দেখেছিলাম এবং দেখে আমি তখন দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম যে এই লোকটাকে আমি বিয়ে করব। পরবর্তীকালে জানতে পারলাম যে লোকটার নাম
2: জামা ধরা চর বাইরে,
3: মানে লোকটার নাম লিওনেল মেসি এবং লোকটা থাকে আর্জেন্টিনায় এবং লোকটা আমার থেকে অনেকটা বড়, সেটা বড় কথা নয়। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে তিনি আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার। পরবর্তীকালে যখন আমি আর্জেন্টিনায় ওনার খেলা দেখতে শুরু করলাম, তখন বুঝলাম যে না, আমার প্রেমটা ছোটবেলার একদম, মানে একদম প্রকৃতই ছিল। এবং আগের বারের ওয়ার্ল্ড কাপ মেসি পেয়েছে, এবারে অলরেডি দুটো মানে খেলায় পাঁচখানা গোল দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা পেনাল্টিতে ইচ্ছা করে, আমরা ইচ্ছা করে দিইনি, পেনাল্টিতে মিস মেসি করতে পারে না, আমরা দিইনি। আর গতকাল গেছে মেসির জন্মদিন, সেও তো এবারের ওয়ার্ল্ড কাপটাও মোটামুটি আমাদের হাতছানি দিয়ে ডাকছে। বাকিটা আমি জানি, রিসেন্টলি পর্তুগালে রোনাল্ডো একটা দুর্দান্ত গোল টোল দিয়ে দিয়েছে দুখানা। শুধু তাই নয়, রোনাল্ডোর টিমের বাকি যারা ছিল পর্তুগালে তারাও দুর্দান্ত খেলেছে, সবাই ভালো খেলছে। এমব্যাপে তো আছেই, মানে বাপরে বাপে এমব্যাপে,
2: এক্স্যাক্টলি,
3: সে তো আছেই
2: একদম।
3: সেও তো সব মিলিয়ে জার্মানিও খুব ভালো খেলছে।
2: জার্মানি রাতটা জাগছো?
3: হ্যাঁ আমি মোটামুটি দিন রাত সবই জাগছি,
2: সেটাই দেখছি।
3: হ্যাঁ, কারণ জার্মানি সাতখানা গোল অলরেডি দিয়ে দিয়েছে। পরবর্তী জার্মানির আজকেই রাত্রিবেলা 1:30 একটা খেলা আছে। ইংল্যান্ডও ভালো খেলছে। এবার দেখা যাক যে এবারের কাপ কাকে হাতছানি দিয়ে ডাকে এবং কে বলে দিস ইজ আওয়ার কাপ।
2: ওহো, মানে এইরকম যখন উত্তেজনা পারদের একটা একদম মানে পৌঁছে গিয়েছে, এক্স্যাক্টলি। এবং উশোশী রীতিমতো গোল পারলে, মানে ও যেভাবে আর কি,
3: আমি মোটামুটি গোলপোস্ট,
2: হ্যাঁ মানে এইভাবে যেভাবে ও খবরগুলো বললো না, মানে খবর তো ঠিক নয়, ও যে আত্মসাত করেছে পুরো একদম গোলটাকে, গোলপোস্টটাকে বা মাঠে ময়দানে, মানে ওকে আমি বুঝতে পারছো চেয়ার থেকে রীতিমতো উঠে পড়ার আর কি প্রকোপ করছিল। তো যাই হোক, আপাতত তাই উশোশীর জন্য এবং মেসির যে গোল সিনেমা সাউন্ডট্র্যাক থেকে রাখলাম লা বোল।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH

0: বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: ছড়া কাটিং,
4: ছড়া কাটিং,
3: ছড়া কাটিং।
5: আর আজকে তোমাদের সঙ্গে আড্ডায় যে ছড়া কাটিংটা রেখেছিলাম, একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, তারপর একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, তারপর, হ্যাঁ মানে তারপরটা আর কি লিখে দিইনি, এরপর তোমাকে বলতে হবে। তবে এই একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি,
6: মাটির গন্ধে ভরে ওঠে হৃদয়, মুছে যায় সব দুঃখ নিশি, সৌভিক সরকার ফ্রম কসবা হালদু থেকে এইটা লিখে পাঠিয়ে দিয়েছে। তাছাড়াও লিখেছে, একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, চাওয়ার থেকে বেশি দিয়ে দিলেই বৃষ্টি হয় দোষী।
5: এটা
6: পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে। এটা এক্স্যাক্ট, মানে মেনলি আজকে আমি আর মধু এটা যে কি ভীষণ ফেস করেছি, মানে মোটামুটি আমরা আমাদের কিডনি হার্ট ফুসফুস সব হাতে নিয়ে আকাশে ঢুকেছি,
5: মানে মাথাটা বাইরে ছিল, জলে ভেসে ছিল, বাকিটা আমাদের হাতে ছিল। ঠিক আছে, ঠিক বাহুবলীর মনে আছে ওই সিনটা যে ছোটবেলা একদম জলে এসে ওর হাতটা উপর করে বাঁচিয়ে রেখেছিল, আজকে ওরকম ওই বাকিটা আমরা হাতটা উপর করে রেখেছিলাম, বাকিটা জলের নিচে ছিল। যাই হোক, জোকসা পার্ট, এরকম হতে পারে। এবং এই পরিস্থিতিতে তোমরা যদি কখনো পড়ো বা তোমরা ফেস করো, অতি অবশ্যই নিজেদের সাবধানে রাখবে। দেখো আমরা মানে ইয়ার্কি মারছি, মজা করছি, এটা তো একটা সাইডে, কিন্তু তার পাশাপাশি আমরা যারা জরুরি কাজে বেরোচ্ছি, সবাইকেই তো যে আমরা নিরাপদে থেকে যাব এমনটা তো হয় না, কাজে তো আমাদের বেরোতে হয়, কিন্তু সেটা মাথায় রেখেও আমরা যাতে নিরাপদ থাকি, আমরা যাতে নিজেদেরকে সেফ রাখতে পারি, সেই দায়িত্বটাও কিন্তু আমাদের নিজেদের হাতেই রয়েছে।
6: একেবারেই তাই। আর একটু আগে আমরা ফুটবলের কথা বলছিলাম,
5: হ্যাঁ এবারে এবারে এবারে আমার জোন আসছে, ঠিক আছে, মানে একদম মানে দেখ ঘুমাকে লিটারেলি, কারণ এই মুহূর্তে মেয়েদের উইমেন্স বিশ্বকাপ চলছে, ওয়ার্ল্ড কাপ চলছে, উইমেন্স ওয়ার্ল্ড কাপ।
6: আর আজকে আজকেই একেবারে সন্ধে সাতটায় রয়েছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা, এবং অবভিয়াসলি আমাদের মেয়েদের টিম, আগেরবারই আমাদের মেয়েরা বিশ্বজয় করেছে, ওমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবারেও আমরা একদম ক্রস ফিঙ্গার্স করে দাঁড়িয়ে আছি যে হ্যাঁ দু একটা ম্যাচে একটু এদিক ওদিক হচ্ছে, তবু তবু আমরা একেবারে মানে কি বলবো, ওই জোর লাগাকে হাইসার মতন যে ভীষণভাবেই আমরা চাইছি যে যাতে এবারেও আমাদের মানে আমাদের দেশেই ওয়ার্ল্ড কাপটা আসে, কি তাই তো?
5: একদমই তাই। তাই এই চাওয়া থেকেই মানে আমরা যেটা সবসময় এই গানটা মাথায় ঘুরলেই কিন্তু মনে হয় যে জাস্ট আমরা সব কিছু পেয়ে গেছি আর আমরা পাবই, এই অ্যাফার্মেশনটা রেখে আপাতত রাখলাম এই ঘন্টা তোমাদের জন্য এই গানটা, তারপর ফিরে আসছি ঠিক 4:30 মিনিট পরে।

0: ইয়েস, মানে বাদল পে ডেফিনেটলি ছাও, মানে পাও আমাদের পৌঁছে গেছে। আর আমাদের আমাদের মানে এই আমি আর
1: পাও পৌঁছক না পৌঁছক, জমা জলে আমাদের পা পৌঁছে গেছে।
0: এক্স্যাক্টলি তাই। আর তারপরে আমরা কোথায় চলে এসেছি?
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, 107 FM রেইনবোতে উষসী আর মধুর রয়েছে এবং 6:30 পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবে। আর আজকে 9903652992 তে যেটা নিয়ে তোমাদের সাথে আড্ডা হচ্ছে সেটা একটু না বলে দিলে কি করে হবে, সেটা তো বলতেই হবে। আর আমাদের আজকের টপিকটা হচ্ছে, হ্যাঁ, ছড়া কাটিং, ছড়া কাটিং,
0: ছড়া কাটিং, কি ছড়া আমরা আজকে কাটবো?
1: হ্যাঁ, একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, এরপরে তুমি কি বলবে সেইটা আমরা জানতে চেয়েছিলাম। একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, বিকেলে দেবো জমি আড্ডা, সাথে গরম বেগুনি আর পেঁয়াজি, বিদ্যুৎ ভৌমিক উদয়নারায়ণপুর হাওড়া থেকে এই গদ্য কবিতাটা।
0: আচ্ছা, এই এর সাথে তুমি যদি ধরো এই বেগুনি পেঁয়াজি এটার সাথে যদি তুমি একটু রুটি অ্যাড করে দিতে, তোমার মোটামুটি ছন্দটা কিন্তু দারুণ মিলে যেত, বুঝলে?
1: রুটি,
0: হ্যাঁ।
1: তার থেকে আমি একটা বেটার ছড়া বলি, একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, চলো দুজন মিলে একটা নরম বেড়াল পুষি।
0: এটা তো হবে না, এটার উপরে কপিরাইট আছে, এটা আমার। হ্যাঁ, মানে আজকে এই ছড়া কাটিংটা উষসীর মস্তিষ্কে প্রসূত,
1: হ্যাঁ হ্যাঁ,
0: এবং তারপরে আমার কেন জানি না শুনে এক্স্যাক্টলি এই কথাটা মনে হয়েছে, এক্স্যাক্টলি আমার এই কথাটা মনে হয়েছে।
1: এই না, তোমার কিন্তু এক্স্যাক্টলি শব্দগুলো ছিল না, আমি কিন্তু এটাতে একটা ইন্টারপ্রেট করেছি।
0: বিড়াল পুষি তো ছিল,
1: হ্যাঁ বিড়াল পুষি ছিল। আর ঠিক আছে চলো,
0: তবে আমরা দেখো বিড়াল পুষবো কি পুষবো না সেটা অনেক পরের ব্যাপার। ছড়া কাটিংয়ে তোমার 9903652992 তে কিন্তু মেসেজ ঢুকবে এটুকু নিশ্চিত, এবং এসেও যে প্রচুর

0: প্রচুর মেসেজ, যেটা আমরা নিজেরা আর কি ডিসাইড করছিলাম বা কথোপকথন করছিলাম যে গান চলাকালীন সময় এই ঘন্টাটা তো বলছে প্রায় একদম শেষের পথে, এই ঘন্টায় তুমি শেষ কি বলছো বলো?
1: প্রিয় মধুরিমা দিদি ও ঊষসী দিদি, ঋতুরানীর আগমনে রিমঝিম বৃষ্টির মন রাঙানো ভালোবাসা জানালাম। দুপুর থেকে বৃষ্টি ঝরছে, বৃষ্টির আগে পর্যন্ত ছিল প্রচণ্ড উত্তাপ, এখন শীতল আবহাওয়া, তারই মাঝে বসে শুনছি কাফে কলকাতা, খুবই ভালো লাগছে। বৃষ্টি ভেজা বিকেলে মনোরম অনুষ্ঠান উপভোগ করছি। এবার ছড়া কাটিংয়ে আসি।
0: আচ্ছা,
1: একটু একটু বৃষ্টি এলে মনে জাগে খুশি, বসুন্ধরায় তোমার ধারায় প্রাণ ফিরে পায় গাছগাছালি, তাই তো তোমায় তুষি।
0: আহা, আর তুমি এই যে এত প্রকৃতি কেন্দ্রিক কথা বলে, এত প্রকৃতির অসাধারণ, যে যে এত প্রকৃতির একটা প্রেম, প্রকৃতির একটা মায়া এই লেখার মধ্যে দিয়ে আমরা পেলাম। তাই এই ঘন্টাটা যেতে যেতে আমরা আপাতত কায়ার থেকে এক পশলা বৃষ্টি রেখে গেলাম, আর আমরা কিন্তু ফিরে আসছি এই বৃষ্টি মেখে একদমই। তাই
1: একটা ছোট্ট সংবাদ বিরতি, তারপরে আমরা আবার টুকুস করে যাবো, টুকুস করে ফিরবো, তার মধ্যে তোমার জন্য রইল এক পশলা বৃষ্টি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1000। বেসরকারি মতে অবশ্য প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ বলেছেন, গতরাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়ে। দেশের 100 বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অতিথি হিসেবে যোগ দিতে চলতি মাসের 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ দুপুরের পর কিছুক্ষণের ভারী বর্ষণে কলকাতা ও তার আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত। কলকাতায় প্রবল বজ্রপাত ও আলিপুরে 70 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি পরবর্তী 2 থেকে 3 ঘণ্টায় বাঁকুড়া জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল থেকে উদ্ধার কাজ চললেও আজ দুপুরের পর ঝড় বৃষ্টিতে তা কিছুটা ব্যাহত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়র পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর যেরকমটা তোমাকে সুশী কথা দিয়ে গেছিল যে আমরা ঠিক 5টা দিয়ে আবারও ফিরে আসবো, আবারও দেখো ফিরে চলে এসেছে। এখন স্টুডিও ক্লক বলছে ঠিক 5:07:39, আর তুমি রয়েছো ক্যাফে কলকাতার আড্ডা, আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছ 9903652992। তোমার মেসেজ পড়ে যাচ্ছে, তবে এই মুহূর্তে সুশী মনে হচ্ছে যে বাইরে মানে স্টুডিওতে বসে বসে তো সবটা ঠাউর করা যায় না, কিন্তু যেটুকুন ধরো আমরা নিউজ রিপোর্ট দেখে বা নিউজ শুনে আমরা যেটুকুন বুঝছি যে আপাতত বৃষ্টিটা বোধ হয় একটু হলেও ধরেছে বা গুঁড়ি গুঁড়ি টিপ টিপ বৃষ্টি পড়ছে। সুতরাং তোমার যদি মনে হয় যে কালকে তো একটা ছুটি রয়েছে, তারপরে ঠিক শনিবার চলে আসছে, মানে উইকেন্ডের রেসটা কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে বস। সুতরাং এই ব্যাপারটাকে একটু কাজে লাগিয়ে তোমার যদি মনটা উড়ু ঘুরু এই সমস্ত করে, তাহলে উশুশি আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে কোথায় পৌঁছে যেতে পারি বলতো?
4: কোথায় পৌঁছে যেতে পারি?
3: আমরা মানুষ ভ্রমণে যেতে পারি।
4: ও আচ্ছা, আমি ভাবছিলাম বোধহয় মধু ইক্ষুনি একটা ড্রিম ডেস্টিনেশনের কথা বলবে।
3: ঠিক এটার পরে আমি যখন এই কথাটা বলবো, মানে উশুশী বোধহয় আমাকে পারলে স্টুডিও থেকে বাইরে বার করে দেয়।
4: না সেটা ঠিক আছে, ভূতের রাজা বর দিলে তুমি আমি হাতে হাতে তালি মেরে ওই ম্যাজিক জুতো পরে নিশ্চয় মানুষ ভ্রমণে চলে যেতে পারি। কিন্তু আমি অবশ্যই যেতে রাজি হব যদি মানুষ ভ্রমণে গিয়েও আমাকে এক কোমর জলে ডুবে না যেতে হয়, কারণ আমি আসার পথে মোটামুটি যেরকম সাঁতার কেটে এসছি, ভাগ্যিস আশেপাশে লোকজন ছিল না বা তারা ভিডিও করে আমাকে ভাইরাল করে দেয়নি। আদারওয়াইজ যেভাবে আমরা মানে দুজনেই, আমি মধুর পরিস্থিতিটা দেখিনি, মধু আমার পরিস্থিতিটা দেখেনি, এটাই বাচ্চা, কিন্তু মোটামুটি আমরা দুজন যেরকম প্রচুর ভাঙা গাছ, প্রচুর মানে যুদ্ধ বিগ্রহ করে আমরা মোটামুটি যেরকম মানে সাত্রী সূত্রে এসেছি, মানুষ ভ্রমণে যদি সেই মানুষ সরোবর না থাকে তাহলে আমি যেতে রাজি আছি।
3: বেশ, মানে সেটা না আপাতত না থেকে, কিন্তু তার পাশাপাশি যেটা আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে সেটা হলো
1: ছড়া কাটিং, ছড়া কাটিং।

0: কাটিং।
1: একটু একটু বৃষ্টি হলেই মনে জাগে খুশি, কাদা মাঠে যদি একটু ভালো খেলি নিজেকে মনে হয় মেসি মেসি। মনিরুদ্দিন লস্কর মেসেজটি পাঠিয়েছেন দক্ষিণ সাকরাইল থেকে, এটা কিন্তু দুর্দান্ত
2: একদমই তাই। এবং যারা ওই ধরো স্কুল লাইফে বা কলেজ লাইফের বিষয়টা যাদের থাকে, যারা হচ্ছে স্কুল টুল শেষ করে একদম প্রায় ওই ড্রেস ট্রেস পরেই পৌঁছা যায় মাঠে এবং তুমুল বৃষ্টি হয়, আর ফুটবল তো কাদা মানে না, ফুটবল তো বৃষ্টি মানে না, ফুটবল তো কোনো নোংরা কিচ্ছু মানে না।
1: আর একটা জিনিসও কিন্তু আরেকটা জিনিস মানে না,
2: কি বলতো,
1: সেটা হচ্ছে স্বপ্ন এবং আমাদের মানে কি বলবো উদ্ভট ভাবনা, সেটাও কিন্তু কোনো লিমিটেশন মানে না। যেমন আমি বলছিলাম না যে ছোটবেলায় একটা অঙ্ক খাতা, সেখানে মেসির ছবি দেখে আমার মনে হচ্ছিল আমি এই লোকটাকে বিয়ে করব। আর আমি যদি ভাবি যে সেইভাবেই মেসি মানে দেবের জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমার জন্য গাইছে কিশোরী কিশোরী, ব্যাপারটা কি খুব উদ্ভট হবে?
2: তুমি গানটা শুনিয়ে দাও, আমি স্পিচলেস।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
2: FM Rainbow তে, Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday.
1: হ্যাঁ, আমরা এক্ষুনি যে গানটা বাজালাম, এই সিনেমাটা কোন সিনেমা, এই সিনেমায় কে কে অভিনয় করেছিল, এটা আমার মনে হয় না এটা বলার জন্য।
2: একদমই একদমই তাই। এবং তার আগে আমি একটা কথা বলতে চাই।
1: হ্যাঁ, বলে ফেলো।
2: এই আজ নাকি তোমার বার্থডে? তাদেরকে বলছি আজকে নাকি তোমার জন্মদিন, বললে না তো, মানে জানালে না তো।
1: হ্যাঁ, কই আমাদেরকে মানে ওই পায়েস কাটা এবং কেক মাখায় জানালে না তো।
2: ও না না না না, ওরে বাবা রে বাবা।
1: কিন্তু আজকে আজকে যদি তোমার জন্মদিন হয়, মানে যে তুমি এই আমাদেরকে বেতারে, না আমরা দুজন বেতার এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি বেতারে যেই আমাদেরকে শুনছো, আজকে যদি তোমার বা তোমার কোনো কাছের মানুষের জন্মদিন হয়, তাহলে উষসী আর মধু তোমাকে জানাচ্ছে হ্যাপি বার্থডে।
2: ইয়ে, হাত তালি, আমি তালি দিয়ে দিলাম, ঠিক আছে?
1: হ্যাঁ, ঠিক আছে। আর তাছাড়াও এক্ষুনি যে গানটা আমরা শোনালাম, অবভিয়াসলি বিবি নাম্বার ওয়ান সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে ফ্ল্যাশব্যাক এই গানটা আমরা শোনালাম। আর এই সিনেমাটাতে যারা যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন করিশ্মা কাপুর,
2: ইয়েস,
1: যিনি আজকে বিউটিফুল 52 পা রাখলেন।
2: একদমই তাই।
1: তাছাড়াও আজকে অনেক একটা বড় বড় একটা লিস্ট আছে। হ্যাঁ, আজকে অনেকের জন্মদিন, তার মধ্যে আজকে জন্মদিন হচ্ছে তিলোত্তম সোমের, যিনি খুব আমরা কমার্শিয়াল মুভি বলতে যা বুঝি
2: তাতে আমরা একদম দেখি না,
1: আমরা সেটাতে একদমই দেখি না, কিন্তু তাছাড়াও বেশ মানে বেশ কিছু ভালো সিনেমা সেগুলোতে আমরা তিলোত্তম সোমকে দেখেছি। তাছাড়াও আজকে আফতাব শিবদাসনির জন্মদিন, যাকে ভীষণভাবে আমরা ভীষণভাবেই চিনি এবং মস্তি এবং মস্তি
2: এক্স্যাক্টলি তাই, আমরা মস্তি মানে সিরিজ এবং মস্তি সিরিজে কিন্তু আফতাবের একটা অন্য রকম জায়গা রয়েছে, ঠিক আছে? আর তার সাথে আজকে আরো রয়েছে মানে
1: অভিনয় করেছিলেন সাইতা মানকার, তাছাড়াও সাইতা মানকার আরো বহু বহু সিনেমায় অভিনয় করেছেন, ওনাকেও আমরা কমার্শিয়ালি মুভিতে যত বেশিরা দেখেছি তার থেকে অনেক বেশি সাইতা মানকারকে আমরা ওয়েব সিরিজে এবং হান্টার ছবিতেও আমরা তাকে একটা বিশেষ চরিত্রে দেখেছিলাম। এই এই বাদে আরেকজনের নাম যার নামটা করবো বলে আমি একদম লাস্টে রেখেছিলাম,
2: বুঝতে পারছি, জমাচ্ছিল আর কি,
1: রঘুবীর যাদব।
2: হ্যাঁ,
1: রঘুবীর যাদব বললে আমি জানি না মধু কতটা কানেক্ট করতে পারবে। দামু সিনেমাটা দেখেছিলে মনে আছে? দামু সিনেমার সেই ভদ্রলোকই কিন্তু রঘুবীর যাদব। হ্যাঁ, আমরা রঘুবীর যাদবকে পঞ্চায়েত সিরিজে দেখেছি, তাছাড়া লাগানে ওই ওই ওই যে মুরগি মুরগি ধরছিলেন যেই ভদ্রলোক, তিনি রঘুবীর যাদব। রঘুবীর যাদব মানে আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির শুধু না, ইন্ডিয়ান থিয়েটারের সঙ্গে রঘুবীর যাদব ভীষণভাবে জড়িত। আর আজকে এই যে একটা লম্বা লিস্ট দিলাম জন্মদিনের, কেন দিলাম
2: তার কারণ, হ্যাঁ, মানে আজকে এই যে মানে তোমরা যারা আজকে জন্মদিনটা মানে শেয়ার করছো, আজকে যাদের যাদের সাথে শেয়ার করছো, তুমি বুঝতেই পারলে মানে আজকে ভীষণ স্পেশাল এতগুলো মানুষের সঙ্গে, এবং সবথেকে বড় কথা এতগুলো গুণী মানুষের সঙ্গে নিজের জন্মদিনটা সেলিব্রেট করে নেওয়াটা খুব কম কিছু নয়। তাই তোমাদের তোমাদের আজকে যাদের জন্মদিন, আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি বার্থডে। আমরা আজকে তোমাদের সঙ্গে এই খুশিটা ভাগ করে নেওয়ার জন্য আমাদের সেগমেন্টটা আমরা এইভাবে রেখেছি যে তিনেকে তিন মানে হ্যাট্রিকে আজকে এই যে জন্মদিনের তালিকাটা তোমাদের দিলাম সেই তালিকা তোমার জন্য রাখছি, মানে সেই তালিকার গান তোমার জন্য রাখছি, তোমার জন্য একটা ছোট্ট গিফট রইল। আর আজ যাদের জন্মদিন তাদের জন্য আমাদের একটা কি বলবো একটা ছোট অর্ঘ বলতে পারো।
1: হ্যাঁ, আমাদের এই তিনটে গানের মানে বোনাস তিনটে গানের উপহার রইল তোমাদের জন্য। অবভিয়াসলি আমাদের মানে যেই তিনটে গান আমরা সাজিয়েছি, অবভিয়াসলি জন্মদিনেই যাদের যাদের জন্মদিন তাদের সিনেমার গান দিয়ে, আমাদের ফার্স্ট সাউন্ড ট্র্যাকে রয়েছে সুবিধা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, তারপরে রয়েছে হান্টার সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে গান, অ্যান্ড লাস্ট বাট নট

দ্য লিস্ট অবভিয়াসলি গ্র্যান্ডমাস্টির গান রয়েছে। আর এই তিনটে গান শুনতে শুনতে তুমি আমি মানে আমি তুমি এখানে আমি বলতে অবভিয়াসলি আমি আর মধু সঙ্গে থাকছি, আর তোমরা 107 FM রেনবো শুনতে থাকো। আর হ্যাঁ, আমাদের 9903653992 যে টপিকটা দেওয়া ছিল একটু একটু বৃষ্টি হলে মনে জাগে খুশি, সেখানে মেসেজও করতে থাকো। আমরা এই তিনটে গানের ওপরে এসে তোমাদের মেসেজই পড়বো। FM রেনবোতে

0: কলকাতার আড্ডায় কিন্তু চলে এসেছি আমি, আর আমার সঙ্গে রয়েছে উষসী। এবং ব্যাক টু ব্যাক তিনটে হ্যাট্রিকের পর আবারও ফিরে এসেছি, এবং আজকে আমরা যা বার্থডে বা জন্মদিন সেলিব্রেট করছিলাম।
1: হ্যাঁ, ক্যাফে কলকাতায় আমরা চলে এসেছি, মানে আমরা ক্যাফে কলকাতায় বসেই ছিলাম, তার কারণ এই এই যে আমরা হ্যাট্রিক বাজালাম এর মধ্যেও কিন্তু আমরা তোমাদের সাথেই ছিলাম, এবং এই যে 9903652992 তোমাদের সঙ্গে থাকা মানেই তোমাদের প্রচুর প্রচুর মেসেজ আসা। আর আজকে আজকে আমরা যে ছড়া কাটিংটা দিয়েছিলাম সেটা বলবো, কিন্তু তার আগে আমরা এই যে 6:30 পর্যন্ত যেখানে বসে আছি সেটা কি?
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ছড়া কাটিং।
0: আর হ্যাঁ উষসী, আজকে ছড়া কাটিং এর এক টপিকটা তুমি আরো একবার জাস্ট বলে দাও।
1: একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, তারপরে তোমাদের থেকে জানতে চেয়েছিলাম 9903652992 একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, কিন্তু ছাতা না থাকলেই মিলিয়ে যায় হাসি শাওন বারাসাত থেকে। এটা হেভি, এটা হেভি মানে এটা হেভি, তবে আজকের বৃষ্টিতে আমার ভীষণভাবে মনে হলো শুধু ছাতা থাকা ইজ নট এনাফ, সঙ্গে একটা নৌকো থাকাটাও ভীষণ জরুরি। নেক্সট মেসেজ হচ্ছে, একটু একটু বৃষ্টি হলেই মনে জাগে খুশি, আকাশবাণী FM রেনবো শুনে হয়ে যাই খুশি, জীবন প্রধান মেসেজটি পাঠিয়েছেন। আর একটা মেসেজও উনি লিখে পাঠিয়েছেন, সেইটা হচ্ছে যে, আচ্ছা ওনার মেসেজটা আমি হারিয়ে ফেলেছি,
0: কিন্তু আমি ভাবলাম যে ছড়া কাটিংটা উষসীবার বানাচ্ছে, ঠিক আছে
1: না, বানাচ্ছি না আমি, ওনার আরেকটা মেসেজ আমি মানে পড়তে পড়তে আমার হারিয়ে গেল। হাই দুই দিদি, একটু একটু বৃষ্টি হলে মনে জাগে খুশি, এই বিকেলে চায়ের সাথে তেলে ভাজা মুড়িতে মন হয়ে যায় খুশি, মুন্সি ডাঙ্গা থেকে মুন্না সর্দার এই মেসেজটা লিখে পাঠিয়ে দিয়েছেন।
0: একদমই, আর 9903652992 তোমাদের জন্য খোলা রয়েছে, এরকমই আরও আরও মেসেজ তোমরা পাঠাতে পারো। আমি জানি আরও মেসেজ করতে তোমার ইচ্ছা করছে, কবিতা একদম প্রাণপণে তোমার মন দিয়ে আঙুল দিয়ে ছুটে ছুটে আসছে আমাদের কাছে, কিন্তু এই যে যখন তোমার কবিতা পাচ্ছে বা কবিতা ছুটে আসছে সেই সময় আমরা যখন তোমার মেসেজ পড়ছি, তোমার কবিতাটা বলছি বা আমরা গান বাজাচ্ছি বা এই আজকে অনুষ্ঠান লাইভ করছি, তার মাঝখানে তোমার যদি ফোনটা মানে তোমার আশা আমাদের ফোনের ফোনটা যদি তিরিং বারিং করে ওঠে, তুমি বলো না যে সেটা একটুখানি তো আমরা ভাবা চাকা খেয়ে যাবো
1: না? আমি একটু আগে বলেছিলাম যে আমি জীবন প্রধানের মেসেজ হারিয়ে ফেলেছি, আমি মেসেজ হারিয়ে ফেলিনি, উনি দিস মেসেজ ওয়াজ ডিলিটেড করে দিয়েছেন।
0: আচ্ছা বেশ, যাই হোক, তবে তোমাদের যেটা বলছিলাম যে এই চটপট করে মানে মেসেজ করতে গিয়ে বা তোমরা আমাদের ছড়া কাটিংয়ে পার্টিসিপেট করতে গিয়ে আমাদের সাথে আড্ডা দিতে গিয়ে যদি সেটাই নিখাতভাবে তাও তাহলে না বড্ড মজা লাগে, বড্ড আনন্দ লাগে, কিন্তু তার মাঝখানে তোমরা যদি এই লাইভ প্রোগ্রামের মাঝে যদি টকটক করে একটুখানি ফোন টোন করে ফেলো তাহলে তো একটু অসুবিধা হয় না, কারণ ফোনের বিষয়টা আপাতত আমরা সরিয়ে রেখে তোমাদের মন প্রাণ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা চাইছি। আর আপাতত এই ঘন্টায় তোমার জন্য রাখছি নিউটন, কারণ তোমাদের কবিতাগুলো পড়ে এক্স্যাক্টলি আমাদের মনে কি মনে হচ্ছে সেটা মনে মনে বলবো না, সেটা গানে গানে বলবো।
2: FM রেনবোতে রেনবো নিউ টিউন, নিউ টিউন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আবারও চলে এসেছি ক্যাফে কলকাতার আড্ডায়, আর তুমি আমাদের সঙ্গে রয়েছো 9903652992 তে। আর এই মুহূর্তে তুমি যে শোটাতে রয়েছো, মানে আমি বললাম তা একটু শোনাই।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: ইয়েস, ক্যাফে কলকাতায় আছো উষসী আর মধুর সাথে, আর ঘড়ির কাটে এই মুহূর্তে বলছে 5:40:42, তবে এখনও আমাদের হাতে অলমোস্ট 44 মিনিটস মতন সময় আছে। তার কারণ তোমাদের সাথে 6:30 পর্যন্ত আমরা সঙ্গে আছি, আর যে ছড়া কাটিং আমরা দিয়েছিলাম, একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, তারপরে তোমাদেরকে লিখতে বলেছিলাম 9903652992 তে। এই মুহূর্তে উত্তরাদাস বড় ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সন্ধ্যা, একটু একটু বৃষ্টি এলে মনে জাগে খুশি, রাত জেগে খেলা দেখে চোখের কোলে পড়ল কালি, কাকে বলো দোষী। হ্যাঁ সত্যি মধু, বলতো কাকে দোষটা দেওয়া যায়,
1: কাকে দেওয়া যায় বলতো? মানে অ্যাকচুয়ালি কি বলতো, আমি না দোষটা একদম দিতে পারি না।
3: আচ্ছা,
1: কারণ কারণ আমার মনে হয় যে আমি ছাড়া পৃথিবীর সবকিছু দোষী।
3: আচ্ছা, আমার আবার উল্টো মনে হয়, আমার মনে হয় আমার মতন মানে বড় দোষী আর কেউ নেই। আর কি, খেলা দেখার ব্যাপারটাতে আমি একদমই দোষ দিতে রাজি নই, তার কারণ আজকে রাত্রেই জার্মানির খেলা আছে। আমি অলরেডি আজকে বেশ তাড়াতাড়ি উঠেছি, এবং তারপরে আমার যা যা স্কেডিউল ছিল কাজের, আমি মোটামুটি আমি জানি যে আমার চারটে কাপ কফি চা মিলিয়েও আমার ঘুম কাটবে কিনা, তবু আমি জানি যে আজকে রাত্রিবেলা আমি জাগবো। তার কারণ এই যে খেলা শুরু হয়েছে, এটা মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর অবধি বোধ হয় চলবে। আমি যদ্দূর খেলার স্কেডিউল দেখছিলাম, বোধ হয় জুলাই এবং সেপ্টেম্বর অবধি বোধ হয় সেমিফাইনাল ফাইনাল টানছে। আমি এক্স্যাক্টলি জানি না, আমি ভুলও হতে পারি, কিন্তু মোস্ট প্রবাবলি সেহেতু এর মধ্যে মোটামুটি ঘুমের একটু বরবাদ হোক অসুবিধা নেই, কিন্তু এইরকম ফুটবল তো আমরা 4 বছর অন্তর অন্তরই দেখতে পাই, সেহেতু এর জন্যই একটুখানি ঘুমকে কম্প্রোমাইজ করলে অসুবিধা নেই।
1: মানে তাহলে তুমি বলতে চাইছো যে এই মুহূর্তে এই যে খেলা ঘুরে ফিরে এসেছে, তুমি খেলার জন্য এবং নিজের জন্য তুমি বিশাল দাতলানির গলায় বলতেই পারো, এটা হতো ঘরে ফেরার গান।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, এই পাগলা মন ব্যাপারটার সঙ্গে আমি ভীষণভাবে কানেক্ট করতে পারি, কারণ আমার আর মধুরিমার দুজনেরই মনটা পাগল পাগল। এবং এই এই প্রচণ্ড বৃষ্টি পড়লে ইভেন আমরা একটু আগে স্টুডিওতে বসে বাজের আওয়াজ শুনতে পাচ্ছিলাম।
2: একদমই তাই, সত্যি তাই। এবং এটার ফলে যে আমাদের মনটা উড়ুড়ু হয়ে স্টুডিওর বাইরে চলে যাচ্ছে তা নয়, কারণ বাজ পড়লে বিষয়টা একদমই তাই, মানে ভীষণই চিন্তার একটা বিষয় হয়ে থাকে। তবে হ্যাঁ, এই মুহূর্তে চিন্তা ভাবনা একটু দূরে থেকে, কারণ 9903653992 তে তোমার সঙ্গে এই যে আড্ডাটা হচ্ছে, আড্ডাটাই আমাদের সবচাইতে বড়, মানে সব থেকে বেশি ভাবার
1: আনন্দের
2: কারণ। একদমই, তার কারণটা হচ্ছে
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: একটু একটু বৃষ্টি হলে মনে জাগে খুশি, কাগজের নৌকো গড়ে চল না একটু বৃষ্টি ছুঁয়ে আসি, রূপকুমার হাওড়া থেকে। এটা কিন্তু খুব ভালো লিখেছেন উনি।
2: হ্যাঁ, একদমই তাই। আর এটার জন্য একটা সুন্দর ছোট ক্ল্যাপ, টিং টিং টিং টিং টিং।
1: হ্যাঁ, আমরা দুজনে মিলে হাততালি দিয়ে দিয়েছি। একটু একটু বৃষ্টি হলে মনে জাগে খুশি, এখনও ইলিশ খিচুড়ি জোটেনি, মুড়ি আর চপ খেয়ে মনকে বুঝিয়েছি। আরিফা খাতুন মহেশতলা থেকে, মানে হ্যাঁ, মানে মনকে কি বুঝিয়েছে
2: যে এখনো, মানে কেন এত বৃষ্টি হওয়া সত্ত্বেও ইলিশ খাচ্ছ না? তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, হ্যাঁ মানে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি কিন্তু বাজারে ইতিমধ্যে বেশ ভালো ভালো রূপলি চকচকে ইলিশ দেখতে পেয়েছি।
1: এবং আমার কথা ছিল,
2: সেদিন আমি একটা খুব বড় ইলিশ দেখেছি, একটা জামাই ষষ্ঠীর আগে বা পরে হবে, ইলিশটা থেকে আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, কিন্তু পকেটের দিকে আবার যা হয়। হ্যাঁ
1: হ্যাঁ
2: হ্যাঁ, সেই ইলিশটা ছিল মোটামুটি তোমার 3000-এর কাছাকাছি।
1: তো বাজারে এখন সত্যি প্রচুর ইলিশ রয়েছে, এবং মোটামুটি আমি যেহেতু অলমোস্ট বাজার করি বা বাজারের খবর রাখি, ওই 1 কেজির ওপরে যে ইলিশগুলো যাচ্ছে সেগুলোই মোটামুটি আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে।
2: একদমই তাই। তবে আয়ত্তের বাইরে আরও একটা জিনিস যাচ্ছে, সেটা হচ্ছে সময়। ঠিক আছে, সময় এই ঘন্টা থেকে আমাদের বিদায় নেবার পালা হয়ে যাচ্ছে, কিন্তু

আমরা এখনই টাটা বাই বাই বলে চলে যাচ্ছি না, আমরা আবারও ফিরে আসবো পরের ঘন্টায় ঠিক 6:02 থেকে তোমার সঙ্গে থাকছি। আর আপাতত তোমার জন্য ভাগম ভাগ সিনেমার সাউন্ডট্র্যাক থেকে ভাগম ভাগ কোনো ভেগো না, মানে আমাদের সঙ্গে থাকো। 9903652992 রয়েছে তোমার জন্য খোলা, সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেডিও ক্যাফে কলকাতার আড্ডা চলছে। সঙ্গে রয়েছে আর যে মধুর আর যে উষুষি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। কলকাতা তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭-২৯ পর্যন্ত সেসেলস সফর করবেন। সেদেশে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি। শিক্ষামন্ত্রক জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬ এর জন্য অনলাইনে আবেদন ও মনোনয়ন আহ্বান করেছে। আগামী মাসের ১০ পর্যন্ত জাতীয় পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। এদিকে ভেনেজুয়েলার শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ১০০০, যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলায় শুরু হবে ভারতীয় সময় রাত ১০টায়। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডায় যেরকম মানে তোমার সঙ্গে আর কি আমরা কথাবার্তা বলে লাস্টে গিয়েছিলাম যে ঘড়ির কাঁটা তখন যে মুহূর্তে যেখানেই থাকুক না কেন আমরা ঠিক 6:02 বাজলেই ফিরে আসবো, আবারও তাই ফিরে এসেছি তোমার সঙ্গে আড্ডায়। 9903653992 তে আজকে তোমার সঙ্গে আড্ডা হচ্ছিল এই বৃষ্টির বিষয় নিয়েই, ছড়া কাটিং নিয়ে আমরা হাজির ছিলাম। আর সেই ছড়া কাটিংয়ের এত মেসেজ রয়েছে আমরা যে কখন আলটিমেটলি সবার ছড়াগুলো পড়ে উঠবো সেই বিষয়ে একটু ডাউট রয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদের আরও একটা জিনিস খুব মানে বলতে ইচ্ছা করছে জানো তো, কারণ আজকে আমরা বারবার করে বলছিলাম যে উইমেন্স ক্রিকেট এর ওয়ার্ল্ড কাপ চলছে, তো সেখানে আজকেই বাংলাদেশ তাই তো
3: বাংলাদেশের সঙ্গে ভারতের
2: একটা ম্যাচ রয়েছে, তো সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। তার পাশাপাশি মানে এই যে বিশ্বের দরবারে বারবার করে পৌঁছে যাওয়া, আমরা যে বারবার করে পৌঁছে যাই এবং সেটা তো আজকে বলে নয়, সেটা প্রাচীন প্রাচীন প্রাচীন প্রাচীন প্রাচীন প্রাচীন অতি প্রাচীন শতক থেকে হয়ে আসছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাইরে মানে বিদেশের বিশ্ব মানে কি বলবো শল্য চিকিৎসার কলেজ,
3: আমরা যেটাকে এখন প্লাস্টিক সার্জারি বলি, এক্স্যাক্টলি
2: সেই জায়গায় সেখানে জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন যে নতুন করে নেওয়ার একটা জায়গা খুলে দেওয়া হয়েছে সেটা ভীষণ ভালো, কারণ যার মূর্তি স্থাপিত হয়েছে তিনি ছিলেন বিশ্বের প্রথম শল্য চিকিৎসক। আমরা সবাই জানি, আমরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, আমরা যারা জিকে পড়ি, তারা মোটামুটি আমরা সবাই জানি তিনি কে। তিনি ছিলেন সুশ্রুত এবং তাকে আমরা সবাই প্লাস্টিক সার্জারির পিতা হিসেবে চিনি।
3: হ্যাঁ, প্লাস্টিক সার্জারির জনক মোটামুটি সুশ্রুতকে বলা
2: হয়। একদমই তাই, একদমই তাই। এবং মনে করা হয় যে প্রায় খ্রিস্টপূর্ব 600 অব্দ সেই সময় তিনি জীবিত ছিলেন, অতএব টাইম স্প্যানটা তুমি যদি হিসেব করো হয়তো সহজ ক্যালকুলেশনে তোমার মাথায় আসবে না। তাঁর মূর্তি বিশ্বের দরবারে বিদেশের খুব মানে নাম করা একটি শল্য চিকিৎসালয় সেখানে মূর্তি হিসেবে স্থাপন করা হয়েছে,
3: প্রতিষ্ঠিত হচ্ছে। এবং আরেকটা জিনিস, আমরা যখন প্রাচীন চিকিৎসা বা সুচিকিৎসার কথা বলি তখনই ধন্বন্তরী আর সুশ্রুতের কথা, এই দুজনের কথা আসে, কারণ সুশ্রুত ছাড়া আমরা এখন যে আধুনিক চিকিৎসা পদ্ধতি বা আধুনিক চিকিৎসার কথা যেগুলো আমরা বলি সেগুলোও আমরা ভাবতে পারি না। আর ধন্বন্তরী তো আমরা মানে আমাদের এটা একটা মানে প্রমাদের মতন দাঁড়িয়ে গেছে, কোনো ডাক্তারবাবু যদি খুব ভালো চিকিৎসা করেন তাহলে তাকে আমরা বলি আরে উনি তো ধন্বন্তরী।
2: একদম একদম,
3: ধন্বন্তরী যে একজন চিকিৎসকের নাম, প্রবাদ হয়ে গেছে আমাদের কাছে। আর যখন আজকে বিশ্বের দরবারে আবারও সুশ্রুতর মতন একজন চিকিৎসকের মূর্তি প্রতিষ্ঠাপিত হয় তখন আমাদের ভীষণভাবেই আমাদের মানে কি বলবো আবার নতুন করে ভারতীয় হিসেবে ভীষণভাবে একটা
2: মানে গর্ববোধ,
3: আমি শব্দটা খুঁজে পাচ্ছিলাম,
2: একদমই তাই, ভীষণভাবে গর্ববোধ হয়। এবং বিশ্বের দরবারে এই বারবার করে পৌঁছে যাওয়াটা এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়াটা এর থেকে বোধ হয় সব থেকে ভালো সাফল্য আর কিছু হয় না। এবং আমরা চাইবো যে আজকেও কিন্তু এই ব্যাপারটাই মানে স্টে টিউনড করুক আমাদের

ভারতের মানে দলের ক্ষেত্র আর কি, বাংলাদেশের সাথে খেলা একদম তারা ছক্কা চার এগুলো মেরে জাস্ট ফাটিয়ে দিক। আর আপাতত সেই আশা নিয়েই তোমার জন্য আশিয়া রাখলাম, সঙ্গে থাকো, শুনতে থাকো, ফিরছি ঠিক এই 4 মিনিট পরে।

0: 1983 মনে পড়ছে কিছু সেই সময়টাতে কি হয়েছিল? মানে সেই বহু বছর পরে বহু প্রতীক্ষিত একটা কিছু আমরা পেয়েছিলাম।
1: হ্যাঁ, আমরা পেয়েছিলাম, এবং শুধু পেয়েছিলাম বলে না, 1983 বললে আমাদের মাথায় এখন কিন্তু একটা সিনেমার নামও আসে, যে সিনেমাটা সেই সময়ের সেই ঘটনাটা থেকেই একদম সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল। এবং আমরা এখন অনেক ওয়ার্ল্ড কাপ খেলি, এবং একটু আগেই আমরা ওমেন্স ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছিলাম, কিন্তু তারপরেও আমাদের ঘরে অনেক ওয়ার্ল্ড কাপ এসছে। কিন্তু 1983 যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমরা হাতে পেয়েছিলাম, সেটা ছিল আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রথম ওয়ার্ল্ড কাপ।
0: এক্স্যাক্টলি, এবং মানে তাই ওই মোমেন্টটা বোধহয় আমরা কখনো ভুলতে পারবো না। মানে প্রথম যা কিছু সবকিছুর একটা অন্যরকম
1: অনুভূতি থাকে। আর

0: সিনেমাটা না হলে আমরা বোধহয় বুঝতে পারতাম না যে তখনকার সময়ে ওয়ার্ল্ড কাপ পাওয়াটা কতটা কঠিন ছিল সব দিক থেকে। আমরা যখন ওই সিনেমায় ওই মানি মানে টাকার যে অঙ্কগুলো শুনি, শুনে আমরা ভাবি আরে এটা মানে এখনকার দিনে ওইগুলো কোনো ব্যাপারই নয়, কিন্তু তখনকার দিনে খেলা এবং তখনকার দিনে কিন্তু স্পোর্টসম্যানদের এতগুলো প্রোটেকশনও ছিল না। তখনকার দিনের হেলমেটও এখন যেরকম হেলমেট ইউজ হয় ততটা সহজ ছিল না। আমি জানি যারা মাঠে নেমে খেলেন তাদের কাছে কোনোটাই সহজ নয়, আবার হয়তো খেলতে নামলে কোনোটাই কঠিন নয়, কিন্তু 1983 25th of June আজকের দিনেই আমরা ওয়ার্ল্ড কাপ
1: হাতে তুলেছিলাম একদমই তাই। আর সেই কারণেই ভাবলাম যে মানে এই যে শুরুটা, মানে একটা তো শুরু থাকে এবং দেখো যে শুরু থেকে যেহেতু আমরা শুরু করছি তাই গানেরও একটা শুরু ছিল, মানে এই যে আমরা আজকে ইন্ডি পপ বা এই নিজের সোলো অ্যালবাম বা এই যা কিছু নিয়ে আমরা ভীষণভাবে মাতামাতি করি, নিজস্ব একটা আমাদের ছাপ রেখে যেতে চাই, তো ওই সব কিছুর মাঝখানে ভাবলাম যে আজকে ক্যাফে কলকাতার আড্ডায় তোমার জন্য একটা ইন্ডি পপ রাখছি। শুধু থাকো, সঙ্গে থাকো 107.FM রেনবোর ক্যাফে কলকাতার আড্ডা চলছে, সঙ্গে রয়েছে আর যে মধুন আর যে উষশী।
2: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: This is some

0: মোটামুটি আজকে প্যারাসিটামলের নাচ চলবে। কিন্তু এই মুহূর্তে 9903652992 তে মেসেজ যেগুলো আছে টুকটুক করে পড়ে ফেলি। একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি। FM রেনবো চির সঙ্গী, চিরসঙ্গী যেমন থাকে প্রতিবেশী, হৃদয় ছোঁয়া গান শুনিয়ে মনকে করলো আনমনা, বৃষ্টি পায়ে পায়ে স্মৃতির পাতায় পথ চলার বৃষ্টির গান শোনা।
1: আচ্ছা
0: বেশ, আর আজকের মোটামুটি লাস্ট মেসেজ, একটু একটু বৃষ্টি এলেই মনে জাগে খুশি, বাড়ির সামনে খাল থাকায় জলায় ওঠে কই আর পুঁটি গণেশ। এবার এবার একেবারেই লাস্ট মেসেজ পড়তেই হবে। একটু একটু বৃষ্টি হলে মনে জাগে খুশি, হৃদয়ে জাগে শিহরণ, আমি হই বানভাসী, মিলন মেলায় হৃদয়কে বাঁধি তোমার হৃদয় নিরে আসি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া।
1: একদমই, আর পায়েলের মেসেজ মানে সবসময় ভীষণই একটা খুব সুন্দর, একটা মিষ্টি, কি বলবো, একটা প্রেম থাকে তার মধ্যে, একটা অনুভূতি থাকে, প্রকৃতি থাকে, সবকিছু মিলেমিশে সঙ্গে থাকো, শুনতে থাকো, ভালো থেকো। 107 FM রেনবো সবসময় তোমার সাথে রেখো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

পারলেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বতো চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। রাজ্য সরকার সাধারণের সুরক্ষায় উত্তরবঙ্গের তোর্ষা নদীর পাশে ক্ষতিগ্রস্ত বাঁধ তৈরি করতে প্রায় 14.5 কোটি টাকা বরাদ্দ করেছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা জানিয়েছেন, বাঁধটি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান লাগোয়া এলাকায় তৈরি করা হবে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের চৌছিয়া এলাকায় প্রায় 30 থেকে 35টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। দীর্ঘদিন ধরে এই বাড়িগুলি থেকে বিদ্যুৎ বিল সময় মতো দেওয়া হতো না, ফলে লক্ষ লক্ষ টাকা বিল বকেয়া ছিল। বকেয়া বিল যতদিন না মিটিয়ে দেওয়া হবে ততদিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রক জাতীয় শিক্ষক পুরস্কার 2026-এর জন্য অনলাইনে আবেদন ও মনোনয়ন আহ্বান করেছে। আগামী মাসের 10 তারিখ পর্যন্ত জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে। ভেনিজুয়েলার শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1000। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনিজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালের সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযোগ্য সম্বর্ধনা প্রদান করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেছেন। 1975 সালের আজকের দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা জারি করেছিলেন। 21 মাসব্যাপী জরুরি অবস্থায় নাগরিক অধিকার সহ গণতন্ত্রের ওপর চরম আঘাত নেমে আসে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ছৌচিয়া এলাকায় 30 থেকে 35টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তর। দীর্ঘদিন বাড়িগুলি থেকে বিদ্যুৎ বিল সময়মতো দেওয়া হতো না বলে অভিযোগ। শিক্ষামন্ত্রক জাতীয় শিক্ষক পুরস্কার 2026-এর জন্য অনলাইনে আবেদন ও মনোনয়ন আহ্বান করেছে। আগামী মাসের 10 তারিখ পর্যন্ত জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে। ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1000। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় ভেনিজুয়েলা সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের হাত থেকে বাঁচতে রাশিয়া তার আকাশ প্রতিরক্ষার উল্লেখযোগ্য অংশ সরিয়ে নিয়ে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা, পৌর প্রশাসক স্মিতা পাণ্ডে সহ আরও ১১ জন। কমিটি ৭ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের মতো জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা হবে। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরে শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের উপর দুদিনের আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একথা জানান। তিনি বলেন, শুধু রাজনৈতিক অভিযোগ নয়, প্রতিটি দপ্তরেই নথি সহ কোথায় কি অনিয়ম ঘটেছে এবং এর জেরে রাজ্যের কি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হবে। উত্তরাখণ্ড, গুজরাট ও আসামের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন, ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট ১৩৬ রান করে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডারের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত ১৩টায়। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন এ।

0: গোলমাল হে ভাই সব গোলমাল হে, কিন্তু সমস্ত গোলমালের শেষে আজকে একটা দারুণ দিন। সকালে যেমন প্রচণ্ড গরম, তারপরে স্বস্তির বৃষ্টি, ঠিক সেই রকমই মানে অনেক অনেক অপেক্ষার পরে আসে ফিল্মি আড্ডার দিন। আর আজকে ফিল্মি আড্ডায় চূড়ান্ত হৈহুল্লোড় হবে, এটা গ্যারান্টেড বস।
1: চূড়ান্ত হৈহুল্লোড় আড্ডা মস্তি, মানে ব্যাপারটা হচ্ছে যে এক একটা দিন এরকম থাকে যেটা ভীষণ জমজমাট বলা যায়।
0: Yes, আজকে বলা যেতে পারে এটা মস্তিকা পাঠশালা, এবং এই মস্তিকা পাঠশালায় ফিল্মি আড্ডাতে তোমাদের সঙ্গে কি নিয়ে রয়েছে বলতো? অর্ণব আর পৌলমী,
1: এটা নিয়ে বেশি গোলমাল করে লাভ নেই।

0: জানি আমরা কি নিয়ে রয়েছি, তোমরাও জানো আমরা কি নিয়ে রয়েছি। আজকে আমরা রয়েছি ফিল্মি আড্ডায়। ফিল্মি আড্ডায় কি নিয়ে রয়েছি আমরা? কমেডি,
1: কমেডি সিকুয়েলস। এবং কমেডি সিকুয়েলস মানে তোমরা জানো কমেডি, যেখানে বারে বারে ফিরে আসে রেডি হয়ে আমাদেরকে হাসানোর জন্য। একেবারে ওই গানের গুতো শুনেছি, কিন্তু কমেডির গুতো যে কত ডেঞ্জারাস হতে পারে সেগুলো মানে এই সমস্ত সিনেমাগুলো না দেখলে একেবারে মিস করে যাওয়া, মানে চূড়ান্ত মিস করে যাওয়া
0: একেবারে। আর শুধুমাত্র এই সিনেমাগুলো এত বেশি পপুলার, এত বেশি পপুলার যে সেগুলো বারবার সিকুয়েলের মাধ্যমে কিন্তু আমাদের কাছে ফিরে এসেছে। মানে কিছু ক্যারেক্টার এতটা আইকনিক যে সেটা পুরোটা আইকনিক।
1: আরে হো গ্যা আবি তুই যা রে, মুঝে বলনে দে না বাবা।
0: বলো বলো বলো বলো। ঠিক
1: আছে, বিষয়টা যেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আজকে এমন কিছু সিনেমা নিয়ে আমরা কথা বলবো, এই যে শুরুতে একটা হিন্ট দিয়ে দিলাম সেই রকম কিছু সিনেমা। অবশ্যই তার মধ্যে হেরাফেরি থাকবে, তার মধ্যে গোলমাল থাকবে, ওয়েলকাম থাকবে। এই যে ওয়েলকাম যখন বলে ফেললাম, পলমি ওয়েলকাম করে ফেলি বন্ধুদেরকে?
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ওয়েলকাম করে ফেলতেই হবে। তার কারণ আমাদের এই যে আড্ডায় তোমরা কি করে চলে আসবে, তোমরা চলে আসবে আমাদের ফোন লাইনে।
1: ইয়েস,
0: আমাদের ফোন নাম্বার 0332213 1341, অথবা তোমরা আসতে পারো আমাদের আরেকটা ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে রাখছি 0332243792 এই নাম্বারে, অথবা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমার এই যে সিকুয়েলগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট সিকুয়েল কোনটা বা ফেভারিট ক্যারেক্টার কোনটা। তুমি জানাতেই পারো
1: এটাকে বলে কি বলতো, সুযোগ পার্ট 1, সুযোগ পার্ট 2, সুযোগ পার্ট 3। তোমার হাতে সুযোগের সিকুয়েল রয়েছে, কিভাবে আমাদের সঙ্গে আড্ডা দেবে। আর আমাদের হাতে যেটা রয়েছে অনেকগুলো সিনেমার সিকুয়াল এবং অনেকগুলো গানের সিকুয়াল,
0: একদম। এবং এর মধ্যে কিছু গান তো এত আইকনিক যে সেটা আবার মানে দু নম্বর বার করা হয়েছে আর কি, সেই একই সিকুয়ালে সেই গান আবার রিপিট করা হয়েছে। তো আজকে তো সেই সমস্ত সিনেমা নিয়ে আমরা আড্ডায় থাকবোই, কিন্তু কিছু গান এতটা আইকনিক এবং কিছু ক্যারেক্টার এতটা আইকনিক যে সেটা আমরা এখনো পর্যন্ত কিন্তু বিভিন্নভাবে ওই মিম এবং আরো বিভিন্ন ছোটখাটো জিনিসের মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা সেগুলোকে দেখতে পাই এবং বারবার আমাদের কাছে ফিরে আসে।
1: তো সেরকমই ফিরে আসে একটা জিনিস, মানে হিট কা রিপিট যাহা পে হো গেয়া, সেরকমই একটা সিনেমা নিয়ে কথা বলবো। তবে তার আগে গেস করো, গানটা শোনো এবং গেস করে আমাদেরকে কমেন্ট করে বা ফোন করে জানাও কোন সিনেমা নিয়ে আমরা কথা বলছি। ফিরছি এক্ষুনি ফিল্মি আড্ডা নিয়ে, আজকে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড পৌলমি। সো কোথাও যেও না, স্টে টিউনড এন্ড এনজয় কমেডি সিকুয়ালস উইথ আস।

0: গেস্ট নিশ্চয়ই করা হয়ে গেছে যে কোন সিনেমা নিয়ে কথা বলছি।
1: একেবারে আর গানের মধ্যেই সিনেমার নাম কিন্তু বারবার বলে দিয়েছে,
0: আমি দেখনে কা বাড়ি হ্যায় কি তোমরা কতটা বুঝতে পেরেছো বস। আমরা তো বুঝে গেছি, আমরা এবার বোঝাবো, অনেক কিছু বলবো টলবো, অনেক বকবক করবো, কিন্তু তোমাদের বকবক একটু শুনবো। ফোন লাইন খোলা রয়েছে 0332131341 কিংবা 0332437912, দু দুখানা ফোন নাম্বার। এবার দেখবো মানে ফোন লাইনে কে এসছে, কোন বন্ধু মানে সে কি বুঝতে পেরেছে, তারপর তো আমরা রিভিল করবো, নিশ্চয়ই করবো। আগে দেখি ফোন লাইনে কে রয়েছে আমাদের সঙ্গে। না, কোনো কারণে শোনা গেল না, ঠিক আছে, আমরা ওয়েট করবো, কোনো চিন্তা নেই। আমরা বরঞ্চ বলে দিই প্রথমে, ঠিক আছে, যে কোন সিনেমা নিয়ে কথা বলছি, বুঝতে পেরে গেছো, অনুষ্ঠান শুরুর সময় বলে দিয়েছি, হেরা ফেরি।
1: একেবারেই, কারণ বারবার গানে বলে দিয়েছে দিল কি বাত সমঝলে করলে দিল কি হেরা ফেরি। দিল কি হেরা ফেরি করতে হবে না, কিন্তু আপাতত আমরা হেরা ফেরি নিয়ে কথা বলবো, কারণ কমেডি সিকুয়াল নিয়ে কথা বললে হেরা ফেরি আর ফির হেরা ফেরি এই দুটোর কথা আমরা বলবো না, সেটা হতেই পারে না। এর চরিত্র মানে তিনটে চরিত্রই এত বেশি আইকনিক, এবং তার মধ্যে সব
0: বাবুরাও
1: এর ওই যে ধুতি এবং তার সঙ্গে গেঞ্জি, যেটা মানে শুরুতে ওই ধুতি আর একটা স্যান্ডো গেঞ্জির একটা ব্যাপার ছিল, এবং তারপর সেটা ফির হেরা ফেরিতে আবার ফিরে আসে। তো এই যে স্টাইলটা এবং তার সঙ্গে ওই মোটা ফ্রেমের চশমা আর এই রকম একটা অদ্ভুত অ্যাকসেন্টে ডায়লগ বলা, মানে আমি জানি না পরেশ রাওয়াল ছাড়া অন্য কারোর পক্ষে বোধহয় এটা করা সম্ভব না,
0: কেউ পারবে না, কেউ পারবে না, অসম্ভব ব্যাপার স্যাপার। এবং আমরা দেখতে পারি যেটা বললো যে পলমি হেরা ফেরির পরে ফিরে আসলো কি নিয়ে, ফির হেরা ফেরি নিয়ে। তো ফির হেরা ফেরিতে ফির অর বিয়ে ধামাল ক্যারা করলো, সেই সেম ট্রায়ো যাদের কথা বললো অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের পার্টে যে কোটিপতি হয়েছিল বাবুরাও এবং রাজু এবং শ্যাম তিনজন মিলে একটা বিশাল অভিযান করে তারা একটা মানে একটা বাংলোতে তখন রাজকীয় জীবন কাটাচ্ছে।
1: একেবারে তখন মোটামুটি ওই যে কালো চশমার ফ্রেমটা পরেশ রাওয়ালে সেটা এখন সোনার চেন দিয়ে বাঁধানো, এখন বিভিন্ন ধরনের একটা ব্যাপার, এখন ফোনটা তার কাছে এখন বিরাট ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
0: দুটো সিনেমার শুরুটা আর কি,
1: হ্যাঁ দুটো সিনেমার শুরুটা, প্রথম সিনেমাটা শুরু হচ্ছে যখন, তখন হচ্ছে মানে সেই ভাঙা চোরা একটা ঘরে পরেশ রাওয়াল থাকে, সেখানে আবার ভাড়া দেয়, দুজন ভাড়াটিয়ে আছে, দুজন ভাড়াটিয়ে কে না, একজন হচ্ছে রাজু অর্থাৎ অক্ষয় কুমার আর আরেকজন শ্যাম, যে পরে ভাড়াটিয়ে হয়ে আসে চাকরি খুঁজতে, মানে সে ভাড়াটিয়ে কিন্তু তার কাছে চাকরি নেই।
0: বিষয়টা কি জানো তো, তখন বাবুরাও এর মানে বিষয়টা এরকমই যে দুজন কেন, পারলে 200 জনকে দিয়ে দেয়, মানে যেখান থেকে যেভাবে টাকা আসবে সেভাবে টাকা আসুক।
1: আর সে বাড়িও কি অদ্ভুত বাড়ি, যে তার যে ওয়াশরুম সেটা দরজাটাই নাকি লক নেই,
0: তাতে কি হয়েছে, গান তো গাওয়া যায়
1: একেবারে। তো সেখানে মানে সিনেমার মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে ওয়াশরুম যাবে তাকে গিয়ে গান গাইতে হবে, মানে কোনোভাবে

0: বোঝাতে হবে যে আমি ভেতরে আছি ভাই।
1: ওখানে আমি যদি যেতাম ওই বাসরুমে আমি গান গাইতাম, আমি আছি তাই কেউ এসো না কাছাকাছি,
0: না আমি গাইতাম আমি আজকাল ভালো আছি।
1: ও আচ্ছা, না না বাসরুমে লোকে ভালো থাকে নিশ্চয়ই, ওই ভালো থাকাটা খুব একান্তে, মানুষ চায় একান্তে হোক, সেই জন্য এই গান গাওয়ার পালাটা ছিল, না না সিনেমাতেও ছিল, শুধু আমরা নয়
0: একেবারেই। আর এই যে হেরাফেরির পরে ফির হেরাফেরির যে ফিরে আসা, সেখানে কিন্তু মানে তারা এই যে একটা গোটা সিনেমা ধরে হেরাফেরিতে তাদের যে জার্নিটা আমরা দেখি, যে এত কষ্ট করে একটা স্টেজ তৈরি করা যেখানে বাবুরাও এখন একটা সুইমিং পুল আছে, যে সুইমিং পুল থেকে সে বালতি থেকে জল তুলে স্নান করে আর কি, মানে এমন সুন্দর সুইমিং পুল যেখানে নিজে নামতে ইচ্ছে করে না, এবং তারপর সেই সুইমিং পুল সেই বাড়ি সমস্ত কিছু আবার ওই চিটফান্ডে খোয়া যাওয়া। হ্যাঁ মানে চিটফান্ডেরও কি অদ্ভুত একটা নাম, লক্ষ্মী চিটফান্ড,
1: লক্ষ্মী চিটফান্ড। এবং সেখানে কি হয় না, উনিশ নয় কুড়ি নয় একুশ দিনে, একুশ দিনে টাকা ডবল হয়
0: একেবারে, একুশ দিন মে পয়সা ডবল,
1: একুশ দিন মে পয়সা ডবল। এবং উসকে ধান্দে মে ক্যা হোগা ভাই,
0: চলা গেয়া পয়সা, চলা গেয়া সব, চলা
1: গেছে গেল নিজের সম্পত্তি টম্পত্তি সব কিছু হারিয়ে একদম আগের মতো রাস্তায় এসে দাঁড়াতে হলো। এবং মানে আমরা দেখতে পেলাম যে সেখানে ওই যে লোকাল ডন, তার যে সেই তোতলামি করা গ্যাংস্টার এবং ড্রাগ মাফিয়া চক্কর সব কিছু ঘুরে ফিরে আসে এই ফির হেরাফেরিতে
0: একেবারে। এবং সেই মানে কথা বলতে না পারা সেখানে মানে ওই ডনের কাছে গিয়ে এই সমস্ত কিছু, এবং তারপর আবার যখন কিডন্যাপ হয়ে যায় বাবুরাও এবং তার দুই আর কি বন্ধু, তাদের আবার সেখান থেকে কেটে পালানো এবং তারপর আবার সব কিছু আস্তে করে গড়ে নেওয়া, সেই ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এবং এটা সবাই বলে যে যদি মানে ফির হেরাফেরির যদি পরবর্তী সিকুয়াল হয় তাহলে এই তিনজন না থাকলে সেটার মানে কোনো মানে হয় না, মানে তিনটে চরিত্রই থাকতে হবে আর ওই তিনজনকেই সেই চরিত্র অভিনয় করতে হবে, তবেই একমাত্র এটা সম্ভব।
1: না না হওয়ার একটা কথা তো শুনেছিলাম, মানে আমরা আভাস তো পেয়েছিলাম আমরা, মানে আমাদের মতো যারা তোমরাও রয়েছো সিনেমা লাভার বা বলতে পারি এই ট্রায়োটার লাভার বিশেষ করে, তারা অনেকেই এই আভাস পেয়েছো, যদিও সেখানে অনেক মতান্তর রয়েছে সে তার মধ্যে আমরা যাচ্ছি না, তবে ওয়েট করে থাকবো যদি হেরাফেরি ফের ফিরে আসে
0: একেবারে
1: তাহলে কিন্তু আমরা হল ভরাবো, এবং বাবুরাওকে সামনে দেখতে পেলে সিটিতে হল ভরাবো বস, এ নিয়ে কোনো ডাউট নেই
0: একেবারে, সেটা তো বলে আর লাভ নেই। আর মানে হেরাফেরি আমি শুধু ভাবি যদি পরের হেরাফেরি ফির হেরাফেরি এরপর কি হবে, ফিরছে হেরাফেরি
1: কেয়া পাতা, বারবার আগে হেরাফেরি,
0: বারবার আগে হেরাফেরি,
1: বারবার আগে হেরাফেরি
0: একেবারে। তো এই যে হেরাফেরির যে পুরো জার্নিটা সেটা কিন্তু খুব খুব স্পেশাল, আর হেরাফেরির তিনটে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো আমাদের কাছে খুব স্পেশাল, আর তার মধ্যে দুটো জায়গায় আমরা দুজন ডিফারেন্ট মানে দুটো ডিফারেন্ট আইডিওলজিও পেয়েছি, সেটা একটা হচ্ছে যে মানে খুব কষ্ট করে একটা জিনিস তৈরি করা আর একটা ভুল ডিসিশন যেটা তোমার পুরো জীবনটাকে একেবারে ওলট পালট করে দেবে, সেই দুটো কাহিনীও কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাই। আর এটা আমরা এটা হয়েই থাকে, মানে যে কোনো কমেডি সিনেমা শুধুমাত্র কমেডির জন্য তো আমরা দেখি না, সেটা একটা টাইমের পরে ওই জীবনকে কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করেই দেয়, তো সেই ক্ষেত্রে এইটাও কিন্তু একটা খুব সুন্দর এক্সাম্পল
1: বলা যেতেই পারে সেটাকে। বাট ঠিক হ্যায় अबे तू जा रे आज सीरियस नहीं करने का इसको,
0: आज सीरियस नहीं करने का,
1: बिल्कुल नहीं करने का आज,
0: तुम्हें बाबूराव खूब खराब नकल करछो माने एबार तुम्हें दर्शक बोलबे श्रोता बंधुरा जे तू जा रे,
1: परेश जी कुछ बोल दीजिए इसको, क्या बोल जाइए
0: कि बिल्कुल नहीं बोलेंगे
1: नहीं जेटा आमरा बोलते पारी सेटा होच्छे कि एरपर आरो एकटा दारुण सिनेमार कथा, तबे माने बोलते तो पारी किन्तु बोलार आगे जेटा करते पारी आबारो एकबार तोमादेरके एकटा सुयोग दिते पारी, भाबो কোন সিনেমা নিয়ে কথা বলছি, কোন সিনেমা নিয়ে কথা হতে পারে, এই গানটা শুনে নিশ্চয়ই গেস করতে পারবে, তো গেস করো। তো আমরা শুনি বরঞ্চ সেটা গানটা প্রথমে, তারপর ফিরে আসছি সেই সিনেমাটার কথা নিয়ে, মানে এটা নিয়ে কথা বলতে গেলেও কথা কম, হই হুল্লোড় হাসি মজা একটু বেশি হবে, হোক
0: একেবারে একেবারে।
1: আচ্ছা হাসি মজার দিন তো
0: নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে আপাতত তোমাদের জন্য বিনোদ রাথোড়ের কণ্ঠে এই গানটা রইল, এবং ফিরছি এরপর ফিল্মি আড্ডা নিয়ে তোমাদের সঙ্গে অর্ণব এবং পৌলমি।
1: কোথাও যেও না।

0: কাকে বলা হলো? লাগে রাখো
1: মুন্না ভাই,
0: মুন্না ভাই
1: সত্যি মানে এই কিছু ভাই একেবারে বিশ্ববিখ্যাত ভাই, প্রেম ভাই, মুন্না ভাই।
0: হ্যাঁ, এবং মুন্না ভাইয়ের আরেক ভাইও আছে, সার্কিট ভাই।
1: সার্কিট ভাই,
0: সার্কিট ভাই আর বি ডেঞ্জারাস হে ভাই।
1: ওরে বাবা, আর এখানে গোটা সিনেমার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার যেটা লেগেছে সেটা তো এক তো মুন্না ভাই আর সার্কিট ভাই এদের দুজনের যে বন্ধুত্ব সেটা, এবং তার থেকেও ইন্টারেস্টিং যেটা এই গোটা সিনেমার মধ্যে একটা খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজের ভার্সন আছে, মামু আপন এইরকম টাইপের আর কি।
0: মানে এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো শুনতে মানে অদ্ভুত একটা বিষয় লাগে, যেটা মনে থেকে যায়,
1: যেটা মনে থেকে যায়। তো সেই জন্য মানে এই যে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা, মানে এখানে হচ্ছে কোর সঞ্জয় দত্তকে আমরা পেয়েছি মুন্না ভাইতে, যেটা বলা যায়। তো যখন কেউ সঞ্জয় দত্তের এখন নকলও করে তখন সে মুন্না ভাইয়ের নকল করে।
0: হ্যাঁ, একদমই তাই। এবং সেখানে কি কি বলে থাকে, মানে সঞ্জয় দত্তর মুখে যখন এই ডায়লগটা শুনি তখন মনে হয় ভাই আরে এই তো আসলে সঞ্জয় দত্ত। কিংবা যখন কেউ নকল করে তখন সে এভাবেই বলার চেষ্টা করে যে
2: আরাম সে রহনে কা ঠান্ডা পানি পিনে কা টিভি দেখনে কা মৌজ করনে কা বাস সব কুছ আপনা সমঝ,
0: সব কুছ আপনা সমঝনে কা কিছু জায়সা মুন্না ভাইকে জায়সা
1: একদম। এবং কোথাও গিয়ে বোধহয় মানে মুন্না ভাই মানে সঞ্জয় দত্ত নিজেও এই চরিত্র

0: সাথে এত বেশি রিলেট করতে পেরেছে বলেই আমরা একেবারে কোর সঞ্জয় দত্তকে এখানে গিয়ে পেয়েছি।
1: সর্বনাশ করছে, রিলেট করতে পেরেছে মানে কি বলছো তুমি? এবার রিলেট করলে বড় মুশকিল, মানে কিরকম বিষয়টা আমি তোমায় বলি, এখন রিলেট করলে মুশকিল। আগে বলে দিই, স্ট্যাটিউটরি ওয়ার্নিং, ডোন্ট ট্রাই দিস এট হোম, স্কুল অর এনিওয়্যার। যেখানে দেখতে পাচ্ছি মুন্না ভাই অ্যানাটমি ক্লাসের জন্য একটা মৃতদেহ জোগাড় করে, এবং মানে জোগাড় করতে বলে, কাকে বলে, ওই যে বললাম মুন্না ভাইয়ের
0: ভাই,
1: সার্কিট ভাইকে। এবং সার্কিট ভাই তখন উত্তর দেয়, আরে ভাই তু টেনশন মত লে, ডিল হো গই হ্যায়, 2 বজে তক বডি আপনে মহল্লে পে পৌঁছ জায়েগি। মুন্না ভাই নে পুছা কি কোই মর গয়া ক্যা? তখন সার্কিট ভাই কি বলছে বলো তো,
0: কি
1: বলছে? নাই ভাই, আপনে পাস অপশন হ্যায় না, এক দো কো দেখ লেতে হ্যায়, জো ভি পছন্দ আয়েগা বোল দেনা, উঠা লেঙ্গে, বলে উঠা লেঙ্গে।
0: যেখানে জাদু কি ঝাপ্পির মতো একটা ডায়লগ আমরা পেয়েছি, যেটা আমরা এখন সব জায়গায় ইউজ করতে শুরু করেছি, এখন সবাই সবাইকে জাদু কি ঝাপ্পি দিচ্ছে।
1: না না, ভালো ভালো, প্যার বাটনা চাইয়ে,
0: প্যার বাড়তা হ্যায়,
1: প্যার বাড়তা হ্যায়। আর একটা জিনিস বাঁচিয়ে রাখতে হবে, যেটা হচ্ছে এই ধরো হেরাফেরি বলো, ফির হেরাফেরি বলো, মুন্না ভাই MBBS বলো, লাগে রাও মুন্না ভাই বলো, সবাই বলছে যে মুখের হাসিটা বাঁচিয়ে রাখতে হবে
0: একেবারে, সেই জন্যই এই সিনেমাগুলো।
1: এই হাসির কথা যখন বললো, একটা অদ্ভুত বিষয় আমার মাথায় আসলো এই সিনেমাটা নিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারের আস্তানায় রেগে গিয়ে হাসির থেরাপি দেখে মুন্নার যে একটা নিখুঁত অবজারভেশন ছিল, যেখানে ভাই মুন্না ভাই বলছে যে ভাই আপনি কো ইয়ে সমঝ মে নেই আতা কি জব টেনশন হোতা হ্যায় তব আদমি হাসতা কিউ হ্যায়, মানে মানে ওই যারা রোজ হাসো,
0: রোজ
1: তোমার হাসি পেলে হাসো, দুঃখ পেলেও হাসো, টেনশন হলে হাসো, ফুল থাকলে হাসো, সব সময় হাসো,
0: একেবারে হাসি খুশি থাকাই তো উচিত। আর এর সঙ্গে মানে মুন্না ভাইয়ের সঙ্গে এই লাগে রাহো মুন্না ভাইতে একটা ওই গান্ধীজির যে একটা ব্যাপার, সেইটা কিন্তু সুন্দর জায়গায় এসেছিল,
1: অসাধারণ জায়গায়, যেখানে সেই থাপ্পড় এবং সেই যে থাপ্পড় নিয়ে একটা ফিলোসফি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি গার্ডের কাছে থাপ্পড় খেয়ে যখন দ্বিতীয় গাল বাড়িয়ে দেয় মুন্না ভাই, তখন তারপরে মুন্না ভাই যে লজিকটা দেয় সেটা একদম ওই খাঁটি মুন্না ভাই স্টাইল,
0: একেবারে মানে সোনার থেকেও দামি আর কি।
1: ও বাবা, কি বলে মুন্না ভাই? মুন্না ভাই বলছে যে বাপু নে বলা থা এক গাল পে থাপ্পড় পড়নে পড় যায় তো দুসরা গাল আগে করো, আপুন নে কর দিয়া, লেকিন বাপু নে ইয়ে নেই বলা থা কি দুসরে গাল পে ভি জব পড় যায় তব ক্যা করনে কা, ইসলিয়ে অব আপুন কি বাড়ি।
0: মানে কি ডেঞ্জার ভাবতে পারছো? একটা সিনেমার এইটাই হচ্ছে সাফল্য, যে কমেডি সিনেমা সবচেয়ে, আমার এটা মনে হয় যে কমেডি সিনেমা বানানো সবচেয়ে বেশি টাফ, তার কারণ কমেডির ব্যাপারটা হচ্ছে যে সেটা সবসময় টাইমিং এর উপর ডিপেন্ড করে, আর টাইমিং যদি ভালো না হয়, টাইমিং যদি ঠিক না হয়, তাহলে সেটাতে কোনো দিন দর্শক হাসবে না। তো সেক্ষেত্রে এইটার সাফল্য এটাই যে কমেডি টাইমিংটা এত সুন্দর যে সমস্ত কথা দিয়ে ইভেন মুন্না ভাইয়ের অ্যাকসেন্টেই হাসি পেয়ে যায়।
1: এক্স্যাক্টলি, এবং মানে সঞ্জয় দত্তকে নিয়ে তো আমরা বলছি বটেই, সঞ্জয় দত্ত বলো, আরশাদ ওয়ারসি বলো, গ্রেসি সিং বলো, বোমানি রানী বলো, সুনীল দত্ত বলো, প্রত্যেকে ইজ ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট ইন দিস ফিল্মস,
0: একেবারে। এবং রাজকুমার হিরানির এটা বোধহয় ওয়ান অফ দা বেস্ট সিনেমা মুন্না ভাই MBBS,
1: একেবারে। এবং এই ফিল্মে আমরা দেখতে পাই, দুটো ফিল্মে বা এই তিনটে ফিল্মে বলা ভালো, যে অসাধারণ অভিনয় তাদের, এবং রাজকুমার হিরানির ওয়ান অফ দ্য বেস্ট তুমি বললে। অবশ্যই দেখো প্রথম পার্ট আমাদের একটু বেশি মনে থেকে যায়, এটা কিছু করার নেই, কিন্তু এখানে সিকিওয়ালরাও কিন্তু মানে কম্পিটিশনে খুব একটা পেছনে পড়েনি,
0: একেবারেই না, খুব একটা পিছিয়ে নেই, একেবারে মানে সমান তালে চলছে বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে ফার্স্ট পার্ট যতই আমাদের কাছে একটু স্পেশাল হোক না কেন, সেক্ষেত্রে হেরাফেরির ক্ষেত্রে কিন্তু তুমি এটা বলতে পারবে না, কারণ হেরাফেরি আর হেরাফেরি টু মানে ফির হেরাফেরি দুটোই আমাদের কাছে কিন্তু একই রকম স্পেশাল,
1: একদমই। আর এবার না বন্ধুরা ভাবছে আমি তিনটে কেন বললাম, তিনটা কেন বললাম বলো তো?
0: কারণ অনেক আনে বলা হ্যায় ভাই,
1: ইয়া হ্যায় না একবার। দেখো প্রথমটা এসে গেছে মুন্না মানে মুন্না ভাই MBBS 2003, তারপর 2006, এবং তারপরে আজকে 2026 দাঁড়িয়ে আমরা এই সিনেমাগুলো নিয়ে কথা বলছি, তার নিশ্চয়ই কিছু কারণ আছে, তার কারণটা অবশ্যই আমাদের খুব পছন্দের। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে কোথাও না কোথাও শোনা যাচ্ছে যে আবারও হয়তো ফিরে আসতে পারে এই মুন্না ভাই MBBS এর কোনো একটা সিকুয়েল, না যদি হয়, আমি জানি না এটা একটা হাইপ কমপ্লিটলি, কিন্তু যদি হয় আর একটা 2243797।

0: কিন্তু দেখবো ফোন লাইনে কোনো বন্ধু আমাদের সঙ্গে রয়েছে কিনা। কেউ রয়েছে আমাদের সঙ্গে না? বন্ধুকে ফোন লাইনে যখন পেলাম না, নিশ্চয়ই কমেন্ট বক্সে পাবো, সেদিকে আমরা চোখ রাখবো। তবে যেটা করতে পারি, ফিল্মি আড্ডা মানে ফিল্মি আড্ডা তো বটেই, তবে ফিল্মি গানও বটে
1: একেবারেই। আর সেইখান থেকেই মানে প্রত্যেকবার যেমন গানের একটা করে হিন্ট দিয়ে আমরা একটা সিনেমা নিয়ে তোমাদের সাথে কথা বলার আড্ডা দেওয়ার চেষ্টা করছি, ঠিক সেরকমভাবেই এবারেও রয়েছে আর একটা জমজমাট গান, যেটা থেকে আবার তোমরা গেস করবে যে এবার কোন সিকুয়ালগুলো নিয়ে আমরা কথা বলবো। এইটাও একটা দুর্ধর্ষ সিনেমার সিকুয়াল, আমাদের সবার খুব পছন্দের, আর এর ক্যারেক্টারগুলোও আমাদের কাছে ওই মানে সেই লেভেলে আছে আর কি,
0: টপ নচ। আসছে কিছু একটা এমন সিনেমার কথা বা এমন সিনেমাগুলোর কথা যেগুলো তোমরা এনজয় করেছো, আজও দেখলে আবারও এনজয় করো, আমরাও করি। ফিরছি সেখানে সেই সমস্ত কথা নিয়ে। অর্ণব এন্ড পৌলমী রয়েছে আজকে তোমাদের সঙ্গে ফিল্মি আড্ডা নিয়ে, আর এই মুহূর্তে রইল ফাটাফাটি গান। গেস করো কোন সিনেমা।

0: গোলমাল হবে না আর, খুব একটা গোলমাল কিছু হবে না, সমস্ত গোলমাল টাল মাটাল সবকিছু পেরিয়ে
1: উই আর ব্যাক এগেইন
0: এন্ড নাও উই আর লাইভ। আমরা এই মুহূর্তে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা থেকে রয়েছি সরাসরি আড্ডা দেওয়ার জন্য আর একটু কাছাকাছি আসার জন্য।
1: আর বেশি কাছাকাছি আসার প্রয়োজন নেই অর্ণ, এত এত বৃষ্টি দেখেই কি সবসময় কাছাকাছি যাওয়ার এত কথা কি?
0: মুঝে পাতা থা ভাই, আমি জানতাম এটা পৌলমি কোথাও না কোথাও তো কানেক্ট করবে এইভাবেই। ঠিক আছে, ইয়ে তো হতা হ্যায়, ইয়ে তো ভাইব ম্যাচ কর জাতা হ্যায় কভি
1: কভি। ঠিক হ্যায় ঠিক হ্যায়, চল
0: আবি আবি গোলমাল কা বাত মে আতে হ্যায়, এখন একটু গোলমাল নিয়ে কথা হোক। গোলমাল মানে কি? গোলমাল মানে সিনেমা গোলমাল অবশ্যই, তার বেশি কিছু গোলমাল নিয়ে আমরা কথা বলবো না।
1: চারিদিকে
0: গোলমাল ঘটে থাকলেও আমরা সিনেমা নিয়ে কথা বলবো, যেটা বলবো প্রথমে বলবো গোলমাল সিনেমাটা নিয়ে, তারপর আসবো গোলমাল রিটার্নস এবং আরো একটা গোলমাল, গোলমাল থ্রি, আরো একটা গোলমাল,
1: গোলমাল
0: মানে চারো তরফ গোলমাল যেটা বলছি।
1: আমার তো মনে হয় গোলমালের এর পরের পার্ট হবে গোলমাল এগেইন এন্ড এগেইন।
0: যাই হোক, তো গোলমাল নিয়ে যদি কথা বলা হয় কাদের কথা বলতে হয় বিশেষ করে, আগে প্রথমেই বলে দিই পরিচালক মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ রোহিত শেট্টি।
1: ও রোহিত শেট্টির এটা মানে অন্যতম ভালো সিরিজ হচ্ছে যদি বলতে পারি তাহলে হচ্ছে এই গোলমালের সিরিজটা। মানে আছে সিংহম তো আছেই আমি জানি, ঠিক আছে, বাট গোলমালের একটা আলাদা ব্যাপার আছে, একটা ফ্লেভার আছে, মানে চাউমিনের মতো আর কি।
0: হ্যাঁ, একটা ব্যাপার আছে, মানে ওই যে একটা গান আছে না, কদিন আগে শুনছিলাম আমাদের একটি পছন্দের ব্যান্ডের গান, যে পাড়ার কাকারা বলেছিল তোর মধ্যে একটা ব্যাপার আছে,
1: ব্যাপার আছে,
0: এখানে একটা
1: ব্যাপার আছে,
0: গোলমালের মধ্যে একটা ব্যাপার আছে
1: একেবারেই। আর মোটামুটি মানে অজয় দেবগনকে এইরকম একটা সুইট ক্যারেক্টার যেটা হচ্ছে গোলমালে আমরা পেয়েছি, মানে অজয় দেবগনকে সবসময় কিরকম সিংহম একটা ওই মানে কোন কেয়া বলে গারে এরকম একটা ব্যাপার, কিন্তু গোলমালে ওই যে মানে আঙুল দেখালে আঙুল ভেঙে দেয় এবং একটা অদ্ভুত টালমাটালের মধ্যে থাকে এবং শুরুতে মানে কিভাবে ওই বাচ্চাটাকে ভাঙিয়ে খেয়েছে মাইরি গোলমালে, মানে দেখে ও কেমন একটা মায়া লাগে আমার সত্যি সত্যি। কে কে আছে আমরা দেখেছি? অজয় দেবগন অবশ্যই, এরপর মহিলা চরিত্রগুলো বারবার বদলে বদলে যায়।
0: আমরা একদম যদি গোটা সিরিজটা নিয়ে বলি তাহলে যে মহিলা চরিত্রের কথা বলতে হয় তার মধ্যে ধরো কারিনা কাপুর রয়েছে, দেখতে পারি যে সেলিনা জেটলি রয়েছে, অমৃতা অরোরা রয়েছে,
1: একদম
0: রত্না পাঠক সাহ রয়েছে। এত গেল ফিমেল কাস্টিং, এবার মেল কাস্টিং এ যদি আসি সেটা আরো ডেঞ্জারাস।
1: আমি
0: এভাবে কথা বলবো না, চিন্তা নেই, তবে ইট ওয়াজ এন্টারটেইনিং নো ডাউট
1: একেবারে।
0: তো লাকির ডায়লগ গুলো তো সেগুলো মোটামুটি আমাদের এখনো মনে আছে, সেগুলো আওড়াতে পারি, কিন্তু সেগুলো বেশিক্ষণ আওড়ালে তোমরা কিছু বুঝবে না ভাই, তাই আমি বেশিক্ষণ আওড়ালাম না।
1: এবং এখানেও মানে শ্রেয়াস তালপাড়ে, তারপর হচ্ছে তোমার আরশাদ ওয়ারসি, এইগুলো কিন্তু মানে এদের যে চরিত্রগুলো সেইগুলোও কিন্তু নিজের নিজের জায়গায় একেবারে পারফেক্ট। মানে গোলমালের পুরো কাস্টিং, যদি গোলমালের প্রত্যেকটা সিরিজের কাস্টিং বলা হয় ধরে ধরে, তাহলে পুরো কাস্টিংটাই পারফেক্ট। এবার এক্ষেত্রে গোলমাল থ্রিতে আমরা একটা স্পেশাল ব্যাপার পেয়েছি, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসার জন্য, সেটা দাদা দাদা ব্যাপার হয়েছে,
0: দমদার আমাদের বাঙালিদের জন্য একটা এক্সট্রা পাওনা ছিল সেটা।
1: হ্যাঁ,
0: তো এবং সেখানে আমরা দেখতে পাই তাকে এবং যা হয় দেখে এর মনটা খুশি খুশি হয়ে যায়। তো আমরা গল্পের কথা যদি বলি, সেখানে একদিকে প্রীতম এবং তার তিন পালিত ছেলে আমরা দেখতে পাই, আর অন্যদিকে গীতা এবং তার দুই পালিত ছেলে, এবং যাদের নাম মাধব, লক্ষণ এবং লাকি, অন্যদিকে গোপাল এবং লক্ষণ। প্রীতম আর গীতা আসলে যৌবনের হারানো প্রেমিক প্রেমিকা, যাদের আবার এক করার চেষ্টা করে ডাবু,
1: ডাবু হচ্ছে কারিনা কাপুর।
0: হ্যাঁ, কিন্তু তাদের ছেলেরা একে অপরকে সহ্যই করতে পারে না
1: একেবারেই।
0: তো দুটো দল তৈরি হয়ে গেল, দুটো দলের এই যে চিরা মানে চিরাচরিত ঝগড়া, একটা চিরন্তন ঝগড়া যে, এবং একই ছাদের তলায় থাকার যে লড়াই, তাই নিয়ে তৈরি হয়েছে এই অসাধারণ পাগলামিতে ভরা একটা সিরিজ।
1: এবং তার সঙ্গে আমি আরেকটা যদি অ্যাড করতে হয়, জনি লিভারের যে চরিত্রটা, বাপ রে বাপ, আমি জাস্ট শুধু দেখে গেছি যে পুরো যে সিনেমাটায় জনি লিভারকে যে এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে, জনি লিভারের কমেডি টাইমিং নিয়ে বা এক্সপ্রেশন নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই আমাদের, কিন্তু গোলমালে অসাধারণ লেগেছে জনি লিভারকে একেবারেই। আর কিছুদিন আগে আমি দেখছিলাম ওই ডায়লগটা আছে না, হুলা, এইটা আমার বারবার মনে পড়ে, আমি জানি না কেন কথায় কথায়।
0: লাইভে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে জয়েন করেছে বিজন ব্যানার্জি, বিজন বন্দ্যোপাধ্যায় বলে আমাদের এক বন্ধু বলছে উপস্থিত।

0: থ্যাংক ইউ উপস্থিত হওয়ার জন্য, আমরা উপস্থিত রয়েছি, তোমাদের উপস্থিতি বাড়লে আমাদের আর একটু আনন্দ হবে, এটুকু বলতে পারি।
1: ব্যাপারটা খানিকটা স্কুলের মতো হলো না? প্রেজেন্ট স্যার,
0: প্রেজেন্ট স্যার, ওখানে স্যার ম্যাডাম বলতে হবে না, উপস্থিত বলেছো, থ্যাংক ইউ তার জন্য। এবং তোমাদের পছন্দের ছবির কথা যদি শেয়ার করো আরো বেশি করে ভালো লাগবে, আমরা শেয়ার করবো নিশ্চয়ই। তবে এই মুহূর্তে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে গোলমালের কথা, এবং গোলমালে তো অনেকের কথাই বললাম, তো এতগুলো সিনেমা নিয়ে, গোলমাল সিরিজ, আমরা অবশ্যই এতগুলো নিয়ে খুব বেশি কথা বলতে পারবো না। তবে যেটা বললাম যে গোলমালের আরও একটা যদি আসে কিছু, সেটারও একটা হাইপ আমরা কখনো শুনেছিলাম, তো সেটাও যদি আসে কখনো তার জন্য অপেক্ষা করবো। মানে সিকুয়াল ভালো যেগুলো লাগে সেগুলো মনে হয় যেন চলতেই থাকুক, চলতেই থাকুক, শেষ না হয়।
1: গোলমাল পুরো সিরিজটাতে সেইটা কিন্তু আমাদের কাছে আবার মানে এতটাই স্পেশাল, এবং সেই জন্য ওই ট্রিওটার জন্যই বোধহয় আমাদের আবার ইচ্ছে করে যে যদি আরেকটা সিনেমা, মানে আরেকটু পেতে ইচ্ছে করে
0: যদি দেখা যায়। আর লেটস সি যদি তোমাদের সঙ্গে আরেকটু বেশি আড্ডা মারা যায়, তো যদি তোমরা লাইভে আড্ডা দাও, লাইভে যদি কমেন্ট করো, কিংবা যদি আমাদের যে পোস্টার রয়েছে পোস্টারে যদি কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা আরো ভালো করে তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারি।
1: একেবারে হুলা
0: হুলা এসো আড্ডা দেওয়া যাক, কারণ আজকে সন্ধে বেলা প্রায় শেষ হতে চললো, এবার রাত হয়ে যাবে, তো রাতের আগে একটু আড্ডা দেওয়া যাক। আর ততক্ষণ একটা গান এনজয় করা যাক, যে গান আরো একবার যে পরের ছবিটা নিয়ে আমরা কথা বলবো সেটার খানিকটা হিন্ট বলতে পারো।
1: একেবারে
0: কোথাও যেও না, ফিল্মি আড্ডা নিয়ে আজকে কমেডি সিকুয়ালের হই হুল্লোড় করছি অর্ণব অ্যান্ড পৌলমী।

0: ফিরে এসেছি আবারও তোমাদের সঙ্গে, আজকে ফিল্মি আড্ডা নিয়ে রয়েছি অর্ণব আর পৌলমি।
1: আর মোটামুটি গানটা শুনে তোমরা গেস করেই নিয়েছো যে কোন সিনেমা, সেটা তো আর মোটামুটি আলাদা করে বলতে লাগবে,
0: একদম লাগবে না। আজকে আমরা প্রচুর প্রচুর প্রচুর হইহুল্লোর করছি, তার কারণ আজকে হচ্ছে কমেডি সিকুয়াল নিয়ে কথা, স্পেসিফিক্যালি বলিউড কমেডি সিকুয়ালস
1: একেবারেই। আর এই যে

0: মানে কি বলবো, দুর্ধর্ষ অভিনয় অক্ষয় কুমার আর রিতেশ দেশমুখ, পুরো মানে সব যতগুলো সিকুয়াল বেরিয়েছে প্রত্যেকটাতেই আমরা তাদের দুজনকে পেয়েছি, পেয়েছি এবং অন্যান্য অ্যাক্টাররা সেখানে অ্যাড হয়েছে, যোগ হয়েছে, বিয়োগ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তিনজন একেবারে পার্মানেন্টলি জায়গা করেছে, সেটা হচ্ছে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ এবং আখরি পাস্তা।
1: আখরি পাস্তা, ঠিক।
0: তো মানে এই তিনজনকে কিন্তু আমরা পুরোপুরি পুরো সিকুয়াল জুড়ে পেয়েছি আর কি।
1: এবং ওই যে বলছিলে তুমি বোমানি রানীর কথা, আমরা একটু আগে বলছিলাম লাইভে বোমানি রানীর কথা, তো বোমানি রানীকে ছাড়া কিন্তু কমপ্লিট হতো না
0: একেবারে। হাউসফুল ফার্স্ট পার্টটা বোমানি রানীকে ছাড়া অসম্ভব, মানে ওই তার ওই ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটা পুরো বাড়িতে, যেটার জন্য বেচারারা মানে ঠিকঠাক করে একটুখানি প্রেম করতে পারছে না, কি দুঃখের একটা ব্যাপার। এবং প্রত্যেকটা হাউসফুলের প্রত্যেকটা পার্টে এইটা খুব কমন একটা ব্যাপার যে গার্লফ্রেন্ড, মানে আমি জানি যে আমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু বাবা জানে যে আমি তার গার্লফ্রেন্ড, তো গার্লফ্রেন্ড যে কে কোথায়, মানে এই যে নিয়ে একটা জগাখিচুড়ি ব্যাপার, এই ব্যাপারটাই হচ্ছে হাউসফুলের স্পেশালিটি। এবং
1: মানে এটা কি বলে, এটাকে বলে, এটাকে কি বলা যেতে পারে, তোমরা বলো, প্রেম বিভ্রাট নাকি গার্লফ্রেন্ড গন্ডগোল?
0: এটা গার্লফ্রেন্ড গন্ডগোলই, কারণ এই হাউসফুলের ফার্স্ট পার্টটাতেই এটা রিতেশ দেশমুখ বলে দিয়েছে যে মেরি বিবি তেরি বিবি মেরি বহন, তেরি বিবি তেরি বিবি মেরি বহন, তেরি হোনে ওয়ালি বিবি তেরি বিবি মেরি বহন, তো হর জগহ হর রোজ তেরি বিবি আর মেরি বহন কিউ বন জাতা হ্যায়।
1: ইয়ে কিয়া কি বলতে চাইছো, আমি কিছু বুঝতে পারলাম না, আমার এখান থেকে আর এখান থেকে বেরিয়ে গেল।
0: মানে ব্যাপারটা রিতেশ দেশমুখ এটা বলতে চাইছে যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকবার কি করে ওর বোন হয়ে যায় আর অক্ষয় কুমারের বউ হয়ে যায়, মানে ওর বউ অক্ষয়ের বউ, ওই অক্ষয় নিজের বউ অক্ষয়ের বউ, সবাই অক্ষয়ের বউ।
1: এই যে কথাটা বললে, এটা আমি আমার কিছু মানে নিজের ক্ষেত্রে বলছি না বটে, ঠিক আছে, আমি কিছু বন্ধুদের ক্ষেত্রে রিলেট করছি, যে কিছু সদা সিঙ্গেল বন্ধু যারা আমাদের, যে কি করে সব মেয়ে তাদের বোন হয়ে যায়,
0: এইটা এটা খুব ডেঞ্জার একটা গল্প আর কি। যাই হোক, ঠিক আছে,
1: তারা নিশ্চয় শুনছে আজকে এবং চোখ রাঙাচ্ছে আমাদের দিকে। না না, চোখ রাঙালে চলবে না, মুখ রাঙা হোক হাসিতে, আড্ডায় আহ্লাদে, এবং সেই জন্যই এই আড্ডা। এবং তোমাদেরকে বলে দিই যে এই আড্ডায় কিন্তু তোমরা যদি কলে না পাও কোনো কারণে, আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক গন্ডগোল করতে পারে, কিন্তু তোমাদের ফোনে কিন্তু এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছ আমাদেরকে, আমাদের ফেসবুক লাইভ, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অর্ণবার পৌলমীকে সেখানে দেখতেও পাচ্ছ, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। আর দেখতে পাচ্ছি কমেন্ট আসছে, বর্ণালী নস্কর বলছে ভূতবাংলা, ভূতবাংলা সিকুয়াল কি যে আমরা কথা বলবো ভেবে দেখো। অভিনন্দন ব্যানার্জি বলছে ধামাল, নিশ্চয়ই ধামাল, পয়েন্ট নোটেড। এছাড়া হেরাফেরির কথা বলছি,
0: হেরাফেরি বলে দিয়েছি শুরুতে,
1: হেরাফেরি হচ্ছে কি বলতো, রোহিত শর্মা, হেরাফেরি যে ওপেনিং ব্যাটার, ওকে নিয়ে কথা হয়ে গেছে, ওকে না নিলে শুরু হতে পারে না। ওয়েলকাম
0: অভি আয়েগা,
1: ওকে ওয়েলকাম করতে হয় উসকো, ওয়েলকাম করতে হয় ক্যা বলে,
0: হ্যাঁ নিশ্চয়ই, তার কারণ ওয়েলকাম নিয়ে মানে কমেডি সিকুয়াল নিয়ে কথা বলে ওয়েলকামের কথা বলা হবে না, সেটা হতেই পারে না। মানে ওয়েলকামে আবারও সেই দুজন ভাই যারা তার বোনের বিয়ে দেওয়ার জন্য একেবারে দুশ্চিন্তায় আর কি শেষ হয়ে যাচ্ছে একটা ঠিকঠাক সম্বন্ধ খোঁজার জন্য, এবং ওয়েলকামে কিছু লেগেছে ক্যাটরিনা
1: মেনে নিলাম। 2007 এর ওয়েলকাম, আজ থেকে 19 বছর আগের কথা,
0: আমরা কত বছর আগে সেটাকে ওয়েলকাম করেছি সেটা ভাবো
1: একদম। এবং সেখানে দেখতে পাই দুই ভাই, দুই ডন ভাই বলা ভালো, উদয় শেট্টি এবং মজনু ভাই,
0: এখানেও ভাই মজনু ভাই।
1: এবং না না, সেখানে একটা বোনের কথাও আছে, তাদের আদরের বোনের জন্য একজন ভদ্র এবং সৎ পাত্র খোঁজা শুরু করেন।
0: ভাবো, ভদ্র এবং সৎ পাত্র নাকি অক্ষয় কুমার, মানে মুখ দেখে মনে হয় এটা সম্ভব।
1: এবং তারা খুঁজে পায় রাজীবকে, যার মামা ডক্টর ঘুংরু, আবার পর তিনি আবার পরম ধার্মিক এবং অপরাধ বিমুখ ডনের হবু জামাই, বুঝতে পারছো তো। তো সেখানে রাজীব আর সঞ্জনা একে অপরকে ভালোবেসে ফেললেও দুই পরিবারের এই যে চরম বৈপরীত্য, এই যে চূড়ান্ত একটা অন্য মানে দুটো ফ্যামিলি দুরকম, সেটা নিয়ে যে কাণ্ড ঘটে এবং সেই কাণ্ড নিয়েই এই গোটা সিনেমা। তো সেখানে আমরা দেখতে পারি যে ছবির নানান রকম মজাদার সংলাপ এবং বিভিন্ন সিচুয়েশনের যে কমেডি, এবং আবারও সেই কমেডির টাইমিং
0: একেবারেই। আর এখানেও কিন্তু ভাই নানা পাটেকর, মানে নানা পাটেকরকে কিছু লেগেছে, ইভেন নানা পাটেকরের এক একটা ওই মুভমেন্ট, মানে ওই একবার হেসে যেটা হচ্ছে চায়ের কাপ নিয়ে চা খেতে খেতে একবার হেসে উঠবে, সেটা এখনো পর্যন্ত আমরা কিন্তু মিম ম্যাটেরিয়াল করে ব্যবহার করে যাচ্ছি।
1: এক্স্যাক্টলি। সো মানে নানা পাটেকারকে বাদ দিলে চলবে না, যদি আমরা ওয়েলকাম নিয়ে বা ওয়েলকামের এই সিরিজটা নিয়ে কথা বলি
0: একেবারে, এবং পরেশ রাওয়ালকেও বাদ দিলে চলবে না, যেখানে পরেশ রাওয়ালকে মানে মামাকেই মৃত করে শুইয়ে দেওয়া হয়েছে আর কি, সেখানে হচ্ছে ডনের ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মোটেই না।

0: কি সাংঘাতিক ছবি আঁকে, মানে কি প্রতিভা একবার ভেবে দেখো তো।
1: মানে যাই হোক, তো ওয়েলকাম পরবর্তীকালে আরো 8 বছর পর ওয়েলকাম ব্যাক। সেখানেও আমরা যে দেখতে পাই উদয় শেট্টি এবং মজনু ভাই, তো তারা কিন্তু অপরাধ জগৎ ছেড়ে একদম পুরোপুরি ভদ্রলোক হয়ে ওঠে, একজন ব্যবসায়ী, দুজন ব্যবসায়ী হয়ে ওঠে, একটা রাজকীয় জীবন কাটায়, কিন্তু তারপরে যে সমস্ত গণ্ডগোল আর কি ঘটে টটে তাই নিয়ে এই সিনেমা ওয়েলকাম এবং ওয়েলকাম ব্যাক। সো এ নিয়ে কথা হলো, এবং আরও অনেক সিনেমা রয়েছে আমরা জানি, জানিয়ে কথা বলা যেতে পারে, তোমরা সাজেস্ট করছো বটে। আমরা যেটা করতে পারি, খুব অল্প, খুব ছোট্ট করে ছুঁয়ে যেতে পারি কয়েকটা সিনেমা। তবে তার আগে ওয়েলকাম নিয়ে কথা হলো, আর আমরা ওয়েলকাম করবো না একটা সুন্দর গান দিয়ে। ফিরছি এক্ষুনি কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছে অর্ণব আর পৌলমী, সঙ্গে নিয়ে ফিল্মি আড্ডা,
0: চলো।

0: ফিরে এলাম আবারও, এবং দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি লাইভে এবং ফেসবুক লাইভে অনেকক্ষণ আড্ডা হচ্ছে, সেখানে কথা বলছি। আচ্ছা, আমাদের এক বন্ধু সৌরিক, আমাদের বন্ধু, তোমাদেরও বন্ধু, সেও লাইভে জয়েন করেছে। ওয়াও, টাইমিং ব্রো!
1: আমরা জাস্ট মনে মনেই ভাবছিলাম এতক্ষণ সৌরিকের কথা, শুধুমাত্র আমরা উচ্চারণ করতে পারছিলাম না নামটা। ঠিক আছে, সৌরিক যখন ব্যাকে গিয়ে লাইভটা দেখবে তখন বুঝতে পারবে যে কি কি বলা হচ্ছিল।
0: সৌরিক নিশ্চয়ই দেখছে। আচ্ছা, আমরা যে কথায় আছি সেই কথায় ফিরিয়ে আর একবার, যে ফিল্মি আড্ডায় আজকে কমেডি সিকুয়েল নিয়ে কথা হচ্ছে, এবং সেখানে অনেক অনেকগুলো সিনেমা নিয়ে কথা হলো, হাউসফুল নিয়ে কথা হলো, এবার কি নিয়ে আমরা কথা বলতে পারি?
1: ধামাল।
0: ধামাল, চলো ধামাল মাচাতে। লাইভে অনেকে জয়েন করেছে, তারা অনেকগুলো সিনেমার কথা বলেছে, একবার ছোট্ট করে রিক্যাপ দিয়ে দিই। জলি এলএলবি 3 এর কথা বলছে বর্ণালী, বর্ণালী বলছে দে দে পেয়ার দে 2। অবশ্যই এই দুটো সিকুয়াল যদি বলি, জলি এলএলবি সিকুয়ালগুলো এবং দে দে পেয়ার দে 1 এবং 2
1: ধামাল নিয়ে না বললে খুব বড়ই আর কি অপরাধ হয়ে যাবে। ধামালের কথা তো বলতেই হবে। তো ধামাল যারা দেখোনি এখনো পর্যন্ত, তারা কিন্তু অবভিয়াসলি মাস্ট হওয়া সেটা।
0: তো ধামাল 2007, তারপর 2011 ডাবল ধামাল। তো ধামালের পর ধামাল আমরা দেখেছি, আরও ধামাল দেখেছি, টোটাল ধামাল 2019। সো দেখতে পারো ধামাল, ইন্দ্রকুমারের পরিচালনায় ধামাল সিরিজটা অসাধারণ। সেখানে আমরা অজয় দেবগান, আবারও অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ওয়ান্স অ্যাগেইন সবাইকে দেখতে পাই, আর সঙ্গে দেখতে পাই জনি লিভারকেও।
1: একেবারে
0: দেখতে পারো। যারা ফুকরে দেখোনি তারা ফুকরে এবং ফুকরে রিটার্নস দেখতে পারো। 2013-2017 চার বছর অন্তরে, মানে চার বছরের গ্যাপে বানানো হচ্ছে দুটো সিনেমা, যেখানে আমরা পরিচালক হিসাবে দেখতে পাই মৃগদীপ সিং লম্বাকে, এবং এটা একটা অসাধারণ সিনেমা।
1: এবং দুটো সিনেমাই আমরা, এবং ফুকরের যে কটা পার্ট

0: যে সবকটাতেই আমরা দেখতে পাই কিন্তু পুলকিত সম্রাটকে। তো সেখানে কিন্তু সত্যি পুলকিত সম্রাটের কমেডি টাইমিংও মানে একইভাবে খুবই ভালো, জানি মানে অক্ষয় কুমারকে নিয়ে একটা ওই সেট হয়ে গেছে আর কি আমাদের মাথা,
1: ওটা সেট
0: দেখতে পারো।
1: মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ছুপারস্তম বলা হয় একে, একে বলা হয় ছুপারস্তম। এবং ফুকরে থ্রি সেটাও কিন্তু আমরা দেখতে পাই 2023 রিলিজ করে, সো ওটার স্মৃতি এখনো টাটকা। তবে স্মৃতি টাটকা হতে পারে আজকের আড্ডাটাও যে টাটকা মাইন্ড নিয়ে শুরু করেছিলাম, সেই টাটকা মাইন্ডটা এখনো রয়েছে, কারণ আমাদের হাতে অনেক সিনেমা কিন্তু বলার সময় নেই বস। একটা ঘন্টা অনেকক্ষণ আড্ডা দিচ্ছি, একটা ঘন্টা কিন্তু অনেকক্ষণ বলে মনেই হলো না, কেটে গেল এই আড্ডা দিতে দিতে, হাসি মজা ইয়ারকি ফাজলামো সবটা করতে করতে। কিন্তু ওই সময় বলছে এবার তো যাইতে হবে বস,
0: এবার যেতে হবে, তাহলে চলো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, আবার সঙ্গে নিয়ে আসবো আমরা, হয় সিনেস্কোপ, সিনে আড্ডা বা মজারু বা মগজ মিটাইছে,
1: যে কোনো না কোনো
0: ফর্মে আমরা ফিরি, বাট ফিরবো অবশ্যই।
1: হ্যাঁ, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা আমাদের বলছে হবে তু যা রে, যাচ্ছি, অত তাড়া দিও না, ফিরবো আবার, সবাই দারুণ থেকো আর সঙ্গে রেখো, ভালোবাসায় রেখো আমাদেরকে এবং তোমার প্রিয় যুববাণীকে। যেতে যেতে আনারকালি ফ্রম আস, signing off Arnav and follow me.

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে সংবাদ সফর সংবাদ সফর

0: তুমি বারান্দায় দাঁড়াও বা না দাঁড়াও, আজকের এই ওয়েদারে যেখানে সারা শহর জুড়ে শুধু তুফানি বৃষ্টি আর ঝড় হয়ে চলেছে, এই ওয়েদারেও কিন্তু 107 FM রেইনবোর এই রাত 10টার আড্ডায় আমরা চলে এসেছি। আমরা আসবো, আমরা আসি, আমরা বারবার ফিরে আসি। আমাদের এই ফিরে আসাটুকুই কিন্তু আমাদের এই সারা দিনের পরে একমাত্র তোমাদের সঙ্গে, তোমাদের জন্য। 107 FM রেইনবোর সংবাদ সফরের আড্ডায় আজকে আর যে সৌরদীপের সঙ্গে রয়েছে, আর যে শ্রাবস্তী তোমার সঙ্গে থাকবে মধ্যরাত অবধি, যতক্ষণে এই শহরের ওপর জমে থাকা সমস্ত মেঘের সমস্ত অভিমান যতক্ষণ না ঝরে পড়ছে বৃষ্টি হয়ে।
1: একেবারেই তাই, আর থাকবে সংবাদ সফর, যখন সংবাদ তো থাকবে বিভিন্ন রকম সংবাদ, দেশের সংবাদ, বিদেশের সংবাদ, আর থাকছে দারুণ দারুণ কিছু গান।
0: হ্যাঁ, মানে সংবাদ সফরের মধ্যে তো সংবাদ থাকবে, কারণ নামের মধ্যে সংবাদটা রয়েছে। কিন্তু আমরা যেটা বারবার বলি যে সংবাদ সফরে কিন্তু সংবাদের সঙ্গে সফরটাও রয়েছে, এবং আমরা সফরটার ওপর একটু বেশি গুরুত্ব দিই। মানে সংবাদ যেমন তোমাকে শোনাবো, কারণ সংবাদ আমাদের সারাদিনই দেখতে হয়, শুনতে হয়, সংবাদের জগতেই অনেকে কাজ করি আমরা, কিন্তু মাঝে মধ্যে না সংবাদের সঙ্গে হাত ধরে একটু সফর করে এলে মনে হয় বেশ ভালোই হয় না? মানে ধরো সংবাদের হাত ধরেই কখনো একটু এই দার্জিলিং, পুরুলিয়া, জলপাইগুড়ি থেকে একটু ধরো বিদেশে যদি একটু ধরো ইউরোপ বা আমেরিকা কোথাও একটা ঘুরে আসি।
1: হ্যাঁ, আর
0: খারাপ হয় না কিন্তু,
1: একেবারেই তাই। আর এখন কিন্তু আমরা মানে মোটামুটি ওই 3:30 সময় উঠে খেলা দেখে আবার 6টার সময় যারা ঘুমোতে যাচ্ছি তারা মোটামুটি পুরো বিশ্ব ভ্রমণ করছি বিভিন্ন ফুটবল টিমের মধ্যে।
0: মানে মানে ফুটবল বিশ্বকাপ যেটা চলছে এই মুহূর্তে, ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা অফিসিয়ালি 4টে টাইম জোনের মধ্যে চলছে, এত বড় জায়গা জুড়ে। মানে ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এইবারের বিশ্বকাপ সবচেয়ে বড় জায়গা নিয়ে হচ্ছে। আমেরিকা, মেক্সিকো এবং ক্যানাডা, 3টে দেশের 16টা শহরের 4টে টাইম জোনে চলছে। কিন্তু আমরা যেহেতু আরও একটা টাইম জোনে রয়েছি, ফলে আমাদের কাছে ওটা 5টা টাইম জোন। আমরা সব রকম টাইম জোন অ্যাডজাস্ট করে দেখছি, এবং তার ওপর যদি আজকের মতো একটা দিন হয় যেখানে মোটামুটি দুপুর থেকেই একটা যাকে বলে তাণ্ডব চলে প্রকৃতির, তারপরে এখন একটু শান্ত হয়েছে।

0: কিন্তু আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে বয়ে যেতে পারে পাহাড়ি অঞ্চল, ফলে একটু সাবধানে থেকো। ধস নামা বা এই ধরনের সমস্যা হলে সত্বর জানিও অথরিটিকে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে অবশ্যই চেষ্টা করে একটু শেল্টারে থাকার, কারণ বজ্রপাতে কিন্তু দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে, মানে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়।
1: একেবারেই তাই, এবং এই কালিম্পংয়ের কাছেই রয়েছে দার্জিলিং। দার্জিলিংয়ের খবরে চলে যাব, কিন্তু তার আগে আমরা একটুখানি সুরে সুরে থাকি।
0: হ্যাঁ, মানে খবরটা তো আছে, খবরের জন্য এত রহু ধৈর্যং আর কি। হ্যাঁ, আমরা আগেই সমস্ত খবর দেওয়ার চাইতে আজকের যেহেতু ওয়েদারটা ভীষণ রোম্যান্টিক, এবং আজকের এই ওয়েদারটা যেহেতু এই ফিলটাকে আরও বেশি রোম্যান্টিক করে তুলেছে, তাই সংবাদ এবং সফরের সঙ্গে একটু যদি ভালোবাসার গান না চলে, তাহলে বোধ হয় ঠিক আজকের রাতটা না ওই 4-5টা রাতের মতোই হয়তো রয়ে যাবে। তা কি করে হয় বলো, যেখানে সৌরদীপ শ্রাবস্তী রয়েছে তোমার সঙ্গে, সেখানে একটু ভালোবাসা, একটু বৃষ্টি আর একটু শ্রেয়া ঘোষাল না হলে হয়?

0: এই লাইনটাই জানো তো, এই রকম একটা লাইনের জন্যই কিন্তু গানটা শোনা যায়, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে। আজকের দিনটাই ভাবো যে আজকের দিনে কিন্তু সারাদিনে রোদের প্রায় দেখা মেলেনি বললেই চলে, কিন্তু এই যে ওয়েদারটা, মেঘলা, অন্ধকার, বৃষ্টি, তার সঙ্গে দুর্যোগ, ঝড়, এই রকম একটা ওয়েদারে তোমার বাইরে বেরোলে মনেই হয় কতক্ষণে বাড়ি ঢুকবো, প্যাচ প্যাচে কাদা পেরিয়ে ইত্যাদি। কিন্তু ধরো যদি এইরকম সময়ে তুমি থাকো তোমার সেই মানুষটির সঙ্গে, যার হাত ধরলে মনে হয় যে এই ঝড়ের মধ্যে যেন কোথাও একটা শেল্টার নিয়ে দাঁড়িয়ে থাকলেই অনেকটা সময় কেটে যায়। কিভাবে কাটছে বোঝা যায় না, কিন্তু তখন মনে হয় যেন ওই মেঘের মধ্যেই না কোথাও একটা আলোর বৃত্ত রয়ে গেছে
1: একেবারেই তাই। কিন্তু আমরা তো কাজ করছি, মানে আমরা তো ডিউটি করছি। হ্যাঁ, এবার আমরা দুজনেই জল ভেঙে এসেছি মোটামুটি, এবং যানজট, রাস্তায় যানজট কিরকম পেয়েছো?
0: আনরোমান্টিক পিপল থাকলে এটাই হয় আর কি, মানে একটু ভালো করে ব্যাপারটাকে বেশ মানে মাখনের মতো করার চেষ্টা করছি, কিন্তু সাইড থেকে ঠিক একখানা দিয়ে দিল, যাই হোক বলে ফেলো।
1: কিরকম যানজট পেয়েছো বলো
0: না? যানজট, দেখো যানজট ইজ পার্ট অফ লাইফ। তুমি একটা জিনিস ভেবে দেখো, কলকাতা শহরে তুমি বৃষ্টি হোক কি না হোক, যানজট যদি না হয় তাহলে সেটা বোধহয় কলকাতাই নয় আর কি, কলকাতার আইডেন্টিটি নয়।
1: খুব অল্প রাস্তা আমি দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা মোটামুটি। হ্যাঁ, আমি থমকেছিল আর কি, সমগ্র ট্রাফিকই থমকেছিল।
0: তোমার জন্য
1: না, আমার জন্য না, জলের জন্য, আবহাওয়ার জন্য, তুমি যেটা বলছো। কিন্তু এই যে যানজট কলকাতা শহর শুধু নয়, ওই কালিম্পং এর কথা তুমি বলছিলে, তার পাশেই দার্জিলিং, সেখানেও যানজট। এবং যানজটের কবলে কে পড়লো?
0: কে পড়লো?
1: বাঘ। বাঘের সফর থমকে গেল।
0: মানে আমরা প্রথম খবরটা আজকে বাঘ দিয়ে শুরু করছি, এবং সেটাও ট্র্যাফিক, মানে বাঘ ইন দ্য ট্র্যাফিক।
1: Yes, bag in the traffic.
0: মানে ব্যাগ ইন দ্য ট্র্যাফিক,
1: ব্যাগ ইন দ্য ট্র্যাফিক। হ্যাঁ, সেই দার্জিলিং এর যানজটে পিছিয়ে গেল বেঙ্গল সাফারিতে বাঘের যাত্রা। কেন? কারণ হচ্ছে এই যে প্রচন্ড একটা পর্যটকের ভিড় গরমের ছুটিতে দার্জিলিং এ, আমরা সকলেই জানি মানে মোটামুটি সে পূজোর প্যান্ডেলের মতন ভিড় হতে থাকে দার্জিলিং এ গরমের ছুটিতে, সেই পাহাড়ে সেই পর্যটন মরশুমের তীব্র যানজট প্রভাব ফেললো কিন্তু এই বন্যপ্রাণী সংরক্ষণের এই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল উদ্যোগে। কি করে? জিনগত বৈচিত্র্য কিন্তু ভীষণভাবে দরকার পড়ে, সে যে কোনো জীবজন্তুর ক্ষেত্রেই দরকার পড়ে, এবং সেই নতুন ব্লাড লাইন সেইটা তৈরি করার লক্ষ্যে শিলিগুড়ির বেঙ্গল সাফারি এবং দার্জিলিংয়ের পদ্মজা নাইড়ু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক বা দার্জিলিং জু যেটা, সেটার মধ্যে বাঘিনী বিনিময়ের কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু পাহাড়ের রাস্তায় ভয়াবহ যানজটের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে, এবং এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল গত বৃহস্পতিবার, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা কিন্তু একদম বাতিল করতে হয়। বাতিল নয়, অ্যাকচুয়ালি পোস্টপন, এটা হবে কিছুদিন পরে, কিন্তু আসলে সেই যে গ্রিন করিডোরটা দরকার হয়, সেই গ্রিন করিডোরটা কিন্তু একেবারেই ক্রিয়েট করা যায়নি, এটা একেবারেই সম্ভব হয়নি। বেঙ্গল সাফারির বর্তমানে যারা আছে তারা সবকটি শাবক মূলত শিলা নামক বাঘিনীর বংশধর, এবং একটা আশঙ্কা করা হচ্ছে যে একই বংশের মধ্যে ইনব্রিডিং চলতে থাকলে একটা মারাত্মকভাবে শাবকদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন জিনিস কমে যায় এবং শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি হয়। সেই জন্যেই কিন্তু এই ইনব্রিডিং ডিপ্রেশন রুখতে এই পরিকল্পনা।

0: নেওয়া। কিন্তু এই যে এই সফর মোটামুটি এখন আপাতত বন্ধ হয়ে গেল। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে ওঠার প্রধান পথ যে জোরবাংলো এলাকায়, সেই দীর্ঘ যানজটের কবলে গাড়ি চলাচল কিন্তু থমকে গেছে এবং ওই প্রাণীদের দীর্ঘক্ষণ, বাঘদের দীর্ঘক্ষণ খাঁচাবন্দি করে রাখলে পাহাড়ি রাস্তায় ভীষণভাবে অসুবিধা হয় এবং সেটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই জন্য কিন্তু আপাতত এই ঝুঁকির কথা ভেবেই তাদের নিরাপত্তার খাতিরে এই সফর বাতিল করা হয়েছে। কিন্তু এই প্রক্রিয়া কিন্তু আবার পুনরায় শুরু করার একটা পরিকল্পনা রয়েছে। এই চাপটা, পর্যটকদের চাপ কমলেই এটা আবার শুরু হবে।
1: রাইট রাইট। আর তার সঙ্গে তো দেখো সংবাদ সফর চলছে, সংবাদ থাকছে অলরেডি। দেখো প্রথম সফরেই আমরা দার্জিলিং নিয়ে গেলাম, শ্রাবস্তির জন্য ট্রাফিক দাঁড়াতে গিয়ে বাঘের জন্য ট্রাফিক দাঁড়িয়ে গেল, এরকম হয় আর কি। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আজকের এই সংবাদ সফরের আড্ডায় কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের খবর থাকছে এবং তোমার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা প্রশ্নও থাকছে। প্রশ্নটা কি বলো তো? এই প্রশ্নটা হচ্ছে খুব আমাদের প্রত্যেকের সঙ্গে জড়িয়ে, যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমার সবচেয়ে মেমোরেবল মেমোরি কি? মানে এটা হতে পারে তুমি গিয়ে হয়তো কোনো একটা ওয়ার্ল্ড কাপ দেখে এসছো, সেই মেমোরি তুমি শেয়ার করতেই পারো, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কাছে ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে শুধু টিভিতে বসে ম্যাচ দেখা, এবং সেই টিভিতে বসে ম্যাচ দেখার মধ্যেও কিন্তু প্রচুর মেমোরিজ থাকে। যেমন অনেকে সেই 86 মেক্সিকো সিটি ওয়ার্ল্ড কাপ ফাইনালে মারাদোনার গোল যারা চাক্ষুষ লাইভ দেখেছে তারা তো ভাগ্যবান। তারপরে যারা রোমারিও বেবেতোর ব্রাজিলকে দেখেছে 94 ওয়ার্ল্ড কাপে তারাও ভাগ্যবান। আমাদের জেনারেশনে আমার মনে আছে আমার প্রথম মানে জ্ঞান হওয়ার পরে প্রথম দেখা ওয়ার্ল্ড কাপ অবশ্যই 2002 ওয়ার্ল্ড কাপ, সেই ব্রাজিলের বিশ্বজয়, জাপান কোরিয়া ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের বিশ্বজয়। কিন্তু আমাদের নিজেদের বা আমাদের একদম মানে ঠিকঠাকভাবে ওয়ার্ল্ড কাপ হিসেবে ওয়ার্ল্ড কাপটাকে দেখা এবং এটা এত বড় ইভেন্ট হিসেবে দেখা সেটা হচ্ছে 2006 জার্মানি ওয়ার্ল্ড কাপ, যেটা যেখানে ইটালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই বিখ্যাত কাতানেচিও ডিফেন্স এবং তার সঙ্গে অবভিয়াসলি জিনেদিন জিদান এবং মার্কো মাতেরাজ্জির সেই হেডবাট, এই সমস্ত তো রয়েছে মজার মজার ঘটনা
0: রয়েছে। তোমার কাছে এটা ঘিরে কিন্তু প্রচুর নস্টালজিয়া রয়েছে। আমি শুনেছি মার কাছে যে ওয়ার্ল্ড কাপের সময় মাদের বাড়িতে প্রথম টিভি আসে, হ্যাঁ সেই সাদা কালো টিভি। এরকম বহু ঘটনা বহু স্মৃতি রয়েছে, জুড়ে আছে আমাদের সঙ্গে। 9903659992 আমাদের নাম্বার, তুমি করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ, পড়ে ফেলবো শ্রাবস্তি সৌরদীপ সেই মেসেজ।
1: এক্স্যাক্টলি, মানে লিখে পাঠাও যে তোমার ওয়ার্ল্ড কাপ নিয়ে সবচেয়ে মেমোরেবল এক্সপিরিয়েন্স কি। সেটা ওয়ার্ল্ড কাপ দেখা হতে পারে, কোনো মার্চেন্ডাইজ কেনা হতে পারে, কোনো জার্সি কেনা হতে পারে, প্রিয় তারকাকে চোখের সামনে দেখা হতে পারে, যারা কলকাতায় ম্যারাডোনাকে দেখেছো, মেসিকে দেখেছো, সেই অভিজ্ঞতাও লিখে পাঠাতে পারো। বাট এনিথিং রিলেটেড টু দ্য ওয়ার্ল্ড কাপ প্লিজ লিখে পাঠাও, কারণ তোমার রিপ্লাইয়ের জন্য কিন্তু সৌরদীপ শ্রাবস্তি বসে রয়েছে একেবারে 107 FM রেইনবোর এই সংবাদ সফরের আড্ডায়, যেখানে গান যেমন চলবে, যেখানে গল্প যেমন চলবে, আড্ডা যেমন চলবে, তার সঙ্গে কিন্তু সংবাদ এবং সফর আর তোমার কথা শোনা এইটা কিন্তু নন নেগোশিয়েবল, এটা চলতেই থাকবে। মধ্যরাত অব্দি আছি এই বৃষ্টি ভেজা শহরের এই FM স্টেশনে, সৌরদীপ শ্রাবস্তি শুধুমাত্র তোমার সঙ্গে।

0: ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় যেরকম জল জমে গিয়েছে, তাতে কিন্তু ওই কাগজের নৌকো বানিয়ে ছেড়ে দিলে কিন্তু দিব্যি ভেসে ভেসে বেড়াবে, তাই না বলো?
1: একেবারেই, তাই আমি কিন্তু ভাসাচ্ছি।
0: অলরেডি তুমি ভাসিয়ে দিয়েছো, বাহ, এটা অনেকেই হয়তো করতে শুরু করে দিয়েছে। সংবাদ সফরে 107 FM রেইনবো আড্ডায় রয়েছি সৌরদীপ শ্রাবস্তী তোমার সঙ্গে। শ্রাবস্তী কিন্তু প্রথমেই যেহেতু পাহাড়ে নিয়ে চলে গিয়েছে দার্জিলিংয়ে, তাই দার্জিলিং দিয়েই আরেকটা খবর দিয়ে একেবারে একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। দার্জিলিং জেলায় এই মুহূর্তে বুঝতেই পারছো মানে ওয়েদারের যে অবস্থা, তাতে পাহাড়ে এখন প্রবল বৃষ্টি হচ্ছে এবং প্রবল বৃষ্টিতে পথঘাট বানভাসি এবং প্রবল বেগে বইছে তিস্তা। এই যে তিস্তার প্রবল স্রোতে যেটা হয়েছে একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা, দেখা গেছে যে তিস্তার স্রোতে ভেসে একটি সাদা অজগর এসে হাজির হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের সাইডে। যে অজগরটিকে দেখে মানে মনে হতে পারে যে সে অ্যালবিনো গোত্রের, মানে সে এতটাই সাদা। অ্যালবিনো হয় সেই সেই সমস্ত প্রাণী যাদের শরীরে ওই মেলানিন রঞ্জকটা তৈরি হয় না, কিন্তু এই অজগরটিকে দেখে অন্তত বাকি সর্প বিশেষজ্ঞদের যা মনে হয়েছে যে এটি অ্যালবিনো নয় বলেই মনে হচ্ছে। তার কারণ তার চোখগুলো কালো, লাল নয়, এটাও একটা জেনেটিক কন্ডিশন। কিন্তু হ্যাভিং সেইড দ্যাট, সেই সব ছেড়ে যেটা এখন এটা মেইন খবর, যে কালিম্পংয়ের লিখুভির এলাকায় কিন্তু রাস্তার ধারে অনেকটা রাতের দিকে এই অজগরটিকে ধীর বেগে চলতে দেখা যায় এবং তার ছবি তুলে অলরেডি পোস্ট করেছেন কেউ কেউ যারা দেখতে পেয়েছেন। যদিও অজগরটিকে কিন্তু এখনও ধরা যায়নি, সে ওই অঞ্চলেই রয়েছে, তাকে ধরে হয়তো কোনো নিরাপদ জায়গায় ছাড়া হবে বলে পরিকল্পনা চলছে, কিন্তু এখন অবধি সেটা হয়নি। কিন্তু এইটা একটা বেশ বিরল ঘটনা যে কালিম্পংয়ে উত্তরবঙ্গে এবং

0: উত্তরবঙ্গে অলরেডি তুমি জানো নিশ্চয়ই যে অন্তত দুটো রিজার্ভ ফরেস্ট রয়েছে, একটা তো জলদাপাড়া রিজার্ভ ফরেস্ট রয়েছে, প্লাস উত্তরবঙ্গের এক বিরাট অংশ জুড়ে রয়েছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। তাই আমাদের উত্তরবঙ্গ কিন্তু বনজ সম্পদে একেবারে ভরপুর এবং তার সঙ্গে প্রাণীগত বৈচিত্র্যও কিন্তু একেবারে মানে কিছুতে কম নেই, তাই না?
1: একেবারেই তাই। আর এই সপ্তাহে মনে হচ্ছে প্রাণীর প্রচুর সংবাদ আছে আমাদের কাছে।
0: আমরা কি জুলো বা মানে জু বিষয়ক জিনিসপত্র মানে
1: প্রাণী আমরা কিরকম একটা জানো জুলজিক্যাল নিউজ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরো একটা জুলজিক্যাল ইন্টারেস্টিং নিউজ দেবার আছে, কিন্তু আবারো আমরা একটু সুরে সুরে থাকি,
0: তারপরে সুরে সুরে তো অলওয়েজ থাকবো, দেখো সুরে কথাই তো থাকতেই হবে। হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে আমাদের এই এই সংবাদ সফরের আজকের আড্ডায় কিন্তু একটা এক্সট্রা অ্যাট্রাকশন হচ্ছে, আমরা ফ্রিতে জুলজির কোচিং ক্লাস দিয়ে দিচ্ছি, জোকস অ্যাপার্ট। হ্যাঁ না হতেই পারে, আমরা এমন হয়তো কিছু বললাম যেটা তোমার কাজ লেগে গেল, যদিও আমরা আশা করি না যে আমরা এতটা ভারীকে কিছু বলবো, কিন্তু হ্যাঁ হতেই পারে, কে বলতে পারে। ইয়াস, এইসব নিয়েই তো চলবে আড্ডা। আড্ডা যেমন চলবে তেমন দেখো অলরেডি কিন্তু রাত বেশ গভীর হয়ে আসছে, সারাদিন যা তর্জন গর্জন চলেছে এবার একটু চুপি চুপি নামছে বলেই আমাদের মনে হচ্ছে, মানে সারাদিনে যা হয়ে যাওয়ার হয়ে গিয়েছে, রাত্রে হয়তো আর বেশি তর্জন গর্জন চলবে না, তাই চুপি চুপি রাত নেমে যখন আসছে তখন একটু রূপঙ্কর চুপি চুপি রাতটা বলবে না, সেটা হতে পারে কখনো?
2: চুপি

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: আর আমরা সংবাদ সফরে ছিলাম, আর আমরা কিন্তু যেই খবরে চলে যাব সেই খবরটা এক্ষুনি ছোটদীপ বলবে যে আবার প্রাণী জগতের খবর, কিন্তু এই খবরটা
2: না, আমরা তো বলেই দিয়েছি আমরা আজকে জুলজির কোচিং ক্লাস করাচ্ছি,
1: এটা অ্যাডেড অন অ্যাডভান্টেজ। না না, ঠিক আছে ঠিক আছে, এই খবরটা এত ইন্টারেস্টিং আমার, মানে না বলে আমি থাকতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে এটা
2: মানে না বললে পেটটা একটু গুলগুল করবে
1: একদম। মানে ভারত মহাসাগরের অতলে আবিষ্কার হয়েছে 53 লক্ষ বছরের পুরনো তিমি মাছের সমাধি ক্ষেত্র।
2: বাবা, আচ্ছা ডাইরেক্ট পাহাড় থেকে তুমি একদম জাম্প মারলে ভারত মহাসাগরের অতলে?
1: না, আবার পাহাড়ে যাব, কিন্তু সেখানে আবার অন্য রকমের একটা,
2: তুমি একটু গ্লুকন্ডি খেয়ে নাও নাকি, মানে এই পাহাড়ে উঠছো আবার সমুদ্রে, আবার পাহাড়ে,
1: মাঝখানে আমি নিশ্চয়ই গ্লুকোজ খেয়ে নেব। কিন্তু আমরা তো এটাই মজা সংবাদ সফরের, আমরা সমস্ত জায়গায় সফর করে বেড়াই, আর এখন যেখানে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশন, তার তলদেশে বিশাল এক খোঁজ করলেন বিজ্ঞানীরা এবং বিশ্বের বৃহত্তম তিমির সমাধি ক্ষেত্র বা ভেল গ্রেভিয়ার্ড আবিষ্কৃত হয়েছে এখানে। এবং এই আবিষ্কার থেকে জানা গেছে যে লক্ষ লক্ষ বছরের পুরনো তিমির কঙ্কালে ভরা এই এলাকায় কিন্তু এখন ওই সামুদ্রিক প্রাণী এবং নতুন প্রজাতিদের আশ্রয়স্থল। এবং এই যে এই বিষয়টা, সেটা কিন্তু একটা বিখ্যাত বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। এবং ভারত মহাসাগরের গভীরে আবিষ্কৃত তিমির এই সমাধি ক্ষেত্রটি পৃথিবীর গভীরতম এবং এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রাচীন। এর মধ্যে কিছু জীবাশ্মের বয়স 53 লক্ষ বছর।
2: বাপরে,
1: হ্যাঁ। আর এই তিমির এই ভীষণ পুরনো কঙ্কালগুলো পরিচিত অস্ট্রেলিয়ার পশ্চিমে ভারত মহাসাগরের 1200 বা 1200 কিলোমিটার দীর্ঘ একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। সমুদ্রের তলদেশের এই অঞ্চলটির নাম হচ্ছে ডায়ামান্টি জোন, এই নামেই পরিচিত। এবং রোবোটিক হাত, সেটার সাহায্য কিন্তু নিয়েছে বিজ্ঞানীরা সমুদ্রের নিচ থেকে এটা সংগ্রহ করার জন্য। এবং 500টিরও বেশি তিমির হাড়ের নমুনা সংগ্রহ করা গেছে।
2: অ্যাকচুয়ালি কি জানো তো, মানে সমুদ্রের তলাটা আমাদের অত নজরের বাইরে থাকে, কারণ অবভিয়াসলি সমুদ্রের তলা দেখার সৌভাগ্য তো সবার হয় না। আমার যেমন হয়েছে, আমি স্কুবা ডাইভিং করেছি আন্দামানে গিয়ে, কিন্তু জেনারেলি যেটা হয় যে সমুদ্রের তলা সম্পর্কে আমাদের খুব একটা আইডিয়া থাকে না, কিন্তু এই একটা ঘটনা যে সমুদ্রের ওপরে মানে স্থলভাগে যতটা বৈচিত্র্য আছে, ইন রিয়ালিটি সমুদ্রের তলার বৈচিত্র্য কিন্তু তার থেকেও অনেক গুণে বেশি। মানে কেউ যদি ডিপ সি এক্সপ্লোরেশন চালায়, সে যে কত রকমের বিচিত্র জিনিস দেখতে পাবে। ধরো যেখানে
1: ছোটবেলায় টিভিতে কার্টুন দেখতাম, মনে আছে মারমেড দেখাতো সমুদ্রের তলায় বিভিন্ন কোরাল, মারমেডদের,
2: মারমেড তো একটা, হ্যাঁ মানে মারমেড ধরো ওটা তো কাল্পনিক,
1: না আসলেই আছে কিছু, ধরো কিছু কোরাল, কিছু সামুদ্রিক, যেগুলো ওই কোরালগুলো পরে যেগুলো সেই কিছু মিউজিক বাজাতো, সেগুলো আবার পরবর্তীকালে আমরা দেখলাম যে হ্যাঁ এটাও একটা টাইপের প্রাণী হয়।
2: না অ্যাকচুয়ালি তুমি যদি সেই অর্থে কোরালের সৌন্দর্য দেখতে চাও, প্রবাল প্রাচীরের সৌন্দর্য দেখতে চাও, আমাদের দেশেই রয়েছে, আন্দামানে রয়েছে বা এই আরব সাগরের দিকে রয়েছে। কিন্তু আমার শোনা আর কি, আমি যাইনি কখনো, যে সত্যি প্রবালের সৌন্দর্য দেখতে গেলে তোমাকে যেতেই হবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, যেটা ক্রমশই ধ্বংস হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, মানে যেখানে সমুদ্রের তলায় যে অংশের পরে আর সূর্যের আলোটা ঢোকে না, সেই অংশে যে কত রকমের বিচিত্র প্রাণী জগৎ রয়েছে এবং উদ্ভিদ জগৎ রয়েছে, তার সত্যিই কোনো ইয়ত্তা নেই। ইনফ্যাক্ট আজকে হয়তো লোকে অনেকেই জানে ভূগোলের ক্লাসে পড়ে যে আমাদের পৃথিবীর সবচেয়ে লম্বা পাহাড়টাও কিন্তু রয়েছে সমুদ্রের তলায়। আসলে

0: সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলায় যেটা রয়েছে, যে ট্রান্স আটলান্টিক রিজ, যেটা পৃথিবীর দীর্ঘতম পাহাড় বলে পরিচিত, কিন্তু আমরা দেখতে পাই না সেটা সমুদ্রের তলায় রয়েছে বলে। সমুদ্রের উপরে রয়েছে যেটা সবচেয়ে দীর্ঘতম, সেটা হচ্ছে অ্যান্ডিজ অফকোর্স, আর উচ্চতম আমাদের ভেরি ওন হিমালয়। কিন্তু আসলে সমুদ্রের তলায় যে কত রকমের বৈচিত্র্য রয়েছে, ডলফিন তিমি থেকে শুরু করে বিচিত্র ধরনের সমস্ত প্রাণী, এবং আরেকটা যেটা মানে ঐতিহাসিকদের কাছে এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সমুদ্রের তলায় এমন একটি জিনিস পাওয়া যায় যেটাকে বলা যেতে পারে জীবন্ত মিউজিয়াম, সেটা হচ্ছে শিপরেক, জাহাজের ধ্বংসাবশেষ। মানে রোমান আমলে ডুবে যাওয়া জাহাজের কিন্তু ধ্বংসাবশেষ সমুদ্রের তলায় একেবারে অবিকৃত অবস্থায় রয়েছে, এমনও কিন্তু দেখা গেছে। তুমি জাস্ট ভাবো,
1: আমি কি আবার টিনটিনের গল্পে চলে
0: গেলাম? হ্যাঁ, মানে তুমি ধরো, তুমি ভাবো, তুমি রোম কার্থেজে সেই লড়াইয়ের গল্প শুনলে, পিউনিক ওয়ার্স এর গল্প শুনলে, তারপর দেখা গেল তুমি সত্যি
1: মানে আস্তে আস্তে ওই গুপ্তধন পাওয়ার দিকে আমরা এগোচ্ছি।
0: এক্স্যাক্টলি, তারপর তুমি দেখলে ভূমধ্যসাগরের তলায় হয়তো তুমি তোমার নিজের চোখেই পড়ে গেল ওরকম একটা পিউনিক ওয়ারের জাহাজ, যে জাহাজটা ওই 3000 বছর পরেও কিন্তু একই রকম রয়েছে, ভাবা যায় এটা?
1: আরো একবার বলে দিই, আমরা কিন্তু আমাদের বিষয় বলেছি যে আজকে আপনারা আপনাদের কথা বলবেন যে
0: বিশ্বকাপ দেখার অভিজ্ঞতায়, রাইট? যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তুমি লিখে পাঠাও যে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখা নিয়ে বা ফিফা ওয়ার্ল্ড কাপের সঙ্গে যুক্ত কোনো রকমের ভালো মেমোরি, কোনো রকমের মেমোরেবল কোনো ঘটনা যেটা তোমার এখনও মনে হয় যে উফ, একটা দারুণ কিছু দেখে ফেলেছি, এরকম কিছু ঘটনা থাকলে লিখে পাঠিয়ে দাও। 9903655992 এই নাম্বারে লিখে পাঠিয়ে দাও। সৌরদীপ আর শ্রাবস্তী কি, আর ততক্ষণ বৃষ্টির দিনে এই গানটা না শুনলে তো একটু অপরাধ হয়, তাই না?

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: ভেঙে দেখো আমায়, জুড়ে দেখো আমায়, তুমি আমারই আমারই রয়েছো। হ্যাঁ, মানে দেখো, এটাই তো আমাদের সংবাদ সফরের আড্ডারও কিন্তু এই মোটো, যে দিন যেমনই হোক, দুর্যোগ হোক, যেমনই বৃষ্টি বাদলায় হোক, একেবারে যেমনই হোক,
2: আমের মৌসুমে পাঁচটা করে আম দিনে খেতেই হবে, তাই তো?
1: একটা বেশ মানে ভালোভাবে বলবো বলে শুরু করেছিলাম, এটা হয় মানে কি জানো তো, মানে এই পর্তুগালের খেলায়
2: যখন তোমার একটা প্রোগ্রাম পড়বে তখন সব
1: পর্তুগালের খেলা এটা হয়েছিল, লাস্ট মোমেন্টে ঠিক গোলের সামনে গিয়ে বলটা 1-1 পেয়েও বাইরে মেরে দেওয়ার মতো,
2: একেবারেই তাই। আর মানে তোমার যখন একজন ফুডির সাথে প্রোগ্রাম পড়বে সব কিছুকে কিন্তু সংবাদটাও নিয়ে গিয়ে,
1: তোমার কি খেতে ভালো লাগে একটু বলো তাহলে, কয়েকটা ফুডের
2: মানে সব খেতে ভালো লাগে, কিন্তু আমের সিজনে এখন মানে এই
1: হিমসাগর
2: সব আম, হ্যাঁ একেবারেই তাই, হিমসাগর, ল্যাংড়া, সমস্ত ভ্যারাইটির আম এখন দাসেরই উঠছে, এই সমস্ত ভ্যারাইটির আম, এবং সেটা মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে, ডেজার্টে, সবেতেই আম, আমময় জীবন।
1: ডেজার্ট আম, ওকে, ডেজার্ট বা,
2: এবং এবং এই আম নিয়ে কিন্তু একটা ম্যাজিক দেখিয়ে ফেলেছেন,
1: বলে ভালো, বলে ভালো।
2: এক একটা আমের ওজন, এই যে তুমি সবেতেই তোমার মাথায় এখন ফিফা বিশ্বকাপ ঘুরছে, ফিফা বিশ্বকাপের ফুটবলের থেকেও ভারী ওজন, 700-800 গ্রাম করে এক একটা আমের ওজন, সেই আম বানিয়ে ফেলেছেন একজন একেবারে মানে ম্যাজিশিয়ান বলা যায়। বিহারের মুজাফ্ফরপুরের এক সাধারণ কৃষকের বাগানে তিনি কিন্তু এরকমই আম তৈরি করেছেন, এবং আম দুটোর নাম হলো নাগেন্দ্রভোগ এবং রামজাসি। হ্যাঁ, এই যে এই রামজাসি আমটিকে ইতিমধ্যেই ফার্মার্স ভ্যারাইটি হিসেবে নিবন্ধনের জন্য পাঠানো হয়েছে, এবং নগেন্দ্রভোগ আমটিও বিজ্ঞানীদের পর্যবেক্ষণে আছে। এবং এই আমটার একটা খাসিয়ত হলো যে এই আমটা শুধু প্রকাণ্ড সাইজেই নয়, গাছ থেকে পড়ার পর টানা 12 দিন পর পর্যন্ত কিন্তু একেবারে টাটকা থাকে, সেই জন্য
1: মানে গাছ থেকে নিচে পড়ে 12 দিন টাটকা থাকবে,
2: টাটকা থাকবে।
1: এমনি
2: আম যেরকম ধরো তোমার
1: রেজিলিয়েন্সটাই আলাদা আর কি, আম তো নয় মানে,
2: তুমি দেখবে মানে এইরকম ভ্যারাইটির যে সমস্ত ফসল তাদের কিন্তু এক্সপোর্টে ভীষণ সুবিধা হয়।
1: আমরা আম থেকে ম্যাঙ্গোর কথা বলবো, আচ্ছা
2: একেবারেই তাই। এবং
1: এই আলু ভাজাকে ফ্রেঞ্চ ফ্রাই বলার মতো আর কি।
2: হ্যাঁ, আর এই মুজাফ্ফরপুরের রহুয়া গ্রামের বাসিন্দা রামকিশোর সিং এখন সেই জন্য কিন্তু এলাকায় ম্যাঙ্গো ম্যান নামে পরিচিত, তার এই পরিশ্রমের ফসলই কিন্তু এই নাগেন্দ্রভোগ এবং রামজাসি। এবং তিনি একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে এই আমের ফর্মুলা কিন্তু গোপন রেখেছেন।
1: আচ্ছা, ওকে, ট্রেড সিক্রেট
2: হতে পারে আর কি। হ্যাঁ, সেটা তো খুব স্বাভাবিক, উনি চান যে এই আমের ফলন বাড়ুক, সেই জন্য উনি বলছেন যে এটা আমার বহু বছরের হাড়ভাঙা খাটুনি এবং পরীক্ষা নিরীক্ষার ফল, এখনই কাউকে এই গোপন পদ্ধতিটা বলতে চাই না, কিন্তু উনি 300 টাকা পিস হিসেবে আগ্রহী চাষীদের কাছে চারা গাছ বিক্রি করেছেন, এবং সেই চারা গাছ 100টিরও বেশি বিক্রিও হয়ে গেছে ইতিমধ্যেই, মানে আমরা কিন্তু ভবিষ্যতে এই আম খুব শীঘ্রই পেতে
1: পরীক্ষাটা শেষ হয়েছে, মানে একদম কলেজ থেকে বেরোবো ওই ওই সময়টা আর কি, তো ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে কয়েকজন মিলে একটু নর্থ বেঙ্গল ঘুরে আসি, তো বন্ধু বান্ধব মিলে, তখন কলেজের পরীক্ষা শেষ, প্রচণ্ড তখন এক্সহস্টেড, ফাইনাল পরীক্ষা, প্রচুর চাপ নিয়ে ফেলেছি, তো সেই উঠলো বাই তো কটক যাই হয় না, সেরকম উঠলো বাই তো কটক যাই প্ল্যান করে আমরা টিকিট কাটলাম, তখন অবভিয়াসলি সব ট্রেনেই আর কি ফুল হয়ে গেছে, তাই একটা সেই স্পেশাল ট্রেন ছিল, সামার স্পেশাল, কিন্তু সময়টা একেবারে ভরা বর্ষা, একেবারে ভরা বর্ষা, মানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, ঠিক এরকমই একটা দিন, একটা সামার স্পেশাল ট্রেনে, সেদিনই সম্ভবত লাস্ট দিন ছিল, আমরা উঠলাম সেই ট্রেনটা, এবং ট্রেনটা যথারীতি প্রচুর লেট করলো, মানে পরের দিন দুপুর 12টায় আমাদের NJP নামার কথা, কিন্তু পরের দিন সকাল 7টায় যখন সকাল হলো আর কি, তখনও আমরা মালদা ক্রস করতে পারিনি, তো চার বাইরে প্রচণ্ড বৃষ্টি, সে চারপাশে একবার ধোঁয়া হয়ে গেছে এমন বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না লাইনের পাশে কী আছে তা দেখা যাচ্ছে না, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, এবং সেই সময় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর কি, মানে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছে একদম মাঠের মাঝখানে, না, এবং তারপরে আমরা তো সকালে খুব খিদে পেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছি, এবং কোনো খাবার দাবার নেই ট্রেনে, বুঝতেই পারছো, ওই বৃষ্টির মধ্যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, দিয়ে খানিক পরে ট্রেনটা একটু সিগন্যাল পেলো, ওই মাঠ থেকে ছাড়িয়ে এসে একটা ছোট্ট স্টেশনে, যেখানে কোনো স্টপেজ ছিল না, ওই আবার সিগন্যালকে দাঁড়িয়ে গেল, আর সেই স্টেশনে একজন আমওয়ালা

0: ঝুড়ি নিয়ে সে উঠেছে ট্রেনে, যে আম নেবেন আম নেবেন, 20 টাকায় 4 পিস আম, ঠিক আছে। এবং সে আমগুলো হচ্ছে একেবারে অরিজিনাল হিমসাগর। আমাদের তখন প্রচন্ড খিদে পেয়েছে, সেই চারপাশ পুরো অন্ধকার দেখছি, এমন একটা খিদে, পেটে ছুঁচো, ইঁদুর সবাই ডন মারছে। আমরা সেই আম কিনলাম, এবং সেই আম কিনে মানে ছাড়িয়ে ফাড়িয়ে খাওয়ার কোনো গল্প নেই, ট্রেনের ওই গেটে বসে আর কি, মানে ট্রেনের গেটে পাদানিতে বসে আমরা হাতে করে আমের খোসা ছাড়িয়ে কামড় দিয়ে সেই আম গোগড়া সে খেলাম, এবং সেটাই আমাদের ব্রেকফাস্ট, এবং সেটাই একটা মেমোরেবল ব্রেকফাস্ট।
1: হ্যাঁ, এই এই ছোট ছোট ঘটনাগুলো ভীষণ স্মরণীয় হয়ে থাকে। এবং যেই কথা বলছিলাম, এই যে রামকৃষ্ণের, কিন্তু
0: তুমি রামকৃষ্ণকে থেকে ছেড়ে বেরোতে পারছো না বলো? তুমি
1: একদম এই কথাটা আমার খুব বলতে ইচ্ছে করছে যে ওনার যে তৈরি নাম দুটো আমির, নাগেন্দ্র ভোগ, বাবা স্মৃতিতে, হ্যাঁ বাবা স্মৃতিতে এই নাম দিয়েছেন, এবং আশি ছোঁয়া বৃদ্ধা মায়ের নামে নাম রেখেছেন রামজাজি। এবং তিনি বলছেন যে টাকা তো পরে আসবে, বড় প্রাপ্তি হলো এই গাছের মাধ্যমে আমার বাবা মায়ের নাম চিরকাল বেঁচে থাকবে।
0: আচ্ছা, হ্যাঁ এটা তো দারুণ, মানে অবভিয়াসলি মানুষ এইটুকুই ট্রিবিউট দিতে পারেই তার বাবা মাকে, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু হ্যাঁ, মানে 107 FM রেইনবোর কিন্তু ঘড়ি বলছে আমরা এই ঘন্টা প্রায় শেষ করে এনেছি। তুমি কিন্তু 9903653992 এই নাম্বার খোলা রয়েছে, সেখানে মেসেজ পাঠাতে থাকো, মানে হোয়াটসঅ্যাপ করতে থাকো, টেক্সটও করতে পারো, বাট হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়, যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমার মজার এক্সপিরিয়েন্স, তোমার পছন্দের এক্সপিরিয়েন্স, তুমি যেটা
1: কোনো অনুভূতি যদি জড়িয়ে থাকে,
0: যে কোনো অনুভূতি আর কি,
1: কোনো নস্টালজিয়া যদি থাকে,
0: নস্টালজিয়াই তো বটে, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই তো নস্টালজিয়া
1: একেবারেই, তাই সেটাই লিখে পাঠাতে বলছি আমরা 9903659992 এই নাম্বারে।
0: 9992, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এতগুলো নাইন রয়েছে। ইয়েস, নাম্বার একবার বলে দি, 9903659992 এই নাম্বারে লিখে পাঠিয়ে দাও। রাত যখন প্রায় 11টা বেজেই গিয়েছে, মানে এরপর ডিনার করে আর কি একটু শোয়ার আগে ওই 107 FM রেইনবোর চ্যানেলটাকে কানেক্টু রেখে আমাদের এই সংবাদ শহরের আড্ডায় থাকা, তাই সেই সময় ওই রাত নামার একটা ওই ভাইভ, সেই ভাইভটা না থাকলে সত্যি কেমন যেন ওই কোথাও একটা খামতি রয়ে যায়, তাই না? কিন্তু সৌরদীপ শ্রাবস্তী যখন আছে তখন খামতি তো থাকতে পারেই না, কখনো না।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: ঘড়ির কাঁটা বলছে আমরা পরের ঘন্টায় চলে এসেছি, 11:06 আর সৌরদীপ শ্রাবস্তী রয়েছে সংবাদ শহরের আড্ডায়। আমরা এতক্ষণ তো মোটামুটি বেশ পাহাড়ে পাহাড়ে ঘুরলাম, আজকে কলকাতার ওয়েদারটাও বেশ পাহাড়ি পাহাড়ি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা যদি একটু ওই যেখানে ট্র্যাডিশনালি ঠান্ডা পড়ে বা যেখানে একটু ঠান্ডার খোঁজেই আমরা প্রচুর পয়সা করি খরচা করে বেড়াতে যাই, এই যেমন ধরো ইউরোপে আর কি, ইউরোপের অবস্থা কিন্তু এই মুহূর্তে ত্রাহি ত্রাহি রব ছাড়ার মতো। কেন? তার কারণ ইউরোপে এই মুহূর্তে মানে যাকে বলে হিট ওয়েভের যে রেড অ্যালার্ট আর কি, তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি হয়েছে, সেখানে ভয়ঙ্কর গরম। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, ইউকে এবং ভূমধ্যসাগরের ওপারে ইউরোপের যতগুলো দেশ রয়েছে, ইটালি বা অস্ট্রিয়া, এই প্রত্যেকটি দেশেই কিন্তু প্রবল গরমের সতর্কতা জারি করা হয়েছে। এবং ফ্রান্সে যেটা চলছে সেটা ভয়ঙ্কর, যে ফ্রান্সে লোকে গরম থেকে বাঁচতে বিভিন্ন পাবলিক পুলে নেমে স্নান করছে, এবং সেই পুলে স্নান করতে নেমে ইতিমধ্যে 40 জন মারা গেছে। জাস্ট ভাবো তুমি এবার, মানে এই এত বড় একটা ঘটনা ঘটেছে, তার একটাই কারণ লোকে গরম সহ্য করতে পারছে না, গরম সহ্য করতে না পেরে জলে নেমে পড়ছে এবং কোনো মতে তারা একটু মানে ঠান্ডা থাকার চেষ্টা করছে, কিন্তু সেখানেও ঘটে গিয়েছে দুর্ঘটনা। ইউকেতে তো অবস্থা খুবই খারাপ, বলা হয়েছে বাড়ি থেকে না বেরোতে কয়েকটা দিন এই গরমের মধ্যে। ফলে আমাদের কিন্তু এই পরিবেশ নিয়ে একটু সচেতন হতেই হবে, যেমন আমরা বারবার বলি যে যেমন আমরা গানে গল্পে আড্ডায় বিভিন্ন অনুষ্ঠানে থাকি তোমার সঙ্গে, তেমনই কিন্তু বারবার রিপিটেডলি আমরা বলে যাই যে এই পরিবেশটাকে একটু ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমার আমার সবার, না হলে কি হয় সেটা তো দেখতেই পাচ্ছ। আজকে কলকাতায় যে পরিমাণ বাজ পড়েছে শ্রাবস্তী, আমার মনে হয় এর পিছনেও দূষণের একটা ভূমিকা রয়েছে।
1: মানে আমরা আগে বা ছোটবেলায় এতটা বাজ পড়া দেখতাম না,
0: মানে 3 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দে বাজ পড়েছে, যেটা এই বিভৎস দূষণ এবং বাতাসের ডাস্ট পার্টিকেলের আধিক্য থাকার জন্য সম্ভবত হতে পারে। আমি এর পুরোপুরি যে ফিজিক্স যেটা রয়েছে সেটা আমি তার মধ্যে ঢুকতে চাইছি না, কিন্তু ডেফিনেটলি এই ধরনের বাজ

0: পড়ার ঘটনা কিন্তু অন্তত আজ থেকে 15 বছর আগে কিন্তু ছিল বলে আমার অন্তত মনে হচ্ছে না।
1: বেশ, আমি একটা মেসেজ পড়ে ফেলি। হোয়াটসঅ্যাপ মেসেজ, আমরা যেরকমটা বলেছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপের সঙ্গে জড়িয়ে থাকা তোমার অনুভূতির কথা লিখে জানাতে। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখছেন, সংবাদ সফর অনুষ্ঠানে আজকের বিষয় বলি, ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে আমরা সবাই জানি,

0: টিম আমার কাছে ভালোবাসার ভালো লাগায় এগিয়ে থাকবে। মজার কোনো ঘটনা না বলতে পারলেও এটুকু বলতে পারি, বিশ্বকাপ ফুটবল অংশগ্রহণকারী সব দেশগুলির মিলন ক্ষেত্র, এটিও এই বিশ্বকাপ আমাদের অনেক ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। অনেক খেলাও আমার ভালো লাগার প্রিয় খেলোয়াড়দের স্মরণীয় করে রেখে যায়। বিশ্বকাপ ফুটবল মানেই ঝাঁ চকচকের মোড়কে টান টান উত্তেজনার লড়াই এক টিমের সঙ্গে আর এক টিমের, ও খেলার মাঠে খেলোয়াড়দের নিজের সেরা পারফরমেন্স উজাড় করে দেওয়া। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখেছে।
1: আমরা ওয়ার্ল্ড কাপের খবর যেমন বলবো, এই গানটার পরে কিন্তু আমরা নিজেরাও আমাদের ওয়ার্ল্ড কাপ রিলেটেড কিছু মজার ঘটনা বা কিছু মনে রাখার মতো এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। কিন্তু আপাতত যে গানটা থাকছে তোমার জন্য, এই গানটা না হলে বোধহয় কোনো বৃষ্টির দিনেরই সম্ভবত ঠিক সার্থকতা দেখা যায় না। এই গানটার সঙ্গে এমনই একটা বৃষ্টির ওই যাকে বলে অনুভূতি লুকিয়ে রয়েছে, এমনই একটা বৃষ্টির নস্টালজিয়া লুকিয়ে রয়েছে, এবং তার সঙ্গে তো অবভিয়াসলি রয়েছে আমাদের সেই হার্টথ্রব ঐশ্বরিয়া রায়। এই গান, ঐশ্বরিয়ার সেই নাচ এবং তার সঙ্গে বৃষ্টি, এই তিনটে হচ্ছে যাকে বলে একদম পারফেক্ট কম্বো। 107 FM রেইনবোতে সৌরদীপ শ্রাবস্তী গান, গল্প এবং নস্টালজিয়া নিয়ে থাকছে তোমার সঙ্গে মধ্যরাত অবধি।

0: রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
2: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই।

0: কিছু কিছু গান থাকে না যেগুলো চালানোর পরে আমাদেরই মনে হয় আহা একটু খানিক্ষণ বসে শুনি। মানে ওস্তাদ রশিদ খান যখনই তার এই রকম একটা গলায় তার এইরকম একটা কম্পোজিশন তিনি শুরু করেন, তখন আমাদের আর কিছু বলার থাকে না, তখন মনে হয় যেন বৃষ্টি না নামলেও চারপাশে বর্ষা এসে গেছে,
1: একেবারে তাই
0: না? আচ্ছা, কিন্তু আমাদের যে টপিকে আজকে কথা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ দেখার

0: এক্সপিরিয়েন্স। এবার আমি বলেছিলাম কি যে আমরা নিজেরা একটু নিজেদের গল্প বলবো। দেখো আমাদের তো কেউ জিজ্ঞেস করে না, আমরা নিজেরা নিজেদের কথা বলি, কেউ শুনুক কি না শুনুক আমাদের যায় আসে না, আমরা বলে ফেলি। তো যাই হোক আমরা বলে ফেলি, তো প্রথমে একটু শ্রাবস থেকেই দিয়ে শুরু করা যাক। বলো তোমার তাহলে এই ফিফা এক্সপিরিয়েন্স,
1: মানে আমার মনে হয় যে আমরা
0: এমনভাবে শুরু করলে যেমন হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে রচনা লিখতে দিয়েছি, মানে দেখো সৌরদীপ,
1: আমার একটা জিনিস খুব মনে হচ্ছে, এই কথাগুলো বলতে বলতেই মনে পড়ছে, মনে হচ্ছে আর কি,
0: মানে তুমি এমন করে বলছো তুমি সেই প্রাচীন যুগের কোনো একটা এক্সপিরিয়েন্স বলছো।
1: আমি আগে ভেবে দেখিনি, কিন্তু আজকে শোতে বসে আমার এটা মাথায় এলো যে যারা খুব টেকনিক্যাল ভাবে খেলাটা বোঝে না, তাদের জন্য কিন্তু আমাদের এই রোজকার রুটিন মাফিক জীবনে ফুটবল ওয়ার্ল্ড কাপ বলো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলো, একটা উৎসবের মতন। বাড়ির সকলে দেখছে, মানে পপকর্ন চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে, সকলে দেখছে, সকলের জার্সি, বাড়িতে হয়তো ফ্ল্যাগ লাগিয়ে ফেলেছে কেউ কেউ, মানে এই পুরো বিষয়টা কিন্তু একটা রোজকার, একটা কবে আচ্ছা আজকে কার খেলা, ব্রাজিলের খেলা আছে, মানে সেটা একটা উৎসবের ব্যাপার। তো আমার এক্সপিরিয়েন্স বলতে গত ওয়ার্ল্ড কাপ 2022 ওয়ার্ল্ড কাপের কথাই মনে পড়ছে। ফাইনালটা কিরকম টান টান উত্তেজনার ছিল সেটা নিশ্চয়ই মনে আছে,
0: নিশ্চয়ই।
1: এবং যখন ড্র হলো তখন মানে আর দেখার মতন, মানে মনে হচ্ছে যে প্রচন্ড টেনশন একটা, এবং আর্জেন্টিনা সাপোর্টারদের কাছে তো 3 থেকে 3
0: শোধ হয়ে গেছে একদম তখন,
1: আর হ্যাঁ 3 দিন। এবার তারপরে হচ্ছে মানে পেনাল্টি শুটআউটে যে কি হবে কেউ জানে না, এবং খেলা চলাকালীন কি হয়েছে,
0: নিচে
1: বড় টিভিটায় বাফারিং হচ্ছে।
0: এই রে, আমাদের জীবনের সমস্ত স্ট্রেস নষ্ট আর কি।
1: এবং আমরা সকলে মিলে খেলা দেখি পরিবারে, এটা একটা ব্যাপার। এবং তারপর ওপরে পিসি থাকে, তো তার টিভি, ছোট টিভি, সেখানে সকলে মিলে চলে যাওয়া
0: হয়েছে।
1: অনেকগুলো টিভি, কিন্তু বড় টিভি, কোনো বড় টিভি হাত তুলে দিয়েছে,
0: মানে তাহলে তোমার বাড়িতে একটা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে নাও তাহলে,
1: তাহলে তো আরোই চলবে না, বড় বড় টিভি গুলোতে হাত তুলে দিয়েছে, শুধু বাফারিং হচ্ছে। আর আমরা ওই টেনশন না নিতে পারে পিসি টিভিটায় দেখতে চলে গেছি। তারপরে ওই পেনাল্টি শুটআউটটা তো দেখা যায় না, মানে এত অস্বাভাবিক টেনশন। এই আমার মানে ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু ওই গত বছরের ফাইনালটার কথা ভীষণ মনে পড়ে।
0: মানে তুমি তখন, তুমি তাহলে বলছো যে তুমি এমবাপের থেকেও খানিকটা বেশি টেনশনে ছিলে আর কি। আচ্ছা ওয়াও, কিন্তু তুমি কি মেসির সাপোর্টার, তুমি কি আর্জেন্টিনার সাপোর্টার? আচ্ছা, এইবার এইবার বোঝা গেছে আর্জেন্টিনার সাপোর্টার, সেই জন্য এত বেশি।
1: এবং গতবার আমরা ভাবছিলাম হয়তো মেসি শেষ বিশ্বকাপ খেলছে, এবং প্রচন্ড ভাবে চাইছিলাম মেসির কাছে বিশ্বকাপটা যাক।
0: এইটা কিন্তু ঘটনা, গতবারে আমরা তিনজনের কথা ভেবেছি যে তিনজনই হয়তো শেষ বিশ্বকাপ খেলছে, মেসি, রোনাল্ডো এবং লুকা। আমরা খুব খুশি যে তিনজনেই কিন্তু কামব্যাক করেছেন, তিনজনেই এবারে খেলছেন। এইরকম একটা গল্প থাকবে। আমি আমার ঘটনা বলবো, আমার একটা এক্সপিরিয়েন্স বলবো, মেমোরেবল, সেটা সত্যি মেমোরেবল একটা ঘটনা। কিন্তু হ্যাঁ, মানে বেশি বকবক করা ঠিক নয়, মাঝে একটু গান দিয়ে দেওয়া ভালো নাকি, মানে কথা কম গান বেশি হইতেই চলা ভালো। একটা ছোট্ট ব্রেক, তারপর একটা গান, তারপরে আবার আসছি, কোনো চাপ নেই, আমরা কিন্তু রয়েছি রাত 12টা অবধি।
2: এ লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

মাত্র দুটো শব্দ, আর দেখো এই দুটো শব্দকেই না কত রকমভাবে ম্যাজিকের মতো করে বলা যায়। জাস্ট দুটো শব্দ, মেরে রাহো, এবং আজকের এই ওয়েদারে এর থেকে বড় রিকোয়েস্ট বোধ হয় আর কিচ্ছু হতে পারে না, তাই না? না, আমরা কথা বলছিলাম ফিফা ওয়ার্ল্ড কাপের মেমোরেবল এক্সপিরিয়েন্স নিয়ে। এইবার আর যে সৌরদীপের পালা বলার এবং আমার দেখা যে ঘটনাটা সারা জীবন মনে থাকে, মনে থেকে যাবে, সেটা আমার ধারণা আমাদের জেনারেশনের সকলের জন্য বা অনেকের জন্য সেটা খাটে। সেটা হচ্ছে 2014 ওয়ার্ল্ড কাপের সেই অভিশপ্ত 7-1। এবং আমি এটা বলছি বিইং আ জার্মানি ফ্যান, আমি সেই ম্যাচটি দেখা শুরু করেছিলাম অ্যাজ আ জার্মানি ফ্যান। আমার এখনও মনে আছে মধ্যরাতে রাত 12:30 সময় খেলাটা শুরু হয়েছিল, বেলো হরাইয়ন্তেতে ব্রাজিল এবং জার্মানি মুখোমুখি, টান টান খেলা এবং সারা পৃথিবী দেখেছিল সেই খেলা। আমি বিইং আ জার্মানি ফ্যান অবশ্যই চেয়েছিলাম জার্মানি জিতুক, জার্মানি জিতবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপর যখন খেলা শুরু হলো এবং সেই বিপর্যয় শুরু হলো, একের পর এক গোল হতে শুরু করলো, প্রথম একটা গোল দুটো গোল ভেবেছি ওকে ওকে ঠিক আছে খেলার অংশ, ব্রাজিল ফিরে আসবে, একটু টান টান খেলা হবে, কিন্তু যখন 3-4 গোল হয়ে গেল তখন আমি লিটারেলি বুঝতে পারলাম যে আমি এমন একটা ঘটনা দেখছি যেটা জেনারেলি ফুটবলে ঘটে না, যেটা ঠিক স্বাভাবিক দুনিয়ায় ঘটে না, সামথিং ইজ রং। এবং তারপর যখন 5 হয়ে গেল তখন আমার মনে আছে আমার বাড়িতে আমার বাবা ব্রাজিল সাপোর্টার, ওই মধ্যরাতে জেগে বাবাও খেলা দেখছে, বাবাও দেখছি অবাক চোখে তাকিয়ে আছে টিভির দিকে, মানে বুঝতে পারছে না কি হচ্ছে, যে আদৌ কি স্কোর লাইনটা ঠিক বা আদৌ কি সেটা ঠিক দেখছি। আমি জার্মানি ফ্যান, আমি প্রথম দুটো গোলের পর খুব চিৎকার করে লাফিয়ে ঝাঁপিয়েছিলাম, থার্ড গোলের পরেও আমি খুব চিৎকার করেছিলাম, কিন্তু 4th-5th গোলের পরে আমারও আর বিশ্বাস ছিল না যে কী খেলা দেখছি আমি। মানে জার্মান ফুটবলাররাও একটা সময়ের পর তারাও কিন্তু গোল দিয়ে সেলিব্রেট করা প্রায় বন্ধ করে দেন।

0: কারণ তারাও বুঝতে পারছিলেন এটা পরবর্তীকালে সেই সময় জার্মানির যিনি কোচ জোয়াকিম লো তিনিও কিন্তু স্বীকার করেছেন যে তিনি প্লেয়ারদের বলেছিলেন যে এমন কিছু না করতে যাতে ডিসরেসপেক্টফুল ব্যাপারটা দেখায়। কারণ আফটারঅল ব্রাজিলে ফুটবল একটা ধর্ম, ব্রাজিলে ফুটবল ইটস অ্যাভ একটা রিলিজিয়ন, এবং ব্রাজিলিয়ানরা ওই একটা বলের ওপরই তারা বেঁচে থাকে, তারা ওই একটা খেলার ওপরই তারা জীবনের সমস্ত কিছু তাদের নির্ভর করে। হ্যাঁ, মানে ব্রাজিল ইজ আ কান্ট্রি অফ ফুটবল, মানে পৃথিবীর যেখানে যাই হোক না কেন ব্রাজিলিয়ানদের ফুটবল প্রেমের সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। সেই ব্রাজিলকে ব্রাজিলের ঘরের মাঠে ওই রকম একটা বিভৎস স্কোর লাইনে হারানো, সেটা কোথাও গিয়ে আমাদের মতো যারা ব্রাজিল ফ্যান নয় তাদের কাছেও কিন্তু বিভৎস আর কি বিশ্বাস, এবং যাকে বলে খানিকটা দুঃখ হয়েছিল, খারাপও লেগেছিল যে এরকমটা হয়তো হওয়া উচিত ছিল না।
1: তাই এবং দুটো পরপর মেসেজ পড়ে ফেলি,
0: বলে ফেলো।
1: লিখছে, কে লিখছে? মহেন্দ্র খামারু ডানকুনি হুগলি থেকে।
0: ওকে,
1: আমি যখন 9 বছরের তখন ফার্স্ট 2002 এর ফিফা ওয়ার্ল্ড কাপ দেখা, বাবার সাথে যেতাম খেলা দেখতে প্রতিবেশীর বাড়ি, কারণ তখন আমাদের টিভি ছিল না, আর বিকেল হলেই মাঠে নেমে পড়তাম ফুটবল খেলতে। এখন ক্লাবে বন্ধুদের সাথে দেখি বিশ্বকাপ। লিখেছে মহেন্দ্র খামারু ডানকুনি হুগলি থেকে।
0: ওয়াও, আর একটা মেসেজ আছে বললে?
1: আরো দুটো মেসেজ আছে,
0: বলে ফেলো।
1: পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছে, ওয়ার্ল্ড কাপে জিতবো আমরা এই আশা থাক মনে, স্বপ্ন দেখতে ভুলো না কেউ মনে জাগরণে, খেলার মাঠে বাজিমাত করবে তোমরা জানি, সাফল্যের চাবিকাঠি হয়তো খুবই দামি। পায়েল ব্যানার্জি লিখেছে এটা বেলঘড়িয়া থেকে। এর পরের মেসেজ লিখছে, কে লিখছে এই মেসেজ? শ্রাবস্তী, তোমাকে অনেক মাস পর শুনছি, এত জলে কিসে করে আসলে যাবে, সাবধানে যেও। এবার টপিকে আসি, আমাদের জীবনে প্রথম ওয়ার্ল্ড কাপ যখন দেখেছিলাম ক্লাস 8-এ পড়তাম, সেই যেই দলটার খেলা ভালো লেগেছিল সেই দলটা যখন ফাইনালে ট্রফিটা পেল না, সেই সময় কেঁদে দিয়েছিলাম। এখন খেলাটা এত দেখলেও ফুটবলারদের নামগুলো মনে রাখতে পারি না, তাই ফিফা কাপ মেন দল ছাড়া দেখি না। লিখছে অ্যান্ডি।
0: বা, এটা একটা বেশ বেশ ভালো ব্যাপার। কিন্তু হ্যাঁ, মানে আমরাও সত্যি চাই একদিন আমরা আমাদের নিজেদের দেশের জন্য চিয়ার করব, যাই হোক না কেন সেটা আমাদের একটা স্বপ্ন থেকেই যাবে, কিন্তু একটা তো হতাশার জায়গা তৈরি হয়। বাট এরকম এই যে দীর্ঘশ্বাসটা চলে আসতে আসতে কি আমরা আটকে দিলাম, এই দীর্ঘশ্বাসটাকে আরেকটু ধরে রাখলে বোধহয় একটা বেশ চমৎকার গানও হয়ে যেতে পারে। এই যে গানটার সঙ্গে কিন্তু আবার একটুখানি দীর্ঘশ্বাস জড়িয়ে রয়েছে, কারণ এই গানটা বা এই গানটার সঙ্গে অনেকখানি ছোটোবেলা, অনেকখানি স্কুলবেলা এবং অনেকখানি নস্টালজিয়া রয়েছে। আমাদের সেই পুরনো ছবি, আমাদের সেই পুরনো দৃশ্য, সেই পুরনো মেমোরিজ এবং আমাদের সেই পুরনো বন্ধুরা, যারা কিন্তু এখনও অনেকের কাছে সেই একই রকম রয়ে গেছে, তারা খুব ভাগ্যবান। আর যাদের কাছে নেই তাদের জন্য তো এই FM গোল্ড, FM রেনবোর এই মধ্যরাতের আড্ডা তো রয়েছে তোমার সঙ্গে।

0: মানে উফ, কি বলবো, মানে লিটারেলি এই এই গানটা শোনা মানেই হচ্ছে শুধু নস্টালজিয়া, শুধু নস্টালজিয়া, নাথিং এলস। আমাদের সেই ছোটবেলার গান, আমাদের সেই ছোটবেলার প্রীতম দা, ভিন্টেজ প্রীতম দা এবং জেমসের সেই কম্বিনেশন যাকে বলে অসাধারণ। এবং এই গানটার পরে একটা প্রেমের খবর না দিলে বোধহয় খুব খারাপ হয়, বলো?
1: তোমার মনটা প্রেম প্রেম করছে এই ওয়েদারে, বুঝতে পারছি। প্রেমের খবর দিয়ে ফেলো।
0: আমাদের এই প্রেমের গল্পের নায়কের নাম হচ্ছে রায়ান গুডউইন। ইনি একজন আমেরিকান নাগরিক, তিনি তার গল্পটাও খুব সত্যি, মানে গল্পের মতোই যাকে বলে। 1999 সালের কথা, রায়ান গুডউইন তখন মাত্র 21 বছরের একজন সাধারণ আমেরিকান, যে জন্মেছে কলোরাডোয়ে, বড় হয়েছে আমেরিকায়, কোনোদিন বাইরে যায়নি সেই অর্থে। 21 বছর বয়সে কিছু পার্সোনাল ট্র্যাজেডির জন্য রায়ান গুডউইন বলে আমাদের এই গল্পের নায়ক, তিনি একজনই আমজনতা, একেবারেই যাকে বলে কোনো রকম তার সঙ্গে কোনো বিখ্যাত কারোর সংযোগ নেই, তিনি চলে আসেন, 4 মাসের একটা স্টাডি প্রোগ্রামে যোগ দিয়ে চলে আসেন চেক রিপাবলিকে। এবং চেক রিপাবলিকের রাজধানী, আমাদের ছবির শহর, কবিতার শহর, মিলান কুন্দেরার শহর, প্রাগ। সেই প্রাগ শহরে এসে তিনি 4 মাসের একটা কোর্সে এনরোল করেন এবং সেই পড়াশুনো শুরু করেন। কিন্তু প্রাগে এসেই তিনি বুঝতে পারেন যে মিলান কুন্দেরার লেখা সেই অনবদ্য লাইনটা কত বড় সত্যি, যে প্রাগ নেভার লেটস ইউ গো। কোনোদিনই প্রাগ তোমায় চলে যেতে বলে না, তোমাকে থেকে যেতে বলে। রায়ান গুডউইনের জীবনটাও পাল্টে যায় প্রাগে এসে। 21 বছর বয়সে মাত্র 4 মাসের একটা স্টাডি প্রোগ্রামে যোগ দিতে, যেমন ছাত্ররা এদেশ থেকে ওদেশে যায়, তেমনই রায়ান চলে এসেছিলেন চেক রিপাবলিকে। এবং সেখানে তার সঙ্গে আলাপ হয়ে যায় মার্কেতা বলে একজন চেক ছাত্রীর। তার পরের গল্পটা একেবারেই গল্পের মতো, যেমন হওয়া উচিত, অর্থাৎ রায়ান এবং মার্কেতার মধ্যে একটা বেশ ভালোই বন্ধুত্ব তৈরি হয়। এবং প্রাগের প্রেমে তিনি এতটাই গভীরভাবে পড়ে যান যে 4 মাসের জন্য এসে তারপর সেখানেই তিনি থেকে যান। আজ 25 বছর হয়ে গেল রায়ান প্রাগেই রয়েছেন। তিনি চেক লাইফস্টাইল পছন্দ করেন, যে লাইফস্টাইল বলে যে খুব বেশি বড় হয়ে লাভ নেই, খুব বেশি উঁচু দুটো লাভ নেই, জীবনে ভালো থাকাটাই আসল, অল্পে যদি খুশি থাকতে পারো তার থেকে ভালো আর কি হতে পারে। দানিউব নদীর ধারে এই ফিলোসফিকে ভালোবেসেই কিন্তু চেক রিপাবলিকে রয়ে গিয়েছেন রায়ান গুডউইন এবং তার স্ত্রী, আজকে তিনি তার স্ত্রী মার্কেতা। এটাই তাদের প্রেম কাহিনী। এবং তারপর তাদের আর আমেরিকায় ফিরে যাওয়ার হয়নি, সংসার নিয়ে তাদের সেখানেই বসবাস। পরিবার যদি আমেরিকাতেই থাকে, তিনি আমেরিকায় নিশ্চয়ই যান, কিন্তু তিনি আমেরিকান সিটিজেন, কিন্তু তার ভালোবাসার শহর, কবিতার শহর প্রাগের সঙ্গে তার যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিন্তু কোনো ছেদ পড়েনি।
1: এই গল্পটা কিন্তু ভীষণ সুন্দর, একদম গল্পের মতো গল্প,
0: গল্পের মতো, একদমই তাই,
1: একেবারেই তাই। একটুখানি আবারও হোয়াটসঅ্যাপে চোখ রাখি। হ্যাঁ
0: বলো বলো।
1: শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা থেকে লিখেছে, ব্রাজিলের নেইমার পায়ে যার জাদু, খেলার শেষে দেখেছি এবার চোখে জল শুধু, দীর্ঘ বিরতির পর হলুদ রঙা জার্সিতে খেলা শেষে নয়ন ভেসেছে তার কষ্টের কান্নাতে, আর্জেন্টাইন অধিনায়ক সবার প্রিয় মেসি দুর্দান্ত ফর্মে 26-এ, তাই তো ভালোবাসি, তরুণ খেলোয়াড় অ্যালেক্স ফ্রিম্যান নিজের প্রথম বিশ্বকাপ গোলে হয়েছেন গোল্ডেন, শততম ম্যাচ খেলেন সেই এমবাপে, ইরাকের বিরুদ্ধে জোড়া গোলে নিজেকে প্রকাশ করেন গুণীরূপে, ফিফা ওয়ার্ল্ড কাপের এই বছরের কিছু ঘটনা দাগ কেটেছে যাহা মনে দিলাম তার নমুনা। খুব সুন্দর ছন্দে ছন্দে লিখেছে
0: চমৎকার
1: শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে।
0: শ্যাম সুন্দর দা কিন্তু আমাদের মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর কবিতা লিখে পাঠান, এবং এই কবিতাগুলো সত্যি আমাদের কিন্তু আমাদের আড্ডাকে আরো জমিয়ে তোলে, যাকে বলে। এরকম গল্প থাকবে, কবিতা থাকবে, কবিতার শহর প্রাগের গল্প তো থাকবে, তার মধ্যে একটু ভালো গানও থাকবে, তাই না?

0: এবারে কিন্তু একটা দারুণ খবর, ভীষণ মোটিভেটিং একটা খবর। সিপাহী থেকে ভারতীয় সেনার লেফটেন্যান্ট গুস্করার চিরঞ্জিত গর্বিত করেছে বাংলাকে। তার এই যে জার্নিটা, সেটা কিন্তু ভীষণভাবে প্রেরণা দিচ্ছে দেশের অসংখ্য তরুণ তরুণীকে। সকল প্রতিকূলতাকে জয় করে তার ইচ্ছে শক্তি এবং কঠোর পরিশ্রমের জোরে সিপাহী থেকে সেনাবাহিনীর সম্মানজনক লেফটেন্যান্ট পদ অর্জন করে নিয়েছেন এই যে এই যুবক চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়। মাত্র 28 বছর বয়সে নজির করেছেন তিনি। দেশসেবার ইচ্ছে ছিল ছোট থেকেই তার, কিন্তু বাবা উৎপল বন্দ্যোপাধ্যায় এবং মা বকুল দেবী তারা বলছেন যে একদম ছোটবেলা থেকেই তার লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। এবং সেই স্বপ্ন পূরণ হয় 2015 সালে দুর্গাপুরে আয়োজিত সেনাবাহিনীর র্যালিতে সিপাই পদে যোগ দেওয়ার মাধ্যমে। কিন্তু তিনি সৈনিক হয়ে থেমে থাকতে চাননি। কর্মরত অবস্থায় উচ্চপদস্থ সেনা অফিসারদের কাছ থেকে দেখে তার মনে হয় যে সেই জায়গায় পৌঁছবো, সেই জায়গায় পৌঁছানোর স্বপ্ন জাগে। কর্মজীবনের অত্যন্ত ব্যস্ততা এবং ধকল সামলেও তিনি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। এবং এই যে তোমরা যারা ভাবো যে অসফল হয়ে হাল ছেড়ে দেব, তাদের জন্য কিন্তু বলি যে প্রথম দুবার অসফল হলেও 2021 সালে UPSC পরীক্ষায় সফল হন। আর তারপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে কঠোর মানে প্রশিক্ষণ নেন এবং শেষ করে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছেন চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়। এবং এখন তিনি বর্তমানে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে কর্মরত। তার এই সাফল্যকে আমরা সকলে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই তাকে। এবং এই যে তার এই জার্নি নতুন প্রজন্মের কাছে কিন্তু বিশাল একটা অনুপ্রেরণা হয়ে উঠেছে।
1: অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আর এই ধরনের ইন্সপিরেশনাল খবর কিন্তু আমাদের জন্য সবসময় খুব খুব ভালো একটা পজিটিভ ভাইব নিয়ে আসে। আজকে সংবাদ সফর কিন্তু এবার আস্তে আস্তে প্রায় শেষের দিকে এগিয়ে চলেছে এবং আর মাত্র 10 মিনিট রয়েছে আমাদের হাতে। সৌরদীপ শ্রাবস্তী রয়েছে তোমার সঙ্গে 107 FM রেইনবোর এই আড্ডায়। আর রয়েছে শান, রয়েছেন রণবীর কাপুর তার সেই অবিস্মরণীয় টাওয়েল ডান্স নিয়ে। শুনতে থাকো

0: সংবাদ সফর কিন্তু আজকে একদম শেষ লগ্নে চলে এসছে, শেষ যাকে বলে মুহূর্তে চলে এসছে। আমাদের হাতে সময় আর একেবারে নেই, মাত্র কিছুক্ষণই রয়েছে এবং তার সঙ্গে তোমার অনেক মেসেজও রয়েছে। শ্রাবস্তী মেসেজ পড়বে বলে একদম বসে রয়েছে।
1: আন্দুল রোড থেকে সাথী কর্মকার মারাদোনার একটা ঘটনা লিখছেন, তারপরে উনি লিখছেন যে মনে রাখার মতন ঘটনা হলো 94 ওয়ার্ল্ড কাপে ব্যাবেটোর গোল করার পর ছেলে কোলে নেওয়ার মতো করে ডান্সটা, উনি নতুন বাবা হওয়াটা এনজয় করেছিলেন ওইভাবে। বেশ, আরও মেসেজ রয়েছে মুন্সি দাঙ্গা মুন্না সর্দার, ওরাও কিন্তু শুনছে প্রোগ্রাম এবং খুব ভালো লাগছে সেটা লিখেছে।
0: আজকের এই ওয়েদারে সত্যি আমাদের সংবাদ সফরের এই আড্ডায় কিন্তু সংবাদ যেমন থাকলো, সফর যেমন থাকলো, তেমন থাকলো কিন্তু প্রচুর বৃষ্টি এবং প্রচুর বৃষ্টি।
1: আচ্ছা, আরো একটা মেসেজ পড়ে দিই একদম ছোট করে। সঞ্জিত মজুমদার কুন্টিঘাট হুগলি থেকে, ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের প্রেম। এইবার আমি প্রেডিক্ট করছি ফাইনাল পর্তুগাল আর আর্জেন্টিনা খেলবে।
0: তাহলে ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে। না না, আজকে সত্যি মানে এটা বলার যে পর্তুগাল কিন্তু খেলা জমিয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে হয়তো রোনাল্ডোকে সেই ফর্মে আমরা দেখতে পাবো না, হয়তো রোনাল্ডো মেসি বা নেইমার তো অতটা ভালো খেলছেন না, এমবাপে বা হালান্ডের মতো সেই পর্যায়ে যেতে পারবেন না, কিন্তু রোনাল্ডো জোড়া গোল করে প্রথম যে কথাটা বলেছেন, আই অ্যাম ব্যাক, এবং সেই ভিন্টেজ রোনাল্ডো যাকে আমরা ম্যানচেস্টার বা যাকে আমরা রিয়াল মাদ্রিদে দেখেছি, সেই রোনাল্ডোকে কিন্তু পর্তুগালের জার্সিতে আমরা দেখতে পেলাম, জোড়া গোল করলেন, গোল করালেন, টিমকে জেতালেন।
1: আসলে ওয়ার্ল্ড কাপ বলা যেতে পারে যে একদম আনপ্রেডিক্টেবল, কখন কে কি ফর্মে থাকে আমরা কতটা

0: এনজয় করবো, সেইটাই কিন্তু একদম ওয়ার্ল্ড কাপের যে মাধুর্য সেটা। এবং এই ফুটবল জ্বরে আমরা কাঁপতে থাকি পুরো ফুটবল মরশুমটা, এবং এই বৃষ্টি বাদলা সকলে সাবধানে থাকবে সেটাও বলার, এবং ভালো থাকবে একেবারে, বৃষ্টি এনজয় করবে, কিন্তু এখনের মতন কিন্তু সফরটা থামবে,
1: থামতে হচ্ছে এবং কিছু করার নেই। এবং তোমাদের সঙ্গে গল্প আড্ডা চলবে, তোমাদের সঙ্গে আবারও কখনো কথা হবে, শ্রাবস্তির সঙ্গে তোমাদের আবার খুব শিগগিরই কথা হবে, আমার সঙ্গে বেশ কয়েকদিন পরে আবার কথা হবে, কিন্তু আমরা আমাদের এই সংবাদ সফরের আড্ডা কিন্তু রয়ে যাবে, যেমন তোমার সঙ্গে এই আড্ডাগুলো, গানগুলো, গল্পগুলো রয়ে যায়, তেমনই কিন্তু ফিরে আসার প্রচুর ফিরে আসার কিন্তু এই যে প্রমিসটা, সেই প্রমিসটাও কিন্তু রয়ে যাবে। আর যে সৌরদীপ হয়তো টেম্পোরারিলি তোমাদের থেকে একটু দূরে চলে যাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সৌরদীপ তোমাদের ছেড়ে যাচ্ছে, সৌরদীপের সঙ্গে কিন্তু তোমরা রয়ে যাচ্ছ, সৌরদীপের সঙ্গে এই শহর যেমন থাকবে, সৌরদীপের সঙ্গে তোমরাও থাকবে, এই ছেড়ে যাওয়ার সঙ্গে রয়ে যায় ফিরে আসা এবং আবার গল্প করার সেই প্রমিসগুলো। সংবাদ সফরের আড্ডায় আপাতত এখানেই ইতি। সৌরদীপ শ্রাবস্তী বলছে টাটা, গুড বাই এবং গুড নাইট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: আজকের এই বৃষ্টি ভেজার আটতে তোমার যদি কারোর কথা আরও একটু বেশি করে মনে পড়ে থাকে, তাহলে তার জন্য কিন্তু আজকে তুমি গান রিকোয়েস্ট করতেই পারো। মহুলকে জানিয়ে দাও শুনতে কি চাও, তুমি কোন গানটা শুনতে চাইছো। 9903653992 খুলে দিয়েছি স্টুডিও জানলা, সে জানলা দিয়ে বৃষ্টির ছাটের সঙ্গে সঙ্গে তোমার মেসেজ আসতে থাকুক। আর তুমি জানাও তোমার পছন্দের মানুষকে কোন গানটা শোনাতে আজকে একটু বেশি করে ইচ্ছে করছে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: আজের প্রথম যে মেসেজটা এসেছে 9903692 ইনবক্সে, মেসেজ করেছে কসবা হালতু থেকে সৌভিক সরকার, শুনতে চেয়েছে শ্রীকান্ত আচার্যের গলায় বৃষ্টি তোমাকে দিলাম। আর আমি তোমায় কি দিতে পারি, তোমার পছন্দের গানের রিকোয়েস্ট বাজিয়ে দিতে পারি অন এয়ার, তোমার পছন্দের মানুষকে সেটা ডেডিকেটও করতে পারি। তার জন্য তোমাকে জানিয়ে দিতে হবে তোমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে, আর সেটা কাউকে ডেডিকেট করার হলে তার নাম আর তোমার নাম লোকেশন এই সমস্তটা পাঠিয়ে দাও 9903652992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: কেরালা থেকে মেসেজ করেছে রাজীব কুমার ভুঁইয়া, শুনতে চেয়েছে নির্মলা মিশ্রর গলার এই গানটা। আর রাজীব, তোমাদের কেরালার ওইদিকে তুমি যেখানে থাকো সেখানেও কি আমাদের এখানকার মতোই বৃষ্টি হচ্ছে, নাকি বৃষ্টি হচ্ছে না, নাকি কেরালায় তো আমি যতদূর জানি অনেক বেশি বৃষ্টিপাত হয়, কারণ সেই কারণেই এত বেশি সবুজ কেরালা। তো ওখানেও এখন কীরকমভাবে বৃষ্টি হচ্ছে, কতটা বৃষ্টি হচ্ছে জানিও কিন্তু।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: হুগলি কুন্তিঘাট থেকে মেসেজ করেছে সঞ্জিত, ও এই গানটা ডেডিকেট করতে চেয়েছে শান সাজুকে, আর ওর এই ডেডিকেট রইল। এবং তোমাদেরও যাদের যাদের এই গানটা ভীষণ পছন্দের, তাদের প্রত্যেকের জন্য মহুল রাখলো এই গানটা কুমার শানু আর সাধনা সেগমের গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: হম আপকে হাই কন থেকে এসপি বালাসুব্রমণিয়ামের গলায় পহলা পহলা প্যার হ্যায়, এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে সোনালী কালীঘাট রোড থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মহেশতলা থেকে রাজকুমার দত্ত মেসেজ করেছেন, শুনতে চেয়েছেন জিসম থেকে শ্রেয়া ঘোষালের গলায় এই ভীষণ ভীষণ পছন্দের গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: বাওয়ালি চকমানিক থেকে মেসেজ করেছেন তাপস মাইতি, শুনতে চেয়েছেন সন্ধি সিনেমার যে কোনো একটা গান, তাই সন্ধি থেকে পিন্টু ভট্টাচার্যের গলায় রইল এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: নির্মলা মিশ্রের গলায় এই ভীষণ ভীষণ জনপ্রিয় গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে। তুমি শুনছো শুনতে কি চাও রয়েছ মহুলের সঙ্গে, আর তোমার পছন্দের গানের রিকোয়েস্ট জানাচ্ছ 9903652।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 9903652992 তে মেসেজ করেছে দেবাঞ্জন, ও শুনতে চেয়েছে অভিজিতের গলায় শুনো না শুনো না ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ চলতে চলতে। তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে বা সেই গান কাউকে ডেডিকেট করতে চাইলে মহুলকে মেসেজ করো 9903652992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: রূপা

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বেহালা থেকে মেসেজ করেছে শ্রিয়া, ও শুনতে চেয়েছে শুভমিতার গলায়

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পরের মেসেজ করেছেন অসিত ব্যানার্জি, অসিত বৈরাগী। উনি শুনতে চেয়েছেন মৃণাল চক্রবর্তীর গলায় এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজকের শুনতে কি চাও এর শেষ গানের রিকোয়েস্ট করেছেন বারাসাত থেকে স্বপ্না কর্মকার, শুনতে চেয়েছেন জুলি থেকে লতা মঙ্গেশকরের গলায় এই গানটা। আর এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক রাত দুটোয় আপকে লিয়েতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় রাত 1:02। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন সেতার বাদন, ঝিঁঝিট রাগে পরিবেশনায় পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন সেতার বাদন পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়ের পরিবেশনায় ঝিনঝেট রাগে। এরপর শুনবেন তবলা বাদন পরিবেশনায় পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় ঝাপতাল ও তিন তালে।

এতক্ষণ তোমার কানে ছিল রেনকোট থেকে, হরিহরণের রেনকোট থেকে শোভা মুদগল আর গুলজারের কথায় পিয়াতোরা। এরপরের যে গানটা তোমার কানে অপেক্ষা করছে আপকে লিয়েতে, গ্যাংস্টার থেকে জেমস নিয়ে ভিগি ভিগি। হ্যাঁ আমি জানি এই গানটার সুর আমাদের ভীষণ চেনা, কারণ মোহিনের ঘোড়াগুলির গানের সঙ্গে এই গানের সুরের ভীষণ মিল আছে। তবে কথাগুলো আজকের এই বৃষ্টি ভেজা রাতে খুব বেশি করে প্রাসঙ্গিক মনে হচ্ছে।

এরপর আপকে লিয়েতে তোমার জন্য থাকছে পরপর দুটো গান। প্রথমের গান চামেলি থেকে সুনিধি চৌহানের গলায় ভাগেরে মান, আর তারপর জাহের থেকে আতিফ আসলামের গলায় ও লম্হে। আজকের এই বৃষ্টি ভেজা রাতে গানগুলোতেও সেই রকমই বৃষ্টি ভেজার ছোঁয়া। তুমি শুনছো আপকে লিয়ে, রয়েছো মহুলের সঙ্গে।

শুন ছিলে তুমি আতিফ আসলামের গলায় জাহেরের সাউন্ডট্র্যাক থেকে ও লম্হে। আর এরপর আপকে লিয়েতে তোমার জন্য যে গানটা অপেক্ষা করছে, হাফ গার্লফ্রেন্ডের সাউন্ডট্র্যাক থেকে অ্যাশ কিং আর সাশা তিরুপতির গলায় বারিশ।

আজকের এই বৃষ্টি ভেজা রাতে এর পরের যেই গানটা তোমার জন্য রাখছি, ঠান্ডা হাওয়ার একটা গান। এক পশলা ঠান্ডা হাওয়া ঠিক যেমন করে আমাদের মনকে ছুঁয়ে যায়, ঠিক তেমনই এই গানটা। হাম দিল লে চুকে সনমের সাউন্ড ট্র্যাক থেকে, হরিহরন আর কবিতা কৃষ্ণমূর্তির গলায়।

আপকে লিয়ের প্রথম ঘন্টার একদম শেষ গানে চলে এসেছি আমরা। তবে আপকে লিয়ের এই জার্নি কিন্তু শেষ হচ্ছে না, আর বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিওতে থাকছে ইন্দ্রাণী। মহল যেতে যেতে তোমার জন্য যেই গানটা রেখে যাচ্ছে তোমার কানে, ABCD থেকে মোহিত চৌহান আর প্রিয়া পাঞ্চালের গলায়। সকলে খুব ভালো থেকো, আবারও খুব শিগগির তোমার সঙ্গে মহলের কথা হবে।

আপকে লিয়ে তো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মহুল মুখোপাধ্যায়, এখন থেকে এক ঘন্টার সঙ্গে থাকব ইন্দ্রাণী, শুনব রেট্রো সংস, হিন্দি রেট্রো সংস। প্রথম গানে মোহাম্মদ রফি।

শুনছিলাম 1966-এর ছবি সুরজ, এই ছবির গান গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট হাসরত জয়পুরি, কম্পোজার শঙ্কর জয়কিষণ। পরের গানে সুমন কল্যাণপুর এবং কমল বরত।

শুনছিলাম 1960 ছবি বরসাত কি রাত। এই ছবির গান গাইছিলেন সুমন কল্যাণ পুর এবং কমল বারত, লিরিক্সে সুধীর লুধিয়ানবি, কম্পোজার রোশন। পরের গানে সুলক্ষণা পণ্ডিত।

শুনছিলাম 1980 ছবি পায়েল কি ঝাঁকার, এই ছবির গান। গাইছিলেন সুলক্ষণা পণ্ডিত, আনন্দ কুমার এবং সহশিল্পীরা। লিরিসিস্ট মায়া গোবিন্দ, কম্পোজার রাজকমল। পরের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম 1981 এর ছবি সিলসিলা, এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার শিব হরি। এবারের গানে কিশোর কুমার।

শুনছিলাম ইনকলাব ছবির গান কিশোর কুমারের গলায়। এবারের গানে আশা ভোঁসলে।

শুনছিলাম আশা ভোঁসলের গলায় মেরা কাহা মানঙ্গে। 1993 এই গানটি গুরুদেব ছবির গান, লিরিসিস্ট মজরু, কম্পোজার রাহুল দেব বর্মন। শুনছেন আপকে লিয়ে, সঙ্গে আছি ইন্দ্রাণী। এবারের গানে অভিজিৎ

শুনছিলাম 2002-এর ছবি দিল ফিল প্যার ভ্যার, এই ছবির গান অভিজিতের গলায়, লিরিসিস্ট রাজেন্দ্র কৃষ্ণ, কম্পোজার আর ডি বর্মন। 3:36 হয়ে

শুনছিলাম অনুরাধা পড়োয়ালের গলায় গঙ্গা তেরি দেশ মে এই ছবির গান, লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবারের গানে কুমার শানু।

শুনছিলাম 1994 ছবি, 1942 আর লাভ স্টোরি এই ছবি থেকে গান গাইছিলেন কুমার শানু, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার রাহুল দেব বর্মন। এবারের গানে উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক।

টিপ টিপ বাড়ছে পানি। শুনছিলাম এই গানটি 1994 ছবি মহরা, এই ছবির গান। লিরিসিস্ট ইন্দিবার এবং আনন্দ বক্সী, কম্পোজার বিজু শাহ। দেখতে দেখতে ঘড়িতে 3:54 হয়ে 52 সেকেন্ড। আজকের শেষ গানটি শুনব শ্রেয়া ঘোষাল এবং উদয় মজুমদারের ডুয়েটে, 2006 ছবি গুরু, এই ছবির গান। লিরিসিস্ট গুলজার, কম্পোজার এ আর রহমান। এই গানই শেষ হবে আজকের মতো আপকে লিয়ে।

শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী ভ্রামন্তী সরকার, রাগ ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী ভ্রামন্তী সরকার, রাগ ভৈরব। তবলা সঙ্গতে ছিলেন পিন্টু দাস, হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জি এবং তানপুরায় দেবল মুখার্জি। এখন শুনবেন সেতার, শিল্পী স্বপন কুমার ঘোষ, রাগ গুজরি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার, শিল্পী স্বপন কুমার ঘোষ, রাগ গুজরি টোরি। তবলা সঙ্গতে ছিলেন অরিন্দম চক্রবর্তী এবং তানপুরায় সুপ্রিয়া দাস। আর মাত্রই কয়েকটি মুহূর্ত, তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 26 জুন শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী।

চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজকে তারিখটা বেশ মজার না, 26/6/26। হ্যাঁ, প্রত্যেক বছর এরকম একটা দিন তো আসবেই যেখানে এইভাবে অনেক কিছু মিলে মিলে যায়, কিন্তু সেই দিনগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন আজকের দিনটাতেও একটা বৈশিষ্ট্য আছে, আজ আমরা একটা বিশেষ দিবস পালন করছি, মাদকতা বিরোধী দিবস। কিন্তু তার আগে বলি, আচ্ছা নেশা জিনিসটা কি খারাপ? ধরুন কেউ ভীষণ বই পড়তে ভালোবাসে বা গল্পের বই পড়তে ভালোবাসে, বলবে উফ কি বই পড়ার নেশা রে বাবা, খারাপ। আবার কেউ হয়তো বলল আমার একদম পড়তে ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? খেলতে। সে সারাদিন হয়তো ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে, খারাপ। কেউ হয়তো গান গাইতে ভালোবাসেন, কেউ ছবি আঁকতে, অথবা কারোর খুব খুব রান্নার শখ, এও তো নেশাই। কারণ নেশা না হলে সব কিছু ছেড়ে সে ওইটা নিয়ে কেন পড়ে থাকে? তাহলে নেশা কি খারাপ? আছে কিছু বৈশিষ্ট্য তো আছেই, না হলে এরকম একটা প্রশ্ন করব কেন? আর প্রশ্নটা করার মূল কারণ, জানি তো আপনি তো আপনার মতামত জানাবেন, যেমন গল্পের তেমন এই ভাবনার। 9903653992 এই নম্বরে আসবেন, জানাবেন আপনার মনের কথা। আর আজকের গল্পের শিরোনাম, অন্ধকার থেকে আলোর পথে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আর এই যে আজকে বলছিলাম যে অন্ধকার থেকে আলোর পথে বলে যে গল্পটি শোনাব, সে গল্পের শেষে কি উচিত কি অনুচিত নিঃসন্দেহে আপনারাই তো বলবেন, কারণ আপনাদের জন্যই যে এই চিরন্তনী। ছোট্ট একটা মফস্বল, নাম শান্তিপুর। নামের মতোই শান্ত জায়গাটি, চারদিকে সবুজ, ধানের ক্ষেত, পাখির ডাক, নদীর শব্দ, সব মিলিয়ে যেন এক টুকরো স্বর্গ। আর এই অঞ্চলেই থাকে অরিন্দম, একজন মেধাবী যুবক। অরিন্দম ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো। গ্রামের স্কুলের শিক্ষকরা বলতেন, এই ছেলেটা দেখবে একদিন অনেক বড় মানুষ হবে। বাবা হরিপদ, তিনি ছিলেন একজন সাধারণ কৃষক। আর মা কমলা ছিলেন গৃহিণী। মাঝে মাঝে বাবার কাজেও অবশ্য তিনি হাত লাগান, কিন্তু তাদের পরিবারে ভালোবাসার কোনো অভাব ছিল না। মা ওকে প্রায়ই বলতেন, বাবা মানুষ বড় হয় শুধু কিন্তু টাকায় নয়, চরিত্রেও বড় হতে হয়। অরিন্দম হাসত ও মাকে বুঝিয়ে বলত, চিন্তা করো না মা, আমি তোমার মুখ উজ্জ্বল করব, দেখো। সময় এগিয়ে যায়, কত কি ঘটতে ঘটতে আমাদের জীবনটা এগিয়ে চলে, তাই না? উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে অরিন্দম শহরের কলেজে ভর্তি হল। ওই অঞ্চলের সবাই তাকে নিয়ে গর্ব করত, অরিন্দম আমাদের এই

এর বাবা মায়েরাই তাদের ছোট্টদেরকে অনুপ্রাণিত করত। যাই হোক, শহর মানেই তো নতুন পরিবেশ, নতুন বন্ধুত্ব আর নতুন

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি শচীন দেব বর্মনের কণ্ঠে। আর এই যে আজকে গল্পটা শুনছি, যে আরও অনেকের মতন খুব স্বাভাবিকভাবে আমাদের ছোট্টবেলাটা, আমাদের স্কুল জীবন যেভাবে শুরু হয়, এখানেও ছেলেটির স্কুল জীবন একই রকমভাবে শুরু হলো। ভালো স্টুডেন্ট, এবং তারপরে সে ভালো রেজাল্ট করে কলেজে গিয়ে ভর্তি হলো, শহরের কলেজে। সেখানে সবই আছে, সেখানে বন্ধু আছে, সেখানে নানান রকম সুবিধা, নানান কিছু আছে। আর আছে নতুন নতুন নানান প্রলোভন। এক্ষেত্রে কী হয়, কী করা দরকার? কলেজে গিয়ে অরিন্দমের পরিচয় হলো বেশ কিছু ছেলের সঙ্গে। তারা আধুনিকতার নামে নানান ধরনের নেশা করত। প্রথম দিকে অরিন্দম তাদের থেকে একেবারেই দূরে থাকত। একদিন

এক বন্ধু রাহুল এসে বলে, আরে অরিন্দম, এত ভদ্র সে যে লাভ কি? একটাই তো জীবন, জীবন একটু মজা কর। অরিন্দম মাথা নাড়ল, না ভাই, এসব আমার ভালো লাগে না। আমাদের পরিবারে যথেষ্ট কষ্ট করে আমাকে পড়াশুনো শেখাচ্ছে, বাবা মা অনেক আশা করে আছে, আমি এখানে পড়াশুনো করতেই এসেছি। তখন রাহুল এসে বলে, ভেবে দেখিস, বাবা মা বাড়িতে যেমন আছে তেমনি কলেজে তো বন্ধুরাও আছে, তাদের সঙ্গেও একরকমভাবে ভালোভাবে মিশে চলতে হয়, ভেবে দেখ। গল্পের এই অবধি পর্যন্ত কোথাও কিছু অস্বাভাবিকতা নেই, এভাবেই হয়তো চলে। আমাদের ওই বাড়ি থেকে বাইরে পা রাখার জগৎটা বুঝিয়ে দেয়, বাইরের জগতে অনেক কিছু থাকে, অনেক কিছু থাকবে, নিজে কিভাবে চলবে, চলা দরকার, সেটা কিন্তু আমাদের বুঝতে হয়। আর সেই চলতে গিয়েই কত রকমভাবে চলা শিখতে হয়, এটাও কিন্তু নানান পর্যায়ে সময়, অবস্থা ইত্যাদি আমাদেরকে বুঝিয়ে দেয়। আমরা যেভাবে চলা শুরু করি বাইরের জীবনের, 5 বছর 10 বছর বাদে অভিজ্ঞতা আমাদেরকে আরও অনেক রকম অপশান খুঁজতে শেখায়, তাই না? যাই হোক, গল্পে ফিরি। তো রাহুল সেদিন একথা বলল, সেদিন কিন্তু অরিন্দম মোটেই রাজি হয়নি, বন্ধুর কথাতেও না, কিন্তু দেখা গেল বারবার করে নানান রকমের চাপ আসছে। বন্ধুদের উপহাস আর নিজেদের কৌতূহলের কাছে একদিন সে বোধহয় হার মানল, মনে হলো দূর, একবার করলে কিচ্ছু হবে না। আর এই একবার তার প্রথম পদস্খলন, প্রথমে সিগারেট, তারপর আরো আরো আরো আরো কিছু ভয়ঙ্কর সব নেশা। যে ছেলেটা একসময় বই নিয়ে রাত জাগত, সে এখন নেশার আড্ডায় রাত কাটাতে লাগল। বোধহয় এরকমভাবেই ভাবনা চিন্তাগুলো পেরিয়ে যায়, আর অজানা জগতের হাতছানি এক অন্যরকম অভিজ্ঞতায় আমাদের অভিজ্ঞ হতে সাহায্য করে বলবো, নাকি পরিস্থিতির অবস্থা তৈরি করে, এটাই বলার। মোট কথা, আমরা নানানভাবে অভিজ্ঞ হয়ে উঠি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। হ্যাঁ, আলোর নেশা তো আমাদের সকলেরই। এই যে ঘরতে দেখতে দেখতে 5:25 হয়ে 27-28 করে সেকেন্ডে গিয়ে চলেছে, চারিদিকে আলোয় ভরে নিশ্চয়ই উঠবে, জানি না। কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি চারিদিক প্রায় ভেসে গিয়েছে এবং তারই মধ্যে এসে পৌঁছনো আকাশবাণীতে। আজ সকালে কোথাও রোদ কোথাও বৃষ্টি এমনটাও হতে পারে, যদিও আলোর ঝলক আমরা সবাই চাই। আর ঘড়ির সময়ের দিকে তাল মিলিয়ে গল্পে ফেরা যাক, কেননা গল্পও ঠিক সময় শেষ করতে হবে, তারপর আপনাদের মতামত শোনার পালা। তো যাই হোক, আজকে এই যে অরিন্দমের কথা বলছিলাম, অরিন্দম পড়াশুনো শিখছে, কলেজে গিয়েছে, কিন্তু তারপর নানানভাবে আস্তে আস্তে প্রলোভনের মধ্যে জড়িয়ে পড়ছে। কি হলো, ধীরে ধীরে পড়াশুনোয় ফল খারাপ হতে লাগলো, ক্লাসে যাওয়া বন্ধ হলো, বাড়ি থেকে পাঠানো টাকায় সে অন্য কিছুতে নেশার পেছনে খরচ করতে লাগলো। মা ফোন করে যখন জিজ্ঞেস করেন, হ্যারি বাবা শরীর টরীর ভালো তো? অরিন্দম বলতো, হ্যাঁ মা সব ভালো। তখন অবশ্য নিজেই জানতো না আসলে এই ভালোর কথাটা বলা মিথ্যে বলা, আসলে তো কিছুই ভালো ছিল না। একদিন কলেজ থেকে বহিষ্কারের নোটিশ এলো, পরীক্ষায় বসার যোগ্যতাও হারিয়ে ফেলল অরিন্দম। বাড়িতে সে খবর যে তিতো, বাবা একেবারে ভেঙে পড়লেন। যে ছেলে ছিল পরিবারের স্বপ্ন, সে আজ সেই পরিবারের দুঃস্বপ্ন হয়ে উঠল। এরপর শুরু হলো আরো আরো ভয়ঙ্কর সব অধ্যায়। নেশার জন্য টাকার প্রয়োজন বাড়তে লাগলো, মোবাইল বিক্রি করলো, ল্যাপটপ বিক্রি করলো, শেষে বন্ধুদের কাছ থেকে ধার নিতে লাগলো। ধীরে ধীরে যারা ছিল বন্ধু তারা আজ সবাই তাকে এড়িয়ে চলে। একদিন নেশার ঘরে রাস্তার পাশে অচেতন হয়ে পড়েছিল অরিন্দম, পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে জ্ঞান ফিরতেই সে দেখল সামনে মায়ের কান্না ভেজা মুখ। মা তার হাত ধরে বললেন, বাবা তুই কি আমাদের এইভাবেই শেষ করে দিবি রে? মায়ের চোখে জল, অরিন্দমের হৃদয়ে সত্যিকারের আগুন জ্বেলে দিল। আসে ওই আলোতেই বদল আসে, ওই আলোক ছটাতেই আসে জীবনে পরিবর্তন, এটাই অভিজ্ঞতার ছোঁয়া।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো।